আকাশবাণী বিলোনিয়া, আজ 9 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, রবিবার। শুরু হল আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6টা বেজে 4 মিনিট হয়ে 6 সেকেন্ড।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন অমৃতবাণী। আজ শুনবেন চিত্তরঞ্জন দাসের লেখা থেকে পাঠ।

0: সাহেব বলেন যে ভারতবর্ষের 31 কোটি অধিবাসীর মধ্যে অতি সামান্য কয়েকজন লেখাপড়া জানে। আমি মানিয়া লইলাম। ইহা দ্বারা তিনি আমাদিগকে বুঝাইতে চাহেন যে যাহারা লিখিতে পড়িতে জানে না তাহারা অযোগ্য, তাহাদের নিজেদের কোনো বিবেক বুদ্ধি নাই, কোনটা ভালো আর কোনটা মন্দ তা তাহারা বিবেচনা করিতে পারে না। কিন্তু আমি সে কথা মানি না। অবশ্য ইউরোপের কথা বলিতে পারি না, তবে আমাদের দেশের বহু নিরক্ষর ব্যক্তিকে জানি যে তাহারা ব্যবসা বুদ্ধিতে বেশ পরিপক্ক। কে তাহাদের মঙ্গলাকাঙ্ক্ষী ও কে তাহাদের শত্রু তাহা তাহারা বেশ বুঝিতে পারে। স্যার আর্চি বার্কমায়ার অথবা আমাদের কেহ তাহাদের বন্ধু কিনা তাহা তাহারা ভালোরূপই জানে। সে কথা বুঝিবার বিচার বুদ্ধি তাহাদের যথেষ্টই আছে। আর যদি তাহারা মূর্খ বর্ণ জ্ঞানহীন বলিয়া তাহাদিগকে উপেক্ষা করিতে চাহ, তবে আমি বলিব, এতদিন কেন তাহাদিগকে মূর্খ করিয়া রাখিয়াছ? দেড় শত বৎসরের শাসনের পরও যদি দেশের জনসাধারণ অশিক্ষিত রহিয়া থাকে, নিজেদের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতাই তাহাদের না থাকে, তবে এত দীর্ঘকাল ধরিয়া গভর্নমেন্ট কি করিলেন? শুধু এই ব্যাপার উপলক্ষ করিয়াই বলিতেছি, আমাদের বর্তমান শাসন নীতির সংস্কার যে অবশ্য প্রয়োজনীয় তাহা স্বীকার করিতেই হইবে। এই শাসন নীতির পরিবর্তন হওয়া চাই। আমার দৃঢ় বিশ্বাস, শাসন রীতির পরিবর্তন ঘটিলে, স্বায়ত্ত শাসন প্রবর্তিত হইলে অদূর ভবিষ্যতে ভারতবর্ষের এমন অবস্থা ঘটিবে যে ভারতের কোনো স্থলে একটি নিরক্ষর লোকও দেখা যাইবে না। আমি নিশ্চয় করিয়া বলিতে পারি, আমাদের মঙ্গলার্থে আমাদিগকে যদি ক্ষমতা দান করা হয়, তাহা হইলে অচিরে আমাদের দেশের লোক পৃথিবীর অন্যান্য স্থানের অধিবাসীর অপেক্ষা উন্নত মনা বলিয়া পরিগণিত হইবে। আমাদের দেশের জনসাধারণ অশিক্ষিত বলিয়াই আমরা এমন প্রবলভাবে স্বায়ত্ত শাসনের দাবি করিতেছি। আমরা সর্বদাই বলিতেছি আমাদের ক্রমোন্নতির পথে বাধা পড়িতেছে। আমরা বলিতেছি আমাদের শিশু জাতীয়তার কণ্ঠ রোধ করা হইতেছে। আমাদের দেশে একদিন যে উন্নত শিক্ষার প্রচার ছিল, আমরা সেই শিক্ষা সেই জ্ঞান ভাণ্ডারের উত্তরাধিকারী। যে আধ্যাত্মিকতার অনন্ত ভাণ্ডারের চাবি আমাদের হাতে আছে, আমরা তাহার দ্বার মুক্ত করিয়া সমগ্র বিশ্ববাসীকে সেই অপূর্ব ভাব সম্পদ বিলাইতে চাই। সেই অগ্নিকে আমরা পুনরায় প্রজ্বলিত করিতে চাই, স্বায়ত্ত শাসন ব্যতিরেকে তাহা সংসাধিত হইবার নহে। যিনি এখন স্বায়ত্ত শাসনের পক্ষে দাঁড়াইবেন, তিনি ভারতীয়ই হউন বা ইউরোপীয়ই হউন, তিনি মনুষ্যত্ব ও দেবত্বের অনুবর্তক বলিয়া মনে ভাবিব। এ দেশবাসী ইংরাজগণের সে সুবর্ণ সুযোগ রহিয়াছে।
1: শুনলেন অমৃতবাণী, আজ শুনলেন চিত্তরঞ্জন দাসের লেখা থেকে পাঠ। আকাশবাণী বিলোনিয়া।

মায়া মনে মত মনে জীব যদি রায় ভুলে।

সুরাঞ্জলি অনুষ্ঠানে আপনারা তখন শুনলেন ভক্তিমূলক গান। আজকের শিল্পী ছিলেন ভবানী দাস, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আগরতলা কেন্দ্র থেকে রিলে করে

0: শোনানো হবে ককবরকে তত্ত্বভিত্তিক অনুষ্ঠান হায়ৌনি খরাং।
1: বরক ও হাবার ন বেলাই কাহাম কো খাই নাই কেনি খাইও হাবার নি তামুং চামুং বাই গদালই বরক নি তামুং চামুং খাই তিসাও আবনো রুকি তেইব কাহাম কো খাই।

0: আকাশবাণী আগরতলা টাবুক চেংজাগো তিনি ফুনি কক্রক আওয়াই পান্ডা হায়ুনি খরাং তেই যতন লামসগ তিনি হায়ুনি খরাং পান্ডাও তিনি ককটিশাল তালটুক তালনি শাল চিচার শালমারি চিবরিয়া থামচিবা তিপ্রা বিশি আগস্টালনি শালচুকু শালমারি নিশাই নিচিদক ইংরেজি বিশি নেইরা থামচিদক পয়েন্ট ব্রেই মিটার শাসাই নেইরাদক চিচুকু কিলোহার্জ এবার সারাসা পয়েন্ট ডক মেগাহার্জ ও পান্ডা এএম তে এফ এম নিবু খাকতে বাক্সাকে আওয়াই খাই জাগৈতঙ্গ হায়ুংনি খরং পান্ডাও যেন পুইলানো খানালায়ন কক কাহাম তিনি কক কাহাম খা নেতাজি সুভাষচন্দ্র বসুনি কক থাইরক একবার সালংমা কক রক কাইসা কাহাম রামনতি সানা থাংথানি খরকসা বরক থই মানু ফিয়া বিনি থইমান ইয়াগুলো আর লাম কাহাম ন হাজার হাজার বরকনি খানি ওয়ানসুক মানো সিচারিও শাক শাক কবুইংখাই হায়ুংনি বড় রকনি থানি কে বচেংরা ওঙ্গি মানিয়া মৈতুনার থাইকলাইও যায়াতেই চেংরা নগ সিউই নাহারমানিংখা যতনিসাই কতরকুক সামু হামিয়া কুবুই কথার তেই সৈলাম নাহারে ইয়াপ্রি শেখাইন কপলাইং নাই বরক রাং পয়সাতেই সাকা সাকা নুকজাকমাবাই যেন চিনি মানথাই সকাইন পাই নাহারমানিয়া চিনি খা বিশিংসে ফান টংনানি নামাই যে ফান যেন ইয়াফ্রি সেথানি জোবানাই মানথাই সকাইন কেবরিয়া বন সেগৈসে নাহারনা নাঙ্গ ছয়ান সুখ মঙ্গসে আচায় নিনি মানথাই এবা সাকা কানানি লাম ছয় কবিন সাইমান ইয়াশাক জরাতেই যেন সিরিং সাকে আচুগৈ টংনা কগিয়া এবা আচুগৈ টংগিয়া আশিক জরা নেতাজি সুভাষচন্দ্র বসুনি সালংমা কক রগ্ন কক বরক বাই খানালাইকা
1: খনাই তনাই রাংসাকনি তাকু বুকু তিনি শালচুকু আগস্ট তিনি শাল ইন্টারন্যাশনাল ডে ওয়ার্ল্ড ইন্ডিজিনাস পিপলস নেই তিনি শাল পালাই যাকো এবার হায়ুং কচাম হাবুসারকনি শাল নেই তিনি শাল

পালাই যাক। আপনা কারিব তিনি নিশাল নিয়ে মৈতু খুরসা থাই রকংখা, তিনি শালচুকো আগস্ট, তিনি নি শালানো নাগাসাকি দিবস নিব এবার নাগাসাকিও পারমাণবিক বোমা খিকলাই যাক মানে শাল হনে তিনি নি শাল নো জুদাখলাই অবন নাগাসাকি দিবস নেই পালাই যাক এবার শাল নেই পালাই যাক। চিচুকুরা ব্রিচি বা খ্রিস্ট বিশ্বও পারমাণবিক নি যে বোমা আবো জাপান নি নাগাসাকিও খেকলাই যাক মানে আপনার কারিব তিনি নি শাল নি তেইব মৈতো খুরসামু আবরংখা চিচুকুরা দকচি বা খ্রিস্ট বিশ্বও সিঙ্গাপুর তেরনি বিশিংতি বহনি মানো খেবা মুচুংয়ানি বিশিংতি ফানো মালয়েশিয়ানি বিশিং নিশিমি কাগৈ থাঙ্গৈ ব জুদা খ্লাই লুকু ফান থাই এবা লুকু ফান জাগা হই সিনি জাকমানি শাল আপনো কারিব তিনি শালচুকু আগস্ট চিচুকুরা ব্রিজি নই খ্রিস্ট বিশু ভারত হাক্তরনি ইয়কমুং চবানি ভারত ছাড়ো আন্দোলননি এবার চবা চেংমানি শাল আপনো কারিব তিনিতেই শাল চকু আগস্ট অবনরগী দেব মৃত্যু শতন জাকনে রকনি বিশিঙ্গ তঙ্গ চিচুকুরা থামচি খ্রিস্ট বিশু বেটি বুপনি পুইলা চ্যাংসামং আবো অংমানি খনাই তঙ্গনাই রাংসাকনি তাকু বকুক তিনিতেই শাল ধারো আচাইনি রকনি বিশিঙ্গ তঙ্গ চিচুকুরা দকচি থাম খ্রিস্ট বিশু উইটনে হস্টন ববো আচাইমানি শাল রয় হটসন বব আচাইমানি শাল চিচুকুরা ব্রিচি চিনি খ্রিস্ট বিশু চিচুকুরা নই চিনি খ্রিস্ট বিশু ফিলিপ লার্কিন থিনে রকনি বিশিঙ্গ তঙ্গ বেলাই বুমঙ্গনাং রকনি বিশিঙ্গ নেই সাই চিনি খ্রিস্ট বিশু ডেভিড রাখুফ অব ক্যানাডিয়ান নি ইংখ্যাব আমেরিকান নি বেলাই তকে মশাকরং আপনার কারিব তঙ্গ চিচুকুরা চুকুচি দ খ্রিস্ট বিশু ফ্রাঙ্ক হোয়াইটলি বব থৈমানি শাল চিচুকুরা চুকুচি বা খ্রিস্ট বিশু জেরি গার্সিয়া ববাহাইন থৈমানি শাল আশুকচরা খানাবাখ্যা তিনি শালনি মৈতু সতন্মুং লাই থাঙাই বিশিরগ পাতি থাঙমানি পাতিমুংল

0: জড়াতেই অব বথাই থাইও কাইসা বিঘাও বেবাগৈ কাইনৈরা পিলার কাইমানো চালমানি পিলার বাই পিলার বুতাং বাই বুতাং চার এবা এইট বাই এইট ফিট মা চুগ্রিনাই পিলার কাইসাও কাইব্রৈ খাই ফাংবসা মা কাইনাই কাইসা বিঘা থাইও কাইচাররা ফাংবসা নাংনাই ড্রাগন বুফাঙ্গ তৈ রকলে আশেক নাংথায়া হাইফানো মুসকি কষকতেই রাসায়নিক সার রক রেখাহীনকে এবার অবো হাইকে নাইকেনি হেকে তেবো চাই চাকুগ ড্রাগন ফ্রুট এপ্রিল তালনি সেকেন্ড উইক নি সিমি বু বার বার হে নভেম্বর তালজরা বেথাই থাইনা চেঙ্গো এবার এপ্রিল তালনি সিমি নভেম্বর তালজরা বেবাগৈ ওয়াইদক নি সিমি ওয়াইচার জরা বেথাই মানি মানো সালব্রী চিবানী উলো বেথাই মুনো এবার খাগৈ মানো ড্রাগন কাইনানি জরা রকমখা জুন তালনি সিমি অক্টোবর তালজরা ফাংবসা কাইমানি তালচি নেই তালচি বানী আগুলনো বেথাই থাইনা চেঙ্গো আসে জরা চিনি তাং বিদিও ড্রাগন কাইনানো তৈ কক থাইসা থাইনি খালাইকা
1: খাই তনাই রাংসকি তাকু বুকু তাবু খাবাইদি তিনি সা খামক্রাইনি কগো ব্রনকাইটিস প্যামানো রোগী কক থাইসা থাইনি ব্রনকাইটিস জেবলাম তৈ চিনি ফুসফুস ইয়া খেবা বখা সব ম নবার হাবো ইয়া খেবা চিনি বখানি নবার থাংলাই সুখলাইও আ জাগাও তুম কেবেং মং উংখা হংকলে এবার আবো কাসু জাকতৈ ইঙ্গি টঙ্কা হংকে ব্রনকাইটিস বেমার নকজাগো আবো বাই ততরা বেলাই সংসকে ইয়া খেবা বুকুং সুসকে পৌনাই খরাং উংনাই তৈ ততরা খি বেলাই ফাইনাই ব্রনকাইটিস সানানি থাঙ্কা হংকে ভাইরাসনি চপ্রপ মানি বাইনো গবাং কুক উঙ্গো আপুনি পাকি ব্রনকাইটিস তুমুং হাতি বারসানি সিলাইবো গবাং টঙ্কা হংকে হামনানি ফাইসিং তুমুং থাঙ্গিয়া হংখেলে আবো নিমোনিয়া অংনানি বেলাইখেনো গবাং কুক সেপ টঙ্কুগো আপুনি পাকি ফুসফুসনি ইংয়া খেবা বখা সবাবনি কুবুনি কচাম বেমার তুমুং টঙ্গি টঙ্কা হংকে আবো বিথি বেড়াই জায়গা উই থাঙ্গানো হনে তা ওয়ানসুকদি ব্রনকাইটিসনি নুকজাকমুং আবো কুচুকনাই তৈ কুচুকফুরু বেলাইখেনো ততরা খি ফাইনাই আবো তালথাম ইংয়া খেবা তালদোক ইংয়া খেবা বিশুও ওয়াইথাম ওয়াইবরি কিটিং কিটিংগি ইংফ্লাইনো তংনাই ওয়াইসু উইসু বেলাইখেনো কুচুকমা বাড়িনাই কুচুকমানি লগিও বেলাইনো লুবু লুমনাই আফরু ততরা নি মর মর ইয়া খেবা কুচুকমানিবো তংনাই আপনো কারিবো জক্ষা তে হাফানি আমতে হাই কচাম তুমুং তংখা হানকে ব্রনকাইটিস বেলাইনো বাড়ি উইমানো যে বড়রো কিসা চাকরাকু দুমা বিড়ি সিগারেট ইয়া খেবা আমতি হাই হকুনি মানে নংনাইরো বরকটি থানি হেঁকে ব্রনকাইটিস তেবো বাড়ি মানো আপনো কারিবো এমফিসিমা হানি ফুসফুসনি কাছা বেমার তঙ্গ আরো তুমুং থাঙ্গি আবো কেবেঙ্গি তঙি খা হানকে আবা আ বেমার বাই কিসিলি তঙ্খা হানকে ব্রনকাইটিস তৈ হামলারি বুমুং নাফলাইয়া আপনি পাকি যে বেমারি মানজাকনাই ব বেলাইখেনো হামার হরনানি ত্যাক্ত নাংনাই এবার কষ্ট মাননাই হামার রহরি মানিয়াংনাই তৈ বিনি খাকলাপ রবনি থাংমানি হাই আমতে হাই নোকজাকনাই তুমুংনো দুমা বিড়ি সিগারেট আমতে হাই হকুনি মানেই নঙ্গি তঙ্খা হানকে ব্রনকাইটিসনি বেমারি রক আবো জেসকে ফানো ইয়াকারনানি নাংনাই এফিড্রিন তৈ থিউফাইলিন নিতঙ্গ আবো হাপানি বেমারনি বিথি আবরো বো চাউই তংনানি নাংনাই তুমুংনো ব্রনকাইটিস অঙ্গু হনেই হাপানি গনাং রক এবা রমদি নিমোনিয়া গনাং রক বরকনি কচামনি বিথি বরাই চায়া উই তংখা হানকে আবো দেরামুং নোকজাকনাই কচাম ব্রনকাইটিস বেমারি গনাং রক জেসকে ফানো কংরাইনি কুচুক হাইচুক ইয়া খেবা কিসা মিসা কুলুম ইয়া খেবা এমফিসিলিন ইয়া খেবা টেক্সটা সাইকিন আবো জেসকে ফানো চানানি নাগনাই আপনি পাকি বেমারি মানজাকনাই ডাক্তি ডাক্তি নহামই বা সানানি পাকি কুতুং তৈনি ভাব রক কিসা না খা হানকে আবো উরাম উরাম নাউই দংখা হানকে বেলেনো চাকুক নাই হেনেই সাকলাই চাকুক আও আসুক জরা যেন খালাইখ্যা দিনী সাকাম্রাইনি কক ব্রনকাইটিস বেমারের রোগী কক থাইসা থাইনি

0: সাখামক্রাইনি ইয়াগুলো চিন্তাবুক নাইলাইয়ানো তিনিনি কক থমরক টিপিএসসি নি বখাকতে কাইসা সাকলাই মুঙ্গ সাজাখা ইয়ুথ এফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট ত্রিপুরা গভর্নমেন্ট নি আচক থাই হিংকে ইয়ুথ অর্গানাইজার গ্রুপ সি নন গেজেটেড এডভার্টাইজমেন্ট অংখরমানি সাল হিংকে ফার্স্ট জানুয়ারি 22nd ফেব্রুয়ারি 2026 সাল মারিব সেই মুং আমজক মুং এবারি টেন এক্সাম নি রেজাল্ট টিপিএসসি নি অফিসিয়াল ওয়েবসাইটও অংখরকা হাইকে তাবুক প্রফেশনালি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস রকনি ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট অংনাই বিসকাং 15 সেপ্টেম্বর 2026 নি সিমি কাহামকে সিনানি বাগৈ অফিসিয়াল ওয়েবসাইট নাইনানি বাগৈ সাজাকা ওয়েবসাইট এংখা টিপিএসসি ডট ত্রিপুরা ডট গভ ডট ইন অবংখা কাইসা সরংমুংনি সাকলাইমুং নিট ইউজি 2026 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস রকনো সাইমান দিনানি বাগৈ সাকলাইজাকা যে ক্যান্ডিডেটস রক কই ব্লায়ো অ্যাপ্লাইং স্ট্রেট হিনেই চংজাখা বরকনি লিস্ট ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশননি অফিসিয়াল ওয়েবসাইটও তিখলাইজাখা ওয়েবসাইট এংখা https://dme.tripura.gov.in বেবা ক্যান্ডিডেটস রকনো কাউন্সেলিং তেই এডমিশন তেই ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশননি অফিসিয়াল ওয়েবসাইট সালব্রুমনো নাই তোমরা নিবাগৈ সাজাখা ওয়েবসাইট এংখা dme.tripura.gov.in তেই ত্রিপুরা মেডিকেল কাউন্সেলিং কমিটি নি ওয়েবসাইট https://trmcc.admissions.nic.in ও ওয়েবসাইটও সালব্রুম হাবৈ নাইনা নিবাগৈ সাকলাইজাখা ক্যান্ডিডেটস রকনো ওয়েবসাইটেই অংঘরজাক ককথুম রক সাইমান্নানি বারজারিজাখা বরক থগৈ আলাই দাখলাই করঞ্জাক লাখিনিব সাজাখা ত্রিপুরা হাইকোর্ট নি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার HC01/2026 সালমারি হিংকে 11 May 2026 রগৈ ত্রিপুরা হাইকোর্ট নি জুনিয়র গ্রেড ট্রান্সলেটর আচক থাইনি বাকৈ সেমুং আমজকমুং এবার রিটেন টেস্ট উংনাই ও 2026 বিসিনি 6 সেপ্টেম্বর ককতিশালো ফুংনি দামচি তামফুনি সিমি দীপর দামসা তাম্মা জোড়া তেইব শুক্রবৈ সাইমান্নানি বাগৈ ত্রিপুরা হাইকোর্টনি অফিসিয়াল ওয়েবসাইট নাইনানি বাগৈ সাজাখা ওয়েবসাইট এংখা https://thc.nic.in 2026-28 রং বিশিনি বাগৈ প্রি সার্ভিস বিশিক নৈনি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এবার ডিএলএড কোর্স এডমিশনি বাগৈ কবাংমা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড ট্রেনিং এবার ডায়েটস কাইচিসা এসটি তাই কাইব্রি এসসি আচক থাই বুকচাতঙ্গ 20 July 2026 সালমারি ও কাউন্সেলিং নি বিশিং তৈ ওয়েটিং লিস্ট যে ক্যান্ডিডেটস রকনি বুমুং তংজাক বরকন 10 August 2026 এবার খানা অডিটোরিয়াম হল এস সি আর টি ত্রিপুরা অভয়নগর আগরতলাও এডমিশননি কাউন্সেলিং ও মানজাকনানি বাগৈ সাকলাইজাখা ফুংনি দাম চিথাম তামফ্রুনি সিমি দামচিসা তামা জোড়া রেজিস্ট্রেশন খাইজাকনাই তেই কাউন্সেলিং চাংনাই ফুংনি দামচিসা তামফ্রু তেইব সাজাখা কেবনো ফুংনি দামচিসা তাম্মানি ইয়াগুলো রেজিস্ট্রেশন খাইনা রিজাক লাখিনেই এডমিশন তেই তেইব সিনানি বাগৈ অফিসিয়াল ওয়েবসাইট নাইনানি বাগৈ সাজাখা ওয়েবসাইট এংখা www.scrtonline.tripura.gov.in
1: ককথুম তৈ হুকুমত আগি খুম ত্রিপুরা হাপাউনি পাখাক তৈ ককমঙ্কা সহ সাকলে জাকা হাস্তে বেরেমনি সুকান্ত আচাই মশাল পান্দা ধর্মনগর সংসা জাকনাই বিসকাং সাল চিপ্রি আগস্ট পালাই জাকনাই হেনে আপনি পাখি জুদা জুদা কবাংমা কমিটি লোয়াজি জাক্ষা তৈ গানাগিনী আমচাইনি যত

করকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হাই উনি খরাং আকাশবাণী বিলোনিয়া জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। একটু পরে সকাল 7টায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে, 7:45 শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী পূরবী মুখোপাধ্যায়। 8:15 শুনবেন যা দেখলাম এ জীবনে, বলবেন বিলোনিয়া জয়নগর গ্রামের একজন কৃষক সুশীল রায়। এর অব্যবহিত পরে শুনবেন গানের ভুবনে বাংলা গান। 8:30 শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজকের বিষয় বিপুলার নারায়ণের বাকি গমন ও পরিচয় এবং বিলাপ, পরিবেশনায় মৌসুমী দাস এবং তাঁর দল। 9:05 শুনবেন গানে গানে হিন্দি ছায়াছবির গান। 10:05 শুনবেন দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। 10:30 শুনবেন সুরভি অনুষ্ঠানে আধুনিক গান। ১১:05 শুনবেন FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ২:১৫ শুনবেন আমার চোখে আকাশবাণী, বলবেন বিলোনিয়ার তরুণ কবি নীলমণি দাস। এর অব্যবহিত পরে শুনবেন আধুনিক গান। ২:৩০ শুনবেন মহিলা মজলিশ, আজ শুনবেন বিলোনিয়া কলেজ স্কোয়ারের বন্ধুদের সঙ্গে আড্ডা, আড্ডায় থাকবেন সুপর্ণা সাহা। ২:০৫ শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। ৫:৪৫ শুনবেন লোকসঙ্গীত অনুষ্ঠানে লোকগীতি। ৬:০০ শুনবেন ককবরক অনুষ্ঠান। ৬:৩০ শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। ৭:০৫ শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজকের বিষয় বিপুলার নেতার বাকে গমন ও লক্ষিন্দরের অস্থি প্রক্ষালন এবং বিলাপ, পরিবেশনায় জীবন চন্দ্র দাস এবং তাঁর দল। ৮:০৫ শুনবেন লাইভ টক শো রবিবারের আড্ডা। ৯:০০ শুনবেন বাংলা নাটক আজকের বিষয় গঙ্গাপুত্র ভীষ্ম, রচনা সত্যপ্রকাশ দত্ত, নির্দেশনা শেখর গাঙ্গুলি। ১০:০০ শুনবেন হারানো দিনের গান। এছাড়া নির্ধারিত সময়ে কলকাতা, দিল্লি এবং আগরতলা কেন্দ্র থেকে বিভিন্ন সংবাদগুলো আপনাদের রিলে করে শোনানো হবে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ সকালে অনুষ্ঠান। আজ 9ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। প্রথমে চোখ রাখব আজকের দিনের ইতিহাসের পাতায়। সাল 1173, আজকের দিনে পিসার টাওয়ার নির্মাণ শুরু হয়। 1655 খ্রিস্টাব্দ, আজকের দিনে লর্ড কর্নওয়েল ইংল্যান্ডকে 11 জেলায় বিভক্ত করেন। 1810, নেপোলিয়ন ও ওয়েস্টফালিয়াকে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। 1831, আজকের দিনে প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন চলাচল শুরু হয়। 1842, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত নির্ধারিত হয়। 1902 খ্রিস্টাব্দ, সপ্তম এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন। 1910, আজকের দিনে আলবা ফিশার বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের পেটেন্ট লাভ করেন। 1912 খ্রিস্টাব্দ, ইস্তাম্বুলে ভূমিকম্পে 6,000 নিহত হয় ও 40,000 গৃহহীন হয়। ১৯৪৫, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকি শহরে আমেরিকা কর্তৃক ফ্যাটম্যান নামের পরমাণু বোমা বিস্ফোরণ, 39,000 লোকের মৃত্যু। ১৯৪৫, যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় আণবিক বোমা নিক্ষেপ করে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। 1958 খ্রিস্টাব্দ, আজকের দিনে আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে প্রথম কেবল স্থাপন করা হয়। 1965, সিঙ্গাপুরের মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীনতা লাভ। 1975 সালে আজকের দিনে পশ্চিমবঙ্গের কলকাতায় প্রথম টেলিভিশনের দূরদর্শনের বর্তমানে টিডি বাংলার আগমন ঘটে। 2008 খ্রিস্টাব্দ, আজকের দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের 400 মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। শুনলেন ইতিহাসের পাতায় আজকের দিনে বিভিন্ন ঘটনাবলী।

1925 সালের আজকের দিনে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে। কাকুরি ট্রেন অ্যাকশন বা ষড়যন্ত্র। কাকুরি ট্রেন অ্যাকশন বা ষড়যন্ত্র ছিল 1925 সালের 9 আগস্ট লখনউয়ের কাছে কাকুরিতে সংঘটিত একটি ঐতিহাসিক ট্রেন ডাকাতি। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের জন্যে অস্ত্র কেনার উদ্দেশ্যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর বিপ্লবীরা এই সরকারি তহবিল লুট করেছিলেন। ঘটনার বিবরণে জানা যায়, স্থান ছিল উত্তরপ্রদেশের কাকুরি ও আলমনগরের মাঝে। ট্রেনটি ছিল শাহজাহানপুর লখনউ ডাউন ট্রেন। এই ষড়যন্ত্রের উদ্যোক্তা ছিলেন রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী এবং চন্দ্রশেখর আজাদ সহ অন্যান্য বিপ্লবী। এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের কোষাগারের অর্থ লুট করা, সে অর্থ দিয়ে বিপ্লবীদের জন্য অস্ত্র কেনা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে গতি আনা। এই ষড়যন্ত্রে বিচার এবং শাস্তি হয়েছিল। ব্রিটিশ সরকার এই ঘটনায় মামলা করে বহু বিপ্লবীকে গ্রেপ্তার করে। 1927 সালের ডিসেম্বর মাসে রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, রোশন সিং এবং রাজেন্দ্র লাহিড়ীর ফাঁসি হয়। অন্যদের দীর্ঘ কারাদণ্ড ও দ্বীপান্তর দেওয়া হয়।

ভারতীয় ইতিহাসে 9ই আগস্ট তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 1942 সালের এ দিনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট ক্রান্তি শুরু হয়। মুম্বাইতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির বৈঠকের পর 9ই আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই গণ আন্দোলন জোরালো হয়। মহাত্মা গান্ধী এই দিন দেশবাসীকে ডু অর ডাই বা করো অথবা মরো এই মন্ত্রে দীক্ষিত করেন।

সব ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে, তাই ভারত ছাড়ো আন্দোলনের পেছনেও কিছু কারণ রয়েছে। যেমন প্রথমত দমনমূলক নীতি, ইংরেজদের দমনমূলক নীতি ভারতীয় জনগণকে ভারত ছাড়ো আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। অর্থাৎ দীর্ঘদিন ধরে ভারত শাসনের ফলে ভারতবাসী ইংরেজদের পরাজয় শৃঙ্খল থেকে মুক্তি পেতে ও স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন প্রসঙ্গে গান্ধীজি স্পষ্ট বলেছিলেন, পূর্ণ স্বাধীনতা ছাড়া আর কিছুতেই আমি সন্তুষ্ট হব না, হয় লক্ষ্য অর্জন না হয় মৃত্যুবরণ। দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় ক্রিপস মিশনের ব্যর্থতা। ক্রিপস মিশনের ব্যর্থতা ভারত ছাড়ো আন্দোলনে ভারতবাসীকে সামিল করেছিল, কারণ ক্রিপস মিশন অনুযায়ী ভারতকে স্বাধীনতা দেওয়ার কোনো কথা ছিল না। তাছাড়া প্রস্তাবিত জাতীয় সরকারকে ব্রিটিশ মন্ত্রিসভার সমমর্যাদা ও ক্ষমতা দেওয়ার কোনো প্রতিশ্রুতি ছিল না, এবং ভারতের প্রতিরক্ষার পূর্ণ দায়িত্ব ভারতীয়দের হাতে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা ব্রিটিশ সরকারের ছিল না। এ সমস্ত কারণে কংগ্রেস ক্রিপস মিশন প্রস্তাব না করে 1942 সালের 10ই এপ্রিল কংগ্রেস সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ জানিয়ে দেন যে মন্ত্রিসভার দায়িত্বভার সম্পন্ন ভারতীয় সরকার প্রতিষ্ঠিত না হলে কংগ্রেসের পক্ষে কিছু করা সম্ভব নয়। এই আন্দোলনের আরেকটি কারণ জাপানি অগ্রগতি। জাপানিদের অগ্রগতিও উত্তর পূর্ব ভারত দখল করার ফলে ইংরেজরা ওই অঞ্চল পরিত্যাগ করে, ফলে ভারতীয়দের মধ্যে বিভিন্ন ক্ষোভ দানা বাঁধে। তাই ইংরেজদের ভারত থেকে চলে যাওয়ার জন্য ভারতীয়রা আরও বেশি করে সক্রিয় হয়ে ওঠে। ভারত ছাড়ো আন্দোলনের অপর একটি কারণ যুদ্ধকালীন অসুবিধা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয়দের ব্যবহার করা এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে ব্রিটিশ সরকার ভারতীয়দের বঞ্চিত করেছিল, ফলে যুদ্ধকালীন সময়ে ভারতীয়রা খাদ্যাভাব, অর্থের অভাবসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল, যা ভারতীয়দের মনে ক্ষোভ দানা বেঁধেছিল এবং আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। এই আন্দোলনের ফলাফল সম্পর্কে বলতে হয়, ব্রিটিশ সরকারের লাগামহীন অত্যাচার এবং দমনের ফলে 1942-এর ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হলেও একেবারে নিষ্ফল হয়নি। এই আন্দোলনের ফলে ভারতীয়দের মধ্যে যে অসন্তোষ দানা বেঁধেছিল তার বহিঃপ্রকাশ ঘটে, ফলে ব্রিটিশ সরকার অনেকটা চাপের সম্মুখীন হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের ফলে ভারতীয়দের স্বাধীনতা আন্দোলনের পথ সুগম করেছিল, অর্থাৎ ভারতীয়দের স্বাধীনতা অর্জনের জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে উদ্বুদ্ধ করেছিল। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়, তাই এই আন্দোলনকে ভারতের জাতীয় সংগ্রামের চরম পর্যায় বলে অভিহিত করা হয়। এই আন্দোলনের ফলে ভারতের স্বাধীনতা অর্জন ছিল কেবলমাত্র সময়ের অপেক্ষা। সর্বোপরি বলা যায়, ভারত ছাড়ো আন্দোলন ইংরেজ সরকারের শাসন নীতিকে অস্থির করে তুলেছিল। ভারতীয়রা ইংরেজ সরকারকে বুঝিয়ে দিয়েছিল যে স্বাধীনতার জন্য তারা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি। ইংরেজদের দমন পীড়নের কাছে এই আন্দোলন ব্যর্থ হলেও এই আন্দোলনের প্রভাব ছিল সুদূরপ্রসারী, যা ভারতের স্বাধীনতা অর্জন করতে সহায়তা করেছিল এ কথা নিঃসন্দেহে বলা যায়। এখন শুনব আজ সকালের অনুষ্ঠানে একটি দেশাত্মবোধক গান।

সকালে অনুষ্ঠানে আপনারা শুনলেন একটি দেশাত্মবোধক গান।

এ সপ্তাহের যোগাসন পর্বে আজ জানাচ্ছি ভুজঙ্গাসন সম্পর্কে দু চারটি কথা। প্রথমে জানিয়ে দিচ্ছি ভুজঙ্গাসন করার নিয়ম। উপর হয়ে শুয়ে পড়তে হবে, দুই পা সোজা এবং একসাথে রাখতে হবে, হাতের তালু বুকের দুপাশে মাটিতে রাখুন, শ্বাস নিতে নিতে বুক, মাথা ও পেট ধীরে ধীরে উপরে তুলতে হবে, নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত অংশ মাটিতে ঠেকিয়ে রাখতে হবে, 15 থেকে 30 সেকেন্ড স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে এই

অঙ্গে ধরে রাখা দরকার। এই আসনের উপকারিতা বলতে গেলে বলতে হয় মেরুদণ্ড সবল ও নমনীয় করে, পেটের মেদ কমায় এবং হজম শক্তি বাড়ায়।

যোগাসনের সময় কয়েকটা বিষয় মনে রাখা দরকার। প্রথমত, খালি পেট ভারী খাবারের অন্তত 3-4 ঘন্টা পর আসন করা দরকার, সঠিক সময়। সকালবেলা খালি পেটে যোগাভ্যাস করা সবচেয়ে ভালো। শ্বাস প্রশ্বাস, আসন করার সময় স্বাভাবিকভাবে শ্বাস নিন ও ছাড়ুন, শ্বাস আটকে রাখবেন না। সহজ দিয়ে শুরু। প্রথমে সহজ আসন করুন, ধীরে ধীরে কঠিন আসনের দিকে যান। পরিবেশ পরিষ্কার, খোলামেলা এবং শান্ত জায়গায় আসন করুন। পোশাক আরামদায়ক ও ঢিলে ঢালা পোশাক পরুন। যারা যোগাভ্যাস করবেন, কিছু বর্জন করা দরকার। অতিরিক্ত ক্লান্তি, জ্বর বা অসুস্থতার সময় যোগাসন বন্ধ রাখুন। আসন শেষ করার সাথে সাথেই ঠান্ডা জল খাবেন না বা স্নান করবেন না, অন্তত 30 মিনিট অপেক্ষা করুন। শরীরে কোনো আঘাত বা জোর ব্যথা থাকলে সে অনুযায়ী আসন এড়িয়ে চলুন।

এবার জানিয়ে দিচ্ছি ছাত্র বয়সে যোগাসনের গুরুত্ব সম্পর্কে দু চারটি কথা। প্রথমত, মনোযোগ বৃদ্ধি। নিয়মিত যোগাসন মস্তিষ্কের কার্যক্ষমতা ও একাগ্রতা বাড়ায়, মানসিক চাপ মুক্তি, পরীক্ষার ভীতি উদ্বেগ এবং মানসিক ক্লান্তি দূর করে। শারীরিক গঠন, দীর্ঘক্ষণ টেবিলে বসে পড়ার কারণে পিঠ, কোমর ও ঘাড়ে ব্যথা কমায়। স্মৃতিশক্তি উন্নত করে, মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়িয়ে পড়া মনে রাখতে সাহায্য করে। আত্মবিশ্বাস বৃদ্ধি, নিয়মিত অভ্যাস মনের জোর এবং ইতিবাচক চিন্তাভাবনা বাড়ায়।

এবার জানিয়ে দিচ্ছি দু একটি খবরাখবর। গতকাল 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ, যার নামানুসারে এই বিস্তীর্ণ এলাকার নামকরণ হয়। রায়পুরের জমিদার প্রতাপ নারায়ণ সিংহের দলিল থেকে জানা যায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার আগে থেকেই এই গৃহে ছিলেন। উপাসনা গৃহ প্রতিষ্ঠার আগে এই শান্তিনিকেতন গৃহে ব্রহ্ম উপাসনা হত। 1995 সাল থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গৃহে বসবাস করতেন। তাহলে শ্রোতা বন্ধুরা, সময় বলে দিচ্ছে আজকের মতো বিদায় নিতে। তো আজকের অনুষ্ঠান আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হরঘাট তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরো গভীর করার লক্ষ্যে টেলিফোনে কথাবার্তা বলেছেন। কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন হাইকোর্টের 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পরিষেবা সম্পূর্ণ মাশুলমুক্ত থাকবে। চীনের হেফেইতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগনিক রায় এবং সায়ন্তন কুশারি জুটি সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। হরঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। এই অভিযানটি শুরু হয়েছিল 2022 সালে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসাবে। এবছরের অভিযানটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতারমের 150তম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে। এবারের উদযাপনের অংশ হিসাবে সারা দেশে বন্দে মাতারম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14 আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করবে। এই পালনের কর্মসূচির মধ্যে থাকছে মৌন পদযাত্রা, দেশ বিভাগ বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অন্যান্য স্মারক অনুষ্ঠান। এই অভিযানকে কেন্দ্র করে 200টিরও বেশি ভারতীয় দূতাবাস, খাই কমিশন এবং কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। এবছরের উদযাপনের প্রধান আকর্ষণ সূর্যপথ তিরঙ্গা ডিজিটাল রিলে বা ধারাবাহিক কর্মসূচি। বিভিন্ন টাইম জোনে সূর্যোদয়ের ক্রম অনুযায়ী নির্বাচিত 54টি ভারতীয় মিশন ও পোস্ট এতে অংশগ্রহণ করবে। এই রিলে বা ধারাবাহিক কর্মসূচিটি 15 আগস্ট ফিজিতে অবস্থিত ভারতের সবচেয়ে পূর্বের কূটনৈতিক মিশন থেকে শুরু হবে এবং সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেলে গিয়ে শেষ হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী মোদী জানান, তারা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও গভীর করার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা উচ্চ পর্যায়ের পারস্পরিক যোগাযোগের ধারাবাহিক গতি প্রকৃতি নিয়েও আলোচনা করেন। সেই সঙ্গে তারা বাণিজ্য, প্রতিরক্ষা, উদীয়মান প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার ফের একবার স্মরণ করেছেন। এছাড়া উভয় নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন। কেন্দ্রীয় সরকার মাদ্রাজ, কলকাতা, মধ্যপ্রদেশ এবং কর্ণাটক হাইকোর্টে মোট 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে মাদ্রাজ হাইকোর্টেই সবচেয়ে বেশি নতুন বিচারপতি নিয়োগ করা হয়েছে। আইন ও বিচার মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন বিচারপতিদের মধ্যে 20 জন আইনজীবী এবং 10 জন জুডিশিয়াল সার্ভিসের আধিকারিক। মোট নিয়োগপ্রাপ্তদের মধ্যে 15 জনকে মাদ্রাজ হাইকোর্টে, 8 জনকে কলকাতা হাইকোর্টে, 6 জনকে কর্ণাটক হাইকোর্টে এবং 1 জনকে মধ্যপ্রদেশ হাইকোর্টে নিয়োগ করা হয়েছে। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সঙ্গে পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতি এই নিয়োগের অনুমতি দেন। নবনিযুক্ত বিচারপতিরা আগামী কয়েকদিনের মধ্যেই শপথ গ্রহণ করবেন, তাদের দায়িত্বভার বুঝে নেবেন তারা। এই নিয়োগের ফলে সংশ্লিষ্ট 4টি হাইকোর্টের বিচারপতির শূন্যপদ পূরণ হবে এবং বিচারাধীন মামলা নিষ্পত্তির গতি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসির নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অচলাবস্থা কাটতে চলেছে। রাজ্যের এই নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঝাড়খণ্ড সরকার আজ পরবর্তী দফার আলোচনায় বসবে। গতকাল আলোচনার পর সরকারি প্যানেলের সদস্যরা জানান, আজ দুপুর 12টায় ফের বৈঠক হবে। কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে দেয়া হবে এবং সমস্ত পার্সন টু পার্সন অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনও মাশুলমুক্ত থাকবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইউপিআই এর মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো মাশুল দিতে হবে না। তাছাড়া অধিকাংশ ব্যবসায়িক লেনদেনও বিনামূল্যে করা যাবে। মন্ত্রক আরও জানিয়েছে, ব্যবসায়িক লেনদেন মাশুল যদিও বা চালু করা হয়, তবে তা কেবল নির্দিষ্ট সীমার ওপরের কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে এবং নামমাত্র হারে প্রযোজ্য হবে।
বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল আবিদজানে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ভারত ও আইভরি কোস্টের ক্রমবর্ধমান অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আফ্রিকার সঙ্গে আরও শক্তিশালী ও গভীর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশন বা লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ভারতের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ছোট ছোট পুঁজির সমন্বয় সমবায়গুলির বাণিজ্যিক ক্ষেত্র বড় হয়ে ওঠে। শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি। মুম্বাইতে আয়োজিত সহকার নবক্রান্তি অনুষ্ঠানে গতকাল তিনি বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতির ঘটনা বাড়ছে, তাই ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী ফোরেন্সিক সহায়তার প্রয়োজন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আজ জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝড় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে। অসমের বন্যায় গতকাল গোলাঘাট জেলায় আরও একজনের মৃত্যুর ফলে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 99-এ। সরকারি সূত্রে জানানো হয়েছে, এখনও প্রায় 1,47,000 মানুষ বন্যা কবলিত। অসম বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখনও শোণিতপুর, নওগাঁ, গোলাঘাট, শিবসাগর, ভোজাই, দারান, জোড়হাট, ধেমাজি, চড়াইদেও, কার্বি আংলং, লক্ষিমপুর এবং বিশ্বনাথ জেলা জলমগ্ন। এর মধ্যে সবথেকে প্রভাবিত গোলাঘাট জেলা। 53টি ত্রাণ শিবিরে 8,500-এর বেশি লোককে আশ্রয় দেওয়া হয়েছে। 10,500 হেক্টরের বেশি জমির তলায়, জলের তলায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া মেডিকেল ডিভাইস 2026-এ মেডটেক এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন শীর্ষক নলেজ পেপারটি প্রকাশ করেছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, স্বাস্থ্যসেবায় এআই এর দায়িত্বশীল ব্যবহারকে আরও উন্নত করার জন্য এই প্রতিবেদনে 5টি প্রধান অগ্রাধিকারের রূপরেখা দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে ভারতের ডিজিটাল পাবলিক পরিকাঠামো, সফটওয়্যার সক্ষমতা, ক্লিনিক্যাল বৈচিত্র্য এবং ক্রমবর্ধমান মেডটেক উৎপাদন ভিত্তিকে কাজে লাগিয়ে দায়িত্বশীল এআই সক্ষম চিকিৎসা প্রযুক্তি তৈরির উপর জোর দেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান দেশের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক পথ অবলম্বনের প্রতি তেহরানের প্রতিশ্রুতি ফের একবার মনে করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে জোর দিয়ে বলেছেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেস্কিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়ে তার সরকারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ওয়াশিংটন যদি চুক্তির শর্ত অনুযায়ী তাদের দায়বদ্ধতা পূরণ করে, তবে ইরানও তার প্রতিশ্রুতি মেনে চলবে। তবে যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়, তবে এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কোনো বাধ্যবাধকতা তেহরানের থাকবে না বলেও তিনি উল্লেখ করেন। স্পেনীয় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে রোম। রোমের এই সিদ্ধান্তের জবাবে ইতালি থেকে আগতদের ক্ষেত্রেও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর কথা ঘোষণা করেছে স্পেন। এর ফলে দুদেশের মধ্যে কূটনৈতিক বিরোধ আরও তীব্র হয়েছে। স্পেনের সরকার জানিয়েছে, এই নিয়ন্ত্রণ ব্যবস্থা অন্তত 1 মাস কার্যকর থাকবে। থাইল্যান্ডের নন্থাবুরি প্রদেশে একটি স্কুলে গত শুক্রবারের গুলিচালনার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। গতকাল 12 বছর বয়সী এক বালিকার হাসপাতালে মৃত্যু হয়েছে। এদিকে পুলিশ 14 বছর বয়সী ওই ঘাতকের গুলিচালনার উদ্দেশ্য এবং অস্ত্রের উৎস খুঁজে পেতে তদন্ত শুরু করেছে। এই হামলার পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চাউন ভিরাকুল বলেছেন, জনসমক্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার বন্ধ করতে তিনি কড়া আইন আনতে চলেছেন। চীনের হেফেইতে আয়োজিত 9ম আন্তর্জাতিক যুব ব্রিত প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগ্নিক রায় এবং সায়ন্তন কুশারী জুটি সোনা জিতেছেন। তাদের সংগৃহীত পয়েন্ট 377.67। এই প্রতিযোগিতায় ক্রোয়েশিয়া দ্বিতীয় এবং চীন তৃতীয় স্থান পেয়েছে। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ ভারতের অস্মিতা চালিহা চীনের হান কিয়ানসির মুখোমুখি হয়েছেন। সেমিফাইনালে তিনি ভারতেরই রক্ষিতা রামরাজকে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হাড়ঘাট তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে টেলিফোনে কথাবার্তা বলেছেন। কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন হাইকোর্টে 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। তা চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সার্বভৌমত্ব, একতা, সংহতি এবং দেশপ্রেমের মহান আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরার লক্ষ্যে রাজ্যের প্রতিটি প্রতিষ্ঠানে, বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানিয়েছেন। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই জাতীয় পতাকা। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে ভারতীয় বিমান বাহিনী ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনের পাশাপাশি জনগণের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় গর্ব জাগিয়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলায় এক বৈঠকে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা করেন। উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, রাজ্য সরকার ও ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ঊর্ধ্বতন আধিকারিকরা। বৈঠকে আগরতলা স্মার্ট সিটির অধীনে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। পাশাপাশি রাজ্যের জাতীয় সড়ক ও পূর্ত দপ্তরের সড়কগুলির মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করা হয়। বৈঠকের পর বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, বৈঠকে বিদ্যুৎ মাশুল সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যবাসীর ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি প্রতিটি নাগরিকের তথা গ্রাহকের আর্থিক সুরক্ষা ও স্বার্থের প্রতি এই সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। দেশের অগ্রগতির স্বার্থে বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্রছাত্রী ও যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন যে তারা যেন তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের স্বার্থের দিকে খেয়াল রাখুক এবং নিজেরা নিজেদের প্রশ্ন করুক যে তাদের কাজ কিভাবে দেশকে উপকৃত করতে পারে এবং দেশের চাহিদা মেটাতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং সে সময় জাতীয় স্বার্থে তাদের নিজস্ব দায়িত্ব থেকে যায়। তিনি বলেছেন, আগামী 30 থেকে 35 বছরের মধ্যে স্নাতক শিক্ষার্থীরা যে কাজ করবে তা দেশের বিকশিত ভারতের অগ্রযাত্রার পথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে ইউপিআই লেনদেনের সময় কোনো মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে ইউপিআই লেনদেন। ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনও বিনামূল্যে চলবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্যবহারকারীদের ইউপিআই মাধ্যমে পেমেন্ট করার সময় কোনো লেনদেন খরচ দিতে হবে না, আর বেশিরভাগ ব্যবসায়ী লেনদেনও বিনামূল্যে থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, যদি মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR চার্জ আরোপ করা হয় তা কেবল কিছু সীমিত ব্যবসায়িক লেনদেনে একটি নির্দিষ্ট সীমার ওপরে এবং নামমাত্র হারে প্রযোজ্য হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, ইউপিআই ব্যবহার বাড়ছে এবং এটি এখন ভারতের ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। নিউ হারেঙ্গাজাও রেল স্টেশনে রেললাইন মেরামতের জন্য লামডিং বদরপুর রুটে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। NF রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী সূচি অনুযায়ী আজ নারঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে এবং আগরতলা থেকে রাত 11:30 নারঙ্গির উদ্দেশ্যে ট্রেন রওনা হবে। তাছাড়া 01666 আগরতলা রানী কমলাপতি বিশেষ এক্সপ্রেস ট্রেন আজ রাত 11 আগরতলা থেকে রওনা হবে। 80তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল জোলাইবাড়ি পিলাক পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে 5টি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্কুলের 320 জন ছাত্রছাত্রী অংশ নেয়। ঊনকোটি জেলার কুমারঘাটের সুকান্তনগর রেলওয়ে কলোনি রোডে গতকাল সন্ধ্যায় পুলিশ বিহার রাজ্যের বাসিন্দা 33 বছর বয়সী রঞ্জিত কুমার সাহানিকে আটক করে। তার ব্যাগে 66টি বোতল এসকাপ ও বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার করা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক 60,000 টাকা বলে কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস জানিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় বীরেন্দ্র ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বীরেন্দ্র ক্লাব 5-1 গোলে ত্রিপুরা পুলিশকে হারিয়ে দেয়।
আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো, পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব নির্মলেন্দ্র আচার্য হা কত নিবুসকাঙ্গই টংমানি কক ওয়ানসগৈ সই সীমা তাই তাংসেপন সামুঙ্গ ফোনাংনান বাকি মন্ত্রীবর্ষক নরেন্দ্র মোদী রুংনক রগ পুরিনাই তাই শিকলা হদানি ফাইজিং কবখা মেয়া আইআইটি দিল্লী ফিল বাচিস বরমিয়া ফার্মান মিল বহমতুই কবখা আইআইটি দিল্লী পুরিনাই রগ্ন কবগুই মন্ত্রীবর্ষক সাকা বরক জানিজা কক চাপথানী বসুংনি হামক্রাইনি কক সকাং ওয়ানসুকথুন বরম ইয়াফারমান মিল মন্ত্রীবক্রক পরিণায়রগনি ইয়াগ রাষ্ট্র বক্রকনি রাংচাক মেডেল শঙ্কর দয়াল শর্মা রাংচাক মেডেল তাই পারফেক্ট টেন রাংচাক মেডেল ইয়াফার খা হা কতনি কুবুনি আমচাই বাই বাক্সা চিনি ত্রিপুরা হাস্তে অব তিনি নিসিমি হরগর তিরঙ্গা সামুং বুতাং চেঙ্গান অব অ আগস্ট তালনি বুস্কাং সাল চিসনি জরা চলিবান মন্ত্রীক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হরগর তিরঙ্গা সামুং বুতাং ন চাষার নান বাগৈ হাস্তেনি লুকুরগনি ফাইসিং কবখা ব হা কতরনি সাকচুগমা থানসা তমুং তাই হা কতরন হামজাকমান তিসাই রমনানি নাহারৈ হাস্তেনি যত রুং নক তাং নক তাই কুবুনি নক রগব বসংনি বানা তিসানানি কবখা মন্ত্রীক্রা সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ফুনজাক ইয়াপাই সঙ্গই ওয়ানসক কোতাল ওয়ানসগুই হা কতর্ণ হামজাকমা তাই হা কতর্ণ ইয়গ্রুথানী লাংমা ইয়াফার জাক রোগনি ফাইসিং খুলুমুং ইয়াফার নান বাকি তাকলাইব হরগর তিরঙ্গা সামুং বুতাং যোগালি জাখা কেন্দ্রনি হাফাং সেরাই সেরাইকে সাকা ইউপিআই নি ইয়াকতৈ রাং ইয়াফার থানী মূসা ইয়াকবারা রাং নাংলাক রাং নাংগিয়াউই ন খরকসা তৈ খরকসা ন রাং ইয়াফারি মানান মন্ত্রীক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা ও চুং ফেরাং নতুই নাংসুকমানী পান্ডা কাইসা খাইকা পান্ডা ও চুং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সচিবক্রা জিতেন্দ্র কুমার সিনহা হাস্তে হাফাং তাই ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নি কুজুকবিরেন অফিসার রক্তং বাইখা পান্ডা ও আগরতলা স্মার্ট সিটি নি বিসিং তংনাই তাবুক নি জুদা জুদা হামক্রাই গনাং তাংবু তাংরক বুসুক আগখা আবনতুই ককলাম সালাই জাখা ওয়াইসাবাই হাস্তেনি বসং লাহার তাই লুকু সামুং নাইকংনি ইয়াগতংনাই লাহার রগ্ন সুনামফিনানী সামুংনতিয়ই ককলাম সালাইজাখা হিনই মন্ত্রীকরা বিনি হদানি আওয়াই লামা খরচাখা পান্নানী উল চুং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাকা পান্না ব ফেরাংনি অল কুরুংজাক সামুং হুমুংনতিয়ই শুক্রবুই ককলাম মুংখা ফিল চার্চি ইয়গমা সালনরগুই মিয়া জুলাইবারিনী পিলাক পাবলিক স্কুল পুরিনাইরগনি বিসিং আজগুই আক ইমা পাতাইলে মঙ্গা বাতাই মুঙ্গ খরক থামরা নুচি পুরিনাই রক মানজাখা ইয়গমা সাল পালাইমানরগুই তিনি দিল্লি কতালনি বসং চবা মুকুমু হায়াও ভারতনি বীরখুং বাহিনী ব্যান্ড রুসামুং রুসাবান কাসুমুং কক চংলাই নক সাকা হা কতনি রুসাবমুং বন্দে মাতরমনি ফিল সারা বাচি বিসি পুংসুকমা সাল পালাইমা তাই পালাইমা বাই বাক্সা লুকুরগনি মানজাক মুংনি বিসিংতুই বসংনি বলাই মুংনতুই হজা খাইনা নাহারি অমতুই মেল যোগালি জাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই চালজাগরনি সেকেন্ড ডিভিশন লীগ ফুটবল বাতালি মুংনি মিয়া হরনি থুমুঙ্গ বীরেন্দ্র ক্লাব কুপলাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম হরনি জাতীয় সংসাজাক থুমাব বীরেন্দ্র ক্লাব বা সা গোলনি ফেরবাই ত্রিপুরা পুলিশ ন মেচেনখা বয়ারখকনি কক্তমা তিনি দিবরজরা বয়ারখকনি সেকংবারিয়া কক্তম সাজাখা নখা চুমুই কবলদাক তঙ্গান ফেরাং কগৈ কিসা মিশা ওয়াতি ওয়াইফান মানো সালচি ত্রিপুরা তাই উনকুটি হাঙ্করনি করংসা করংসু ও মার্খে ওয়াতুই ওয়াই মানো হিনই হজাক খাইজাখা আগরতলা ও তিনি আইচুগ খামানী তুংমারি তংমানী নৈচি দক দশমিক বার ডিগ্রি সেলসিয়াস সালনি সাকানী তুংমারি তঙ্গুই মানো থামচি ব্রি ডিগ্রিনি গানাগিনি কক্তমা পরিমুং তাবুক জরাতুই অরণ পাইখা উলনি কক্বরক কক্তমা আওয়াইঙ্গান তিনি সানজা দামসনি তামুই সতী ব্রিচি বাও
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী পূরবী মুখোপাধ্যায়।

শুনলেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন পূরবী মুখোপাধ্যায়, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

0: গানের ভুবনী অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন পদ্মপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, বিষয় বিপুলার নারায়ণের বাঁকে গমন ও পরিচয় এবং বিলাপ, পরিবেশনায় মৌসুমী দাস এবং তার দল।
1: এসএস টাইলস শান্তির বাজার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রেনেড এবং কিচেন ও বাথরুমে সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এসএস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডু সার্ভিসের বিপরীতে এসএস টাইলসের শোরুমে।
2: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে

0: একই ছাদের তলায় পাবেন সবকিছু, মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে সহজ কিস্তিতে কেনাকাটার সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
1: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
2: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন,
3: হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার?

0: শেখানো হয়। আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র মানে তো এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের? চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক কর্ম। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা।
1: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস এ। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
2: পদ্মাপুরাণ অনুষ্ঠানে আপনারা শুনলেন মনসা মঙ্গলের গান, বিষয় বিপুলার নারায়ণের বাকিগমন ও পরিচয় এবং বিলাপ। পরিবেশনায় ছিলেন মৌসুমী দাস এবং তার দল

আকাশবাণী বেলুনিয়া, কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

এবারের গানটি শোনাব জেল ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

এবারের গানটি শুনুন রাহাত ফতেহ আলী খান ও মহালক্ষ্মী আয়ারের কণ্ঠে, ছবি ঝুম বরাবর ঝুম।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। এবারের ছবি দ্য ট্রেন, শিল্পী কে কে ও জুবিন।

এবারের গানটি শোনাব দিল লাগি ছবি থেকে। শিল্পীরা হলেন জাবেদ আক্তার, নুসরাত ফতেহ আলী খান ও সহশিল্পীবৃন্দ।

0: हम भी यहाँ।
1: রং দে বসন্তী ছবির গানের মধ্য দিয়ে শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে।

আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

বন্ধুরা শুনলেন, দেশবন্দনা অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক গান।

শুনছেন সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ করব আজকের বাংলা আধুনিক গানের অনুষ্ঠান সুরভি। আজকের শিল্পীরা ছিলেন মোহাম্মদ রফি, সন্ধ্যা মুখোপাধ্যায়, রবীন্দ্র জৈন, সুমন কল্যাণপুর এবং সুবীর সেন।

ஆகாஷ்வாணி பிள்ளுடைய শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, আর ঠিক এর অব্যবহিত পরে শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান এফএম উচ্চয়ন্তের।

Yagile mayani biti, yagi babuni biti, obari le kangoro mani.

Tangmani,

Sana kolmay kotom kuru yamo çakla çakla mla kino.

샤미 비디노 뛰어이 다쿠마드라 뛰어라 더니 뛰시가 가티르가 가자 녹라 타브라 카나 원하나 그림래 문라 디버

ことこそバボはにさえことやまバボバコボンやでマヨパンマイパンやでバボマハデやでマイレパルボティやで

আবেলাখানে খানা তো তো রেজাবং যে খানাই মানলাই হ্যা বলাই খে কক থাই কম কুপলং খাই রেজাব যাক রেজাবং রেজাবনে রক হেমেন্দ্র তাই মালতে দেবর মাবাই রেজাব যাক রেজাবং আদিকে চিনি আগো তাই বজরা দঙ্ক যেন তাই ও খালায়নে হাসুকনি রেজাবং বান্ধাও বজারও খালায়নে ফাইদি আকারে দান মল সম্বাই রেজাব যাক রেজাবং।

小鬼爱难解多真，哈啦小鬼爱呀，哎呀，哎嗨。

Come.

Oh, no, you're the

희망은 희망만은 이 눈을 아름아야 하야 하야

yeah.

hom hom hom mak tara ajal mira day

আও বেলা খানে খানা তো রেজাবং যে খাই মান লাইখা মলসম হাসুক নি রেজাবমু রেজাবনাই আগরদান মলসম বাই রেজাব জাগ রেজাবমু ফাটিকে যে হাইন হাই রেজাবমু খালাই মানে ভাগ থাকলাইওয়ানে সিরিয়াগো হাসুক নি রেজাবমুনি পান্ডানি জরা দমকোবা অজরাও খালাইনাই কনিকা মারাক বাই রেজাব জাগ রেজাবমু

Chishap nari yamu.

Bakuchadong.

छिमन में जो मोरा गंग निशुरू हरे रे हरे रे ओ ना टूटी लागे ये

Yeah.

আসুক যারা চেন খাই মান লাইখা বকরি বদল তাই আবনি লগি পান্দার রেজা পুর আও দাবুক সঙ্গজাগ হাই চিনি ককবরক এফ এম পান্দা নরখাই দু জর আকাশবাণী আগরতলা এফ এম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ তাই তিনি আং দো নরবাই নরকনি বুকক আর জে মিনা আও তাবু চিং অজরানি পান্দা অংখা লাইবুমানি কথমা

0: রাজমালা পরিমাণে যেন খালাই নাই তিন নিও রাজমালা নরিউই খানার নাই রবীন্দ্র কিশোর দেবর মাবাই পরিজাত খালাই নাই অজরাও রাজমালাঙ্কা চিনি কবই কথাং লাইবমানি কগ্রগ্ন সৈজাক আবন পরিমাণে বেলা খেলা নাকুকানি চিনি বাকে ফাটিচিং অজরাও খালাই
1: যত্ন খা কাহামিয়া ফের তিনি রাজমালানি কগ্লাম বতাং দাবসা চ্যাংজাক ফিরো থাই সালোচন অমর মানিক্য বাইসংজাগৈ যে সানাই বন সাইখানায় আমো ব বাহিকা আসাইখ্যা আবার কিচা সানানি চেংখা ব অমর মানিক্যনি বুমান অনুগৈ হাজারি খরকচানি ন এই যে ন গথাঙ্কা অকক জরাঙ্কা তাবুক আমনি ইয়াফাং সাবান কক তংরংমার আ হাজারি উংখা সিপাহী চাকরি খাইনাই ব চাতিগ্রামও আপুর থাকমানি জরা আবই ব নগ গ্রুই দেহ সাইসং নগ টঙ্গি টংজাও বারো রসঙ্গ নারায়ণ বাই থাঙ্গি টঙ্গিও চাতিগ্রাম শিকলা জরানি বেখা উফলা কাফলা হংজাক রাজা দেব মানিক্য বরই নাইথকজন নুগই টঙ্গি মানলিয়া দশি দফরা বিনিথানি বাহিকে থাকায় আবসি লামাতি খাইজা নাঙি টংজাসিবলে ব যত্তনি সেলাই সেকাং বিনি রং চালু গৈতলাঙ্গই কথন কফাগনি বিশিংতই যত্ন খগৈ হাজারে নগ হাবিখ্যা নাইজি রাজাবু বসু তমুং চাইয়াবং জরা জরাবো রাজার সেগলা অমন্য সুর খলবৈত রঙিয়াং থাঙ্গু ইয়াগো ফান তু সেং তু সেংলাবাই আবৈত আপতৈ ন তামুখা আর নগ হাবৈ থাঙ্গি মানে বুল যে অমর মানে তেব সাপি খাতা এই যে বতেব সাজাক ফিকা নমান অক্তি খ্যাতে আবনি নখা তালচি নখা সালচিনি উল নাই বন সাকা বতেব সাকা অমর মানে কন নাসাইমানি নখা বিশিবা তঙ্গই হাজরা নগ কিফলি ফাই রাজাবাই অক্তৈ মানজাক বসাচলা নুগই হাব হামজাক ফাইকিয়া নং বাফুরো চলা নাইথকমা নাইথকচা খাই থঙ্গি তমনি জরা আফুরুনি মূ নারকজাক্ষা রামদাস দেব মানিক্য নি বসাজলা বিজয় দেব নন তাকু হনে গসিবই নাখা অমর বিশিচিদ ইংমানি ইয়াগুল নুইচংনা বাকই বলঙ্গ থাঙ্গ অমর্ণ সাকাতা তাবু অকগ্র আফ্রো বলং কেসার নং বরক বখর খাই কতর্মা আওয়ান মান মানি তঙ্গ অখুইমা বাই আকুবাই নং আবু সাবই খিবিকা ও রাজাই নং সামানি তৈন নিনি আসাইমানি কতমা সাজাক্কা বুবাগ্রা বসংনি অকগ্র সাবই ন রণচতুর নারায়ণ বিনি কক মথাক আং সেকাঙ্গন সাকা ওর সানে অংখা রণচতুর নারায়ণ খানানে অংখা অমর মানিক্য মহারাজা অমর মানিক্য একাই ও অমর মানিক্য নি আসাইমানি কথমা সাবই ন রাজমানে বহর লহর বেখা খাইনে খাগনই আফুর মথাক যাক্ষা যেন মতিন অর ন লহর খাগনি কক মথাগি রেখা যে তোমানি বেবাগ্ন সাবেগা অর ববাগ্র অমর মানিক্য খানা নাই তেই রঞ্চতুর মানিক্য সানে আবতাং সেকাঙ্গন সাকা অঙ্কাই তাবুক তাবসা লহর খাক থামনি কক চ্যাং জাগান মানে তৃতীয় লহর অর ব তাবুক তৃতীয় লহর বা লহর বেখা খাক তামনে কক সানাকে পুইলা সে খুব মুসুম বা প্রস্তাবনা কক বাঞ্জবি হিন্তা চিন কক বা খুব মুসুম আবো সানারে নাম ত্রিপুরানি সেকাঙ্গ টংলাং নাই হা বুবাগ্রা মহারাজ গোবিন্দ মানিক্য বেলায় টং কাহাম

tiye besawi tong le jawab sing kolok-kolok tiye mutai sibrin ni ruai mani bo diprani mabu teng diprani ra sanggo oje mutai sibrin ni soba mani ta oje na mutai sibrin ni ruai mani nyo bobo diprana sanggo Bubar orang bubar orang itu tunggu tiap hari, bo, tiap mungkin lam romi tunggu, nai rajuni lukurak, mana bebas mana hamzah bayar, tiap mungkin lam mana dor moni lam ta tunggu kata tunggu ni lam rom, bo besar jelas sengno, sipai ozama sengui, sipai bodoh ni samung humunggo, humungno tai bo kurak layi ti saka, tiapa, abu ni berah, besar jelas kusuh zuzaru singho, thamsi kutungku, amas sekangguno kisang saka, bini thani. Bini je thamsi, ah thamsi tunggu bay, kebang ma, darah mana bunuk zakha, thamsi to, ramdi, mungsab samgu sugi apa ya, abu to darah ni nasi mana, ramdi sekanggono sajakha, amar manik ko belai tunggu kathar tunggai borok, bubak rani asuk thayo, asuk mana ultrabono, bo, sekanggung ni khlay mari rugi. Bila no, digi apa pukri kotor ma kungsak kunani bekah thonka. At digi ni mungka, amor sagor. Udai puni pup galawo khurjak, o amor sagor bubagra amor manik kuni samung mukumani ceng sawi mano. Abo bini yakpai arwo sengok langthangka amor sagor khuriya koi. 1500 shokabdo bishiwo. Bo, o amor sagor khunani chengo. At digi no kotorte kuthuk khlai khunani bagai. Bo Bangladesh ni dari rogno bo. Tubunani bagai raj darbara mantri akorongi pandavo koglam khlai kya. Kogunkha abo triprani kamla rogo simi at digi khursugi manglak. Tesi triprani yago chobja kbangma harok tongo Bangladesh rogbo tongo. Enggak, arah orang ni kamlar juga, tu mna ni kog, boleh rasa dulu barak koglam khlay dia, koglam khlay, jatuhnya, tu bukan bosan lagi kita. Acha orang sana ni khlayo, pukiri khutani hatan nai orang no dari, tapi apa orang ni shodaran orang no maji, apurata, apur apit dari tu bisa khamane, kamla tu bisa kha, tapi maji orang tu bisa khamane shodaran orang ni, oje shodara kamlar orang ni shodar. Jorak kaisa bot 40 gram te nuwa khali am serogo, or maji kokthai dalekhe coltongo. O kokthai na samungo phunange koglam sajakta maji ni 40 gram te nuwa khali wo. Tabu o maji shabdo kongha kamlani sadharan maji hi hinhi hiya abale sahori meya. Rajani bukhuni kok manmani ulo montri rog digi khunani samungo phunangna ni bagai. Dari rogno triprawo Dihor nani kok songgi jatuh ni thani no tuh itu nsi kya Bangladesh oh Bangladesh oh tipra rajani ya fok khobjak beba gam sayni jomidar ok tongle oh jomidar no khorok thigoi besuk khlayi borok jono besuk kay dari dihor iman kongka kamla dihor iman aboro sajak ka besuk marohonai sajak man tuh ino dari dihor jak ka Abun iya gulo, digi ni samung sengjago. Kogunkha, bo Banglani kamla korok tu buoi, amor sagor khurika. Wan sugi naji, Chini rajaro, eba Chino tipra bosong, apur besar jorati phan kara. Bangladesh dogni borok porjonto bo, tubui manu, bo sakai bottoi chungkanse sei dhokai, rohoya sugia. Besak naji seng, besak tomani, oi jor tipra sar. Abu simia, Bos hamno khobi bebahag raja ya bos zomidar unni thani bo kamla sani tei tun sima bay bini jago khobjak bebahag zomidar ogno kamla rihorka asham masih rajjo kotor bosu sima rohur wafru tipra rajano ahi keno tipra phatar ni khorok suku hag nang ya bos zomidar ro bebahagi khorok 7300 kamla pukri kotor ya bos digi khuna ni samungo phanangka
কামলা রকব দিঘি খুঁথানি চুবা কতর চুবা বাইখে ও আমার সাগর খুরবাই মানে খুরবাই জানি যত বিশিকতাম নাংখা আবসং সাউই মাখা রাজমালে বিশিং দিন ও সাগনি কেবেং 302 গজ তে কসম 1228 গজ অবনি তুই সিমিসে কাইসি নই দ্রুন নিসলাই কবাং মানে 12 দ্রুন নিসলাই কবাং কংখা যতই যত তুমি মেথেবি সানাকাই দ্রুন কাইসি নই কানিসা তে গন্ডা কাইথাম হা আর তুই সিমিসি তুম কাই আবনি বি দ্রোণ খবই বসে নাং আবসং বাঁশুকই বান মাইয়া আপনি পুখুরি তাবু কটরমা খুর জাগা না আপ পুখুরি কটর এবার দিঘি খুরবাই মিয়াগুলো সালসা সাল কাহাম জরাব বামুন সার নু নুই পুইলা টুকুর টুকুরি না নি চেঙ্গ বামুন সার নুই তো বুখা মাতাই খেলে কে টুকু খা বুব টুকু খা হেকে চেং খাতা আফরা আর নি তুই ও তুই রংনতা আফরা নি তুই রংন নুনানি সামঙ্গ বফানাং যাগো আমি হিমা পুখুরি খুর দরব বিরাট কটর মা কটর সার দিঘি আমনি তুই নুই মানু আবো কারই বুবাগ্র অমর মানিক্য অমর পুরব আপতই ন আপতই অমর সাগর মুংনার গই তাই খুংসার দিকে খুরকা আর অমর পূর্ণি দিগিলে তাবু বতঙ্গ ওদের পূর্ণিব তংতা ফিয়াব বসে থুক আবলে সাবি মালিয়া তাবু আঙ্কাই অমর পুর খুঁজা মানে দিগি অমর সাগর আবু ওদের পূর্ণি উলন খুর যাগো অমর পুর বাবাই খুর যাক তাই খুংসার দিকে তঙ্গ আবন কারি ন আবনি মুংখা ফটিক সাগর আবার বেবাংন অমর মানিকনি ইয়াক পাই বেদাগ খবজাগু সামুন কাহাম বেদাগ খবজাগু অদিগির কারিব বয়ার মালা কাইনি গনাং নগিউং এবার রাজবাড়ি খুংসা তাংখা আর রাজবাড়ি মালা কাইনি ও নগিউং তি প্রাহানি লুকরম মলাং খালাই তিসাকা আফুরো দুই তালা নক মালা কাইনি আমি ওয়ানসুকি না মানবা ওয়ানসুকি মেয়া ফিয়াবা অমর মানিক আপতি নখলাইকা অর সানানি নাঙ্গ বিশির আশাস্যকান ব্রহ্মদেশ বুবাগরা চট্টগ্রাম বুবাগরানি থানি কক তুন লাপসা সেই থানি তিপ্রাহানি কক কিচা বক্ষুর সাবি সাগা আমঙ্কা তিপ্রাহা বুবাগরা অমর মানিক কোন অমর পুনি কেবেংজা কসংজা করি রাজা হনাই সালামনি তঙ্গুব চট্টগ্রাম নি বুবাগরা নতা ব্রহ্মদেশ নি বুবাগরা কেবেংজা কসংজা করি ককঙ্কা স্বাধীন আমন কগর বাহাই হিংকা তা স্বাধীন একটা রাজা আরো তঙ্গ নিব সালাঙ্কা তাই সাল কাইসা রাজা অমর মানিক্য বিনি লগি সংরগ্ন সংমানি তঙ্গ দিঘি আর কত খুরবাই কে ফিয়াব অ দিঘি খুরথানি সাব বস কামলা রিহর বাইকে নই ব সাকা আনো আম সাজাদি আপর হরিশ্চন্দ্র নিব সাজলা সুবুদ্ধি নারায়ণ মুঙ্গই সাকা বড় কাইসা সাকা বন চান্দরাই বুমুঙ্গই বিক্রমপূর্ণী জমিদার ও সামগ রমদি খরগ রাশিনী দারি রিহরকা খরগ রাশিনী মানে সাতশ বাকলানি জমিদার বসু রিহরকা খরগ খলথাম চি মানে সত্তর সলাই গোয়াল পারানি গাজি খরগ সাইসা মানে 1000 অষ্টগ্রামনি খরগ

ताखु होने गोशिवी नाखा अमर बिशिशिदोग उंगमन या गुलो नं मुईसों नाबागई बलंगो थांगो अमरनो सागाता ताबु अकोगरो आफ्रो बलंग कसारो नं बरक बखरो खाय कतर्मा आवान मान मानी तंगो अक खुईमा बाई आको बाई नं आबो सावी खिबिका और आजाई नं सामनी तैनो निनी आसे मनी कथमा साजक्का बुबाग्रा बसुंगनि अकग्र साबैन रणचतुर नारायण बिनि कब मथाखौ आं सकांगन सागा अर सानैंखा रणचतुर नारायण खानानैंखा अमर माणिक्य महाराज अमर माणिक्य एंकाय ओ अमर माणिक्य नि आसे मनी कथमा साबैन राजमलन बहर लहर बखा खाइन खागनै आफुर मथाग जाखा जंगमतिन अरन लहर खागनै कक मथागै रिखा जे तोमानि बेबागन साबैगा अर बबाग्र अमर मानिक क खाना नाय ते रणचतुर मानिक सने आबतां सेकांगन साका अंकाय ताबु तवशा लहर खाक थामनि क चेंग जागन माने तृतीय लहर अरव তাবুক তৃতীয় লহর বা লহর বেখা খাক তামনে কক সানাকে পুইলে সেখানে খুব মৌসুমুং বা প্রস্তাবনা কক বাঞ্জিবি হিন্তা চিন কক এক খুব মৌসুম আবো সানারে নাং ত্রিপ্রাণী সেকাঙ্গ টংলাং নাই হা বুবাগ্রা মহারাজ গোবিন্দ মাণিক্য বেলাই টং কাহাম তমুং রগই টং নাই তে বেখা কথার বরক বিনি বেসা চালানি মুং রাম গঙ্গা মাণিক্য ও গোবিন্দ মাণিক্য বেসা চালানি মুং তা গোবিন্দ মাণিক্যনি দাগি মুংমানই রাজমালা বেখা খাক্তাম সৈজাগ নই বাক্সা বাক্সা সালাইতা গোবিন্দ মাণিক্যনি দাগি মুংমাইনে রাজমালা সৈজাগ থিয়াবা বিনি লামপ্রিদ্র ফাবুবাগ্রা বসলা রাম গঙ্গা মাণিক্যনি জরাওসে আবো সৈজাগ নই সাহরি মানখা সালসা সিদ্ধান্ত বাগি সিনই গসুই না যাক এলেম ক্রং খরকসেন মহারাজ ত্রিপুরা রাজা কসামরুণি কক সংমানি তঙ্গ মহারাজ মানে মহারাজ রাম গঙ্গা মাণিক্য ও বরংখা বেলা এলেম করং কসাম ওই যে সিদ্ধান্ত বাগিস্তা বন কৌবাঞ্জিবাই হিনো পুরাতন পণ্ডিত মানে এই কক করং তা এক কসাম কক করং মহারাজ বন কক হুয়ই সংখা জয় মাণিক্য বিনি জরা ত্রিপ্রাণী রাজা কসামরণী কক জয়মানিক জরা ত্রিপুরা রাজা কসামরণী কক বরণি বসং বুতাংনি কক রক বেবাঙ্গ রাজমালাও সৈজাক তঙ্গ আবুনি ইয়াগুল ত্রিপুরাও রাজা কবাং মতো তংলাংখা আবরংনি সামুং বুতানি কক রক বেবাগ্ন আন শুক্রবৈ সাজাদি এনাই মহারাজ রাম গঙ্গা মাণিক্য সংকা আফুরো এলেম করেন কসাম ও সিদ্ধান্ত বাগিস এনে যে সেকাঙ্গ সামান্তা বন হিনকা মহারাজ ও মহারাজ সংখা বা সাজাবান আং নুকমা নিতই এবার সাহরি মানমা নিতই নন সাজাবান নং খনাজাদি মহারাজ মহারাজ রাঞ্জ গঙ্গা মাণিক্য বাই কয়জাগৈ অ এলেম করেন কসাম সিদ্ধান্ত বাগিস বেবা খুকলাই বন ছানানি চেঙ্গ তামুংখা তামুংয়া আমনি মশা পিতা তামু সিধা বেকরং পুকুর শুক্রবিন বব সানা করেন পণ্ডিত বা সেকাংবাড়িয়ান গবাং মা কক খানা যাক পড়ি যাক স্টাডি খাই যা তেইসি রাজার উনি সেকাঙ্গ সানানি কর মথং খাই চাইয়া ইয়া খাই বুফুর রাজার তাং খাই কি আমার আমন বাকি বব কাম খাই সাজাকা তাবো বপুইলান সাকা বুবাগ্র অমর মানিক কনি খতনি রমজি বুবাগ্রা জয় মাণিক্য বুথারই 1007 ত্রিপুরাব্দ বিশিব মানে 1007 আপুর 1999 শক মানে শকাব্দংখা 1499 1499 এবার ইংরেজংখা 1597 খ্রিস্টাব্দ আপুর অমর মাণিক্য ত্রিপ্রাণী রাজাঙ্গে

0: ni mung Amaravati Mahadevi. Bobelai tomungurun kaham isiri je okok boseng sahuri man kata. Rajmale bising tu isi umuro. Bosipai ozama chhatro najin ni hanuk je abri unka bihik Amaravati Mahadevi Mahadevi unka. Chhatro najin ni hanuk je. Thiaba bupani mung sahuri man liya. Bosapni boseng kamla sahuri man liya. Maharaj Amar Manikko ne bishas jala khorak burai bini bhagana asaya. Kaungkha kaugwanjibe je Maharaj ne auros bini auros bai asaya kheta. Bishas jala suni mungkha Raj Durlob Narayan, Raj Dhar Narayan, Amar Durlob Narayan, tai Juzaru Singho. Apuni bero Raj Dhar belai kasang kasang khe tungnai tiliam borok. Tai juzarungka sobakrung sengkrung mane sengromi sengkole juddo khlainani krunta sobak khlainya krung borok bebang no elem krung gaja tai soba nangkhani bo asigno kubu asigno sip sip wamtha kubu kahisi sip sip ungi tung ago rajani busaro jare puruno kahungai phurungja juddo biddasi soba nangna se puila puruno phurung grabo sengkolani abenya borok hayungta Angkai bubagra Amar Manikko singhasan asukhai bini mantri akorno khobui kobuni logi sangrak beram sowoi asuk lai jabo asuk joratoi oi je shringkhola kurun ta shringkhola guna bini babai nei bikhago sipai rok yago choba mani tiyei busaboi tong lai jabo shengkolok lok tiyei mutai sibri ni ruai mani bo tiprani
1: Nago Tegung Tiprani Rajango Oje Matai Sibri ni Soba mani cha Oje na Matai Sibri ni Ruai mani nyo Bobo Tipra Rajango Bubar Rangi Tongtu Tiphano Bo তুই মুনি লাম রমই তঙ্গ নই রাজ্যনি লুকুর কোন ব্যবহার না হামজাক বয় তুই মুনি লাম মানে ধর্মনি লামতা তং কথা তং না নি লাম র ব বসা জলা সঙ্গন সিপাই অজামা সঙ্গই সিপাই বদনি সামুং হুমুঙ্গ হুমুঙ্গ তাইব করা খলাই তি শাখা পিয়াবা আবনি বেরো বসা জলা কুশু জুজারো সিংহ থামসি কুতুংকু আমা সকাঙ্গন কিচাং শাখা বিনি থানি বিনি যে থামসি আ থামসি তুমা বাই Kebang ma, darah mana ibu nukzakha, thamsi to, ramdi, musab samungu sugi apa ya, abu to darah ini nasi mana, ramdi sekanggono sajakha, Amar Manikko belai tongmung kathar tongnai borok, buba grani asuk thayo, asuk mana ultrabono, bo, sekangrungni khlay mari rigai, puilano, digi aba pukhri kotor ma khungzak Kunani bekha thonka. At digini mungka Amar Sagor. Udaipurni pub galavo khurjak o Amar Sagor bubagra Amar Manikko ni chamung mukumani ching sawimano. Abo bini yapai ar wo singmo klangthanka Amar Sagor khuriya koi. 1500 shokabdo bishiwo bo o Amar Sagor khunani changgo. আ দিগি ন কতহরতে কুথু খলাই খুনানি বাগেই ব বঙ্গদেশনি দারি রগ্নব তুবুনানি বাগেই রাজ দরবার মন্ত্রী আকরুনি পান্ডব কগলাম খলাইকা কগংখা আব ত্রিপ্রানি কামলা রব সিমি আ দিগি খুরচুগি মাংলা তেসি ত্রিপ্রানি ইয়াগো চবজা কবাংমা হার অক্তঙ্গ বাংলাদেশ রব তঙ্গ এগা আর রংনি কামলা রব তুনানি কক ব রাজ দরবার কগলাম খলাইকা কগলাম খলাই জাকতিনো তুব না বসেং লেখেতা আচ্ছা অরো সানানি কলাইও পুখরি খুটানি হাত আন্নাই রগ্ন দাড়ি তাই আবার উনি সদারণ হন মাঝি আফরতা আফর আপনি দাড়ি তুবজা খামানে কামলা তুবজা খা তাই মাঝি রক তুবজা খামানে সদারংনি ওই যে সদারা কামলারনি সদার জরা কাইসব চট্টগ্রাম তে নোয়াখালী আমসে রগ ও মাঝি কক্তাই দালেখে চলতং ও কক্তানে সামঙ্গ ফনাঙ্গে কগলাম সাজাকতা মাঝি নি চট্টগ্রাম তে

গই শাখা বড় কাইসা শাখা বনো চান্দরাই বুম গই বিক্রমপুর্ণী জমিদার ও সামগক রমদি খরগ রাশিনী দারি রিহরকা খরগ রাশিনী মানে সাতশ বাকলানি জমিদার বসু রিহরকা খরগ খলথাম চি মানে সত্তর সলয় গোয়াল পারানি গাজি খরক সাইসা মানে এক হাজার অষ্ট গ্রামনি খরক

আসুজরা চেনখানা লাইখা লাইভ মানে কথমা পান্দাব রাজবালা কুই লাইভ মানে কথমান পরিমাণে চেনখানা লাইখা চিনে আগ তাবো জরা তো লাইভ মা কথমানে পান্দানি ফাদেও জর চিকনসা লেলাম লেলা লাইনা

শ্রোতা বন্ধুরা শুনলেন এফএম উজ্জয়ন্তের কর্পোরেট অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে 17ই আগস্ট পর্যন্ত। ঔপনিবেশিক আইনের জায়গায় নতুন ফৌজদারি আইন নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিত করবে বলে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতির প্রেক্ষিতে সরকার আজ ফের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। চীনের টাইফুন ডলফিন আছড়ে পড়ার আশঙ্কায় সাংহাইয়ের দুটি বিমানবন্দরের সহস্রাধিক উড়ান বাতিল, লক্ষাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো ও শাহনওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। দেশজুড়ে হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির ঘটনা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14ই আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করছে। এই অভিযানকে কেন্দ্র করে 200টির বেশি ভারতীয় দূতাবাস, হাই কমিশনার এবং কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ঔপনিবেশিক আইনের জায়গায় প্রবর্তিত নতুন 3টি আইন প্রযুক্তি, সময়কাল ও বিশ্বাসের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রযুক্তি বান্ধব ও সময়ানুবর্তী নতুন ফৌজদারি আইনগুলি দায়বদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গরিমেদু পুলিশ ট্রেনিং স্কুল মাঠে পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্ট স্কুল পুলিশ কলার প্রদান করেছেন। এরপর পুদুচেরির মুড়ুগা থিয়েটার সিগন্যাল পয়েন্ট থেকে হর ঘর তিরঙ্গা যাত্রা সূচনা করেছেন তিনি। পুদুচেরি পুলিশকে অভিনন্দন জানিয়ে শ্রী শাহ বলেন প্রেসিডেন্ট পুলিশ কলার পাওয়া যে কোনো সুশৃঙ্খল পুলিশ বাহিনী জীবনের সবচেয়ে গৌরবময় মুহূর্তগুলির মধ্যে অন্যতম। প্রেসিডেন্ট পুলিশ কলারের এই ঐতিহাসিক স্বীকৃতির মাধ্যমে পুদুচেরি দেশের 18 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এই সম্মানে ভূষিত হল।
1: রাষ্ট্রপতি ধ্বজ কিসি ভি ডিসিপ্লিন ফোর্স কে লিয়ে উসকে জীবন কাল কা সবসে গৌরবপূর্ণ ক্ষণ হতা। পুদুচেরি পুলিশ ভলে হি সংখ্যা মে 5,000 সে কম হো, মগর আপ ইস দেশ কি আধ্যাত্মিক ধরোহর কো সম্ভালে হুয়ে পুদুচেরি কি রক্ষা, আন্তরিক সুরক্ষা আর পুদুচেরি কে সম্মান কি রক্ষা করনে কা কাম করতে হ্যায়।
0: অনুষ্ঠানে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাস নাথন, মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী, স্বরাষ্ট্রমন্ত্রী এ নাভাসিয়াভম এবং পুলিশ মহানির্দেশক শালিনী সিংহ উপস্থিত ছিলেন। ঝাড়খণ্ডে পিএসসি ও এসএসসি পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা রাঁচিতে আজ আরও এক দফায় রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। দুপুর নাগাদ এই বৈঠক হওয়ার কথা। সরকারি প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে তাকে প্রথম দফা বৈঠকের পর ঘটনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। চাকরি প্রার্থীদের দাবির ভিত্তিতে নির্দিষ্ট ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। কেরালামের মালাপ্পুরামে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সংস্থাটি জানিয়েছে গতকাল মালাপ্পুরাম জেলার

মাঞ্জেরিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এনআইএ দাবি, ধৃত ব্যক্তি ওই ষড়যন্ত্রের অন্যতম মূল চক্রী এবং মামলায় উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি অবৈধভাবে সংগ্রহের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এর আগে শুক্রবার কর্ণাটকের বিজয়পুরা থেকে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে এই মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 10। মহাত্মা গান্ধীর ডাকে 1942 সালের আজকের দিনেই শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন সমাজ মাধ্যমের এক বার্তায় আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানান। এই সংগ্রামীরা ভারতের স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, তাদের সাহস, ত্যাগ, দেশপ্রেম বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাদের সাহস সকল ভারতীয়র জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক স্বাধীনতা সংগ্রামের নতুন উদ্দীপনা ও উপনিবেশিক শাসন থেকে মুক্তি দৃঢ় সংকল্প প্রথিত করেছিল বলেও তিনি উল্লেখ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের 124 জন বন্দির সাজা কমানো হবে। এর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 118 জন বন্দীকে নির্ধারিত সময়ের আগেই মুক্তি দেওয়া হবে। এছাড়া আরও 6 জন বন্দী বিশেষ সাজার হ্রাসের সুবিধা পাবেন। ভালো আচরণ, শৃঙ্খলাপূর্ণ ব্যবহার এবং নির্ধারিত নিয়মাবলীর ওপর ভিত্তি করে এই সুবিধা দেওয়া হবে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের সদ্য প্রকাশিত বই স্যাফরন সার্জের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণী সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে মঙ্গলবার রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং আকাশবাণী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। চীনে টাইফুন ডলফিনের আশঙ্কায় সাংহাইয়ের 2টি বিমানবন্দরে 1300-রও বেশি উড়ান বাতিল করা হয়েছে। ঝেজিয়াংয়ের তাইজৌ শহর থেকে 390,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঝড়ের প্রভাবে গতকাল রাজধানী তাইপেই সহ উত্তর তাইওয়ানে বৃষ্টি হয়েছে। তাইওয়ানের কয়েকটি বিমান সংস্থা চীনে তাদের বিমান চলাচল বাতিল করেছে। আজ সকাল পর্যন্ত ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 162 কিলোমিটার। চীনের ঝেজিয়াং প্রদেশ এবং ফুজিয়ান প্রদেশের উত্তরাঞ্চলে এই টাইফুন আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। 2 বছর আগে আজকের দিনেই আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের কথা জনসমক্ষে আসে। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ। বিদেশেও নানা প্রান্তে প্রতিবাদে সামিল হন বহু মানুষ। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে রাজ্যের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে আজ বেলা 11টা থেকে 2 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় আজ আরজিকর হাসপাতালে নীরবতা পালনের পর বলেন, হাসপাতালে চিকিৎসক, কর্মী এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট। পাঞ্জাবের সরহিন্দ জিটি রোডে আজ ভোরবেলা একটি গাড়ির ধাক্কায় 3 পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত 1 জন। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে পবিত্র জল নিয়ে তারা পাঞ্জাবের ফরিদকোট জেলার কোটরাপুড়ায় ফিরছিলেন। ঘটনাস্থল থেকে পলাতক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। আজ নাগাসাকি দিবস। 1945 সালের 9ই আগস্ট এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে। এই হামলায় লক্ষাধিক মানুষ প্রাণ হারান। তেজস্ক্রিয়তার কারণে বহু মানুষের স্বাস্থ্য বিপর্যয় ঘটে এবং অনেকেই চিরকালীনভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন। মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলার ঠিক 3 দিন পর নাগাসাকিতে এই হামলা হয়। পারমাণবিক অস্ত্রের ধ্বংসলীলা সম্পর্কে সচেতনতার বার্তা দিতে ও বিশ্ব শান্তির প্রতি এই কথা তুলে ধরতে দিনটি পালিত হয়ে থাকে। দিনটিতে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করার পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, আদিবাসীদের সংস্কৃতি, ভাষার বিকাশ ও তাদের অবদানকে সম্মান জানাতে দিনটি উদযাপিত হয়। 1994 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 9ই আগস্ট এই দিনটিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই উপলক্ষে আজ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও আদিবাসীদের জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো এবং শাহনওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3-এ। পুরুষদের হাই জাম্প ইভেন্টে 19 বছর বয়সী মেঘওয়াল 2.21 মিটার লাফিয়ে রূপো জেতেন। বিশ্ব অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের হাই জাম্পে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে উঠে এলেন তিনি। আলজেরিয়ার ইউনেস আইসি সোনা এবং গ্রেট ব্রিটেনের ওটিস পুল ব্রোঞ্জ পদক জিতেছেন।
পুরুষদের লং জাম্পে সায়োনাস 7.84 মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। ইতালির ড্যানিয়েল ইঞ্জোলি 7.97 মিটার লাফিয়ে সোনা এবং অস্ট্রেলিয়ার মেসন ম্যাকগ্রোডার 7.1

0: 9-6 মিটার লাফিয়ে রূপো জেতেন। এর আগে জ্যাভলিন থ্রো ইভেন্টে আশিস যাদব রৌপ্য পদক জিতেছিলেন। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে খেতাব জিতেছেন ভারতের অস্মিতা চালিহা। ফাইনালে আজ তিনি চীনের হান কিয়ানসিকে 14-21, 21-14, 21-14 ফলাফলে হারিয়ে দেন। জম্মু ও কাশ্মীরে রেল যোগাযোগ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের জন্য চূড়ান্ত স্থান জরিপের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জম্মু রেয়াসির সঙ্গে পুঞ্চকে সংযুক্তকারী একটি কৌশলগত নতুন রেল লাইন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। দেশজুড়ে আজ শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে 17 আগস্ট পর্যন্ত। ঔপনিবেশিক আইনের জায়গায় নতুন ফৌজদারি আইন নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিত করবে বলে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতির প্রেক্ষিতে সরকার আজ ফের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। চীনে টাইফুন ডলফিন আছড়ে পড়ার আশঙ্কায় সাংহাইয়ে 2টি বিমানবন্দরে সহস্রাধিক উড়ান বাতিল, লক্ষাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো এবং শাহনওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর কব্বরক অনুষ্ঠান।

0: শুনছেন সুরীপ অনুষ্ঠানে আধুনিক বাংলা গান শিল্পী নচিকেতা।
1: রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়, রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুরভি অনুষ্ঠানে আধুনিক বাংলা গান, শিল্পী ছিলেন নচিকেতা। আকাশবাণী বিলোড়িয়া, এখন শুনুন আমি নারী অনুষ্ঠানে। আজ শুনবেন মহিলা মজলিশ, এতে শুনবেন বিলোনিয়া কলেজ স্কোয়ারের বন্ধুদের সঙ্গে। ওনাদের সঙ্গে আড্ডায় রয়েছেন সুপর্ণা সাহা।
1: শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আজকের মহিলা মজলিশে। আমরা আছি আমি নারী অনুষ্ঠানে, আর আজ আমাদের জন্য রয়েছে মহিলা মজলিশ। আপনারা জানেন মহিলা মজলিশ মানে আমাদের মা বোন এবং বন্ধুদের সঙ্গে আড্ডা। প্রতিদিনের মতো আমরা আজকেও আড্ডায় বসেছি। আজ আমরা আছি বিলোনিয়ার কলেজ স্কোয়ারে এবং এখানকার বন্ধুদের সঙ্গে, দিদিদের সঙ্গে, মায়েদের সঙ্গে কথা হবে। প্রথমে যার সঙ্গে কথা বলবো, আপনার নামটা বলুন।
2: আমার নাম রিপু চৌধুরী বৈদ্য।
1: রিপু চৌধুরী বৈদ্য, তো আপনি এখানেই থাকেন? কত বছর ধরে আছেন?
2: পনেরো
1: বছর। আচ্ছা, তো আপনি কি করতেন আগে?
2: স্টাফ নার্স, হেলথ চাকরি।
1: কোথায় কোথায় আপনি ছিলেন?
2: এক জায়গায় আছি, মুড়িপুর।
1: মুড়িপুরে পুরো চাকরি? আচ্ছা, এত বছর একই জায়গায় আপনি চাকরি করেছেন, তো এখন কোথায় আছেন?
2: এখন তো বাড়িতে, আমি রিটায়ারমেন্টে গেছি।
1: ও আচ্ছা, কবে রিটায়ারমেন্ট হলো আপনার?
2: পনেরোতে, 2015।
1: আচ্ছা, তো এখন কি করছেন?
2: এখন আছি বাড়িতে, কাজকর্ম নিয়ে।
1: বাড়িতে কে কে আছে?
2: বাড়িতে হাজবেন্ড আছে, ছেলে আছে, ছেলের বউ আছে, নাতি আছে।
1: আচ্ছা, নাতির কথা বলতেই খুশি। নাতির কথা বলতেই খুশি, নাতি এসছে সঙ্গে, তাই না? ওর নাম কি?
2: শিবাংশ বৈদ্য।
1: বা, কে রেখেছে নামটা?
2: বাবা।
1: বাবা, আচ্ছা ঠিক আছে। তো ও তো এখনো খুব ছোট, তো আপনার ছেলে মেয়েদের পড়াশোনাটা কে দেখতো?
2: ছেলের বাবা আছে।
1: বাবা, হ্যাঁ বাবা দেখতেন। তো ওরটা আপনি কি করবেন?
2: ওরটা ওর মা বাবা চিন্তা করবে।
1: ওর মা বাবা হচ্ছে কেন? আপনাকে এত ভালোবাসে, কোল থেকে নামছে না, আপনি তো ওকে পড়াতে পারবেন আমার মনে হয়।
2: না, এসব জামালা নেই, যার যারটা তাতে ইয়ে করবো, যার বাচ্চারা যে যাই ফরাইতে ইচ্ছা করে।
1: না, ঠাকুমা দিদিমারা আরো বেশি করে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বললাম, ভালো লাগলো, ভালো থাকবেন।
2: আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন।
1: এবার আরেকজন আমাদের সঙ্গে আছেন, আপনার নামটা বলুন।
3: সরস্বতী মজুমদার।
1: সরস্বতী মজুমদার, কোথায় থাকেন আপনি?
3: আমি কলেজ কেয়ারেতে থাকি।
1: আচ্ছা, এই যে এই এলাকাটা, এলাকা আগের সঙ্গে এখনের কি পার্থক্য আপনার মনে হয়? কি আগে কিরকম ছিল, এখন কিরকম লাগছে? কত বছর ধরে আছেন?
3: আমি তো 8 বছর।
1: 8 বছর
3: নতুন এসেছি এখানে।
1: আচ্ছা, কোথায় ছিলেন আগে?
3: আগে তো আমি কুমারঘাট।
1: ও, আপনি ওই দিকের মেয়ে?
3: না, ওই হাজবেন্ড এখানে চাকরি করতো, এই জন্য থাকতে হইতো আর কি।
1: আচ্ছা, বাবার বাড়ি কোথায়?
3: বাবার বাড়ি বিলোনিয়াতেই।
1: আচ্ছা, এমনি কি করেন আপনি?
3: আমি কিছু করি না, ঘরে
1: হাউসওয়াইফটা কিছু করে না, তাই না?
3: করে, সংসারে কাজ দেখাশোনা করতো, ছেলেদেরকে দেখতো।
1: ছেলেরা কি করে?
3: বড় ছেলে 12 দিয়েছে, আর ছোট ছেলে 8 পড়ে।
1: আচ্ছা, তো ওদের পড়াশোনাটা কে দেখে, বাবা না আপনি না টিচার?
3: টিচার আর আমি।
1: বা, এই তো মায়েদের যে কি দায়িত্ব বলছে, কিছু করি না, এর

0: তো কঠিন কাজ আছে, বাচ্চাদের পড়াশোনা যিনি দেখেন তার মতো দায়িত্ব কারো আছে? কোন সাবজেক্ট পড়াতে বেশি ভালো লাগে আপনার?
1: আমি তো আসলে মাত্র 12 অবধি পড়েছি, এমনি বাংলা ইংলিশ এই দুইটাই দেখাতে পারে আর টিচারের উপরে।
0: আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে আপনি যে বাচ্চার সঙ্গে বসছেন, দেখছেন, যেটাই আপনি সঙ্গে থাকবেন তাহলেই বাচ্চাদের মনোবল বাড়বে, তারা ভালো করে করতে পারবে, যে মা আছে, তাই না? আর বাচ্চাদের সঙ্গে করতে করতে কিন্তু অনেকটা হয়ে যায়, সে আপনি আগে কি পড়েছেন সেটা মনে নেই, কিন্তু এখন ওদের সঙ্গে থেকে অনেক কিছু আবার নতুন করে শিখতে পারবেন।
1: ঠিক, এটা তো ঠিক আছে।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। এবার আমাদের আরেকজন দিদির সঙ্গে কথা বলছি, আপনার নামটা বলুন।
2: বাবলিশিল।
0: বাবলিশিল, এখানকার বাসিন্দা?
2: না, আমার শ্বশুর বাড়ি এখানে।
0: আচ্ছা, শ্বশুর বাড়ি এখানে। বাবার বাড়ি কোথায়?
2: শাবরুম মনোবাজার।
0: শাবরুম মনোবাজার। আচ্ছা, শাবরুম কি কি আছে গো দেখার মতো, এখান থেকে মানুষ যায়?
2: শাবরুম এখন তো ওই মৈত্রী ব্রিজ একটা হিদে, আর এই বুদ্ধ মন্দির, এগুলি আছে। এগুলি যে কয়েকটা এমন এমন কিছু আছে, চা বাগান আছে রানীবাজার।
0: আচ্ছা আচ্ছা, তো এই যে আপনাদের শাবরুমে অনেক লোকজন যায় দেখতে, আপনি কি কি দেখেছেন শাবরুমে গিয়ে?
2: চা বাগান দেখেছি।
0: চা বাগান দেখেছেন, ঠিক আছে। এই যে শাবরুম থেকে বিলোনিয়া আসা, কোন জায়গায় বেশি ভালো লাগে? শাবরুম ভালো লাগতো না বিলোনিয়া বেশি ভালো লাগছে?
2: বিলোনিয়া তো শ্বশুর বাড়ি, বিলোনিয়া বাপের বাড়ি ভালো লাগে, শ্বশুর বাড়ি তো থাকতে হবে, আসি
0: তাই
2: তো বাপের বাড়ি।
0: সত্যি তো মনের কথা তো?
2: সত্যি, হ্যাঁ
0: ঠিক তো,
2: থাকতে হবে।
0: আর শ্বশুর বাড়ি তো বুঝি কিচ্ছু ভালো নেই?
2: ভালো আছে, সবই আছে, সবই ভালো, তবু তো বাবার বাড়ি,
0: বাবার বাড়ির আবদার সেটা নেই, এটা সত্যি কথা। তবে শ্বশুর বাড়ি একেবারে ভালো লাগছে না এটা বললে তো হবে না।
2: ভালো লাগে।
0: শ্বশুর বাড়িতে কে কে আছেন?
2: শ্বশুর বাড়িতে আমরা, তারা চার ভাই, এই বাড়িতে দুই ভাই আছে, আমার আর আমার ভাসুর, সবাই সাপারেট। আমার এক ছেলে, আমরা তিনজন এই যে আছে।
0: ছেলে কি করছে?
2: ছেলে এখন আগরতলা আছে, তে ওই MSc কমপ্লিট হয়েছে, বিএডও শেষ হয়েছে এবার।
0: ভালো তো,
2: আগরতলায় আছে এখন।
0: আচ্ছা, এখন চাকরি বাকরি করবে সে জন্য?
2: চাকরি তো তারপর জিডা ফাই আর কি চেষ্টা করতে আছে।
0: সেটা তো সত্যি, চেষ্টা তো করতে হবে, চেষ্টা করলে এরপরেই তো মানে কিছু একটা মিলবে। হ্যাঁ, চেষ্টা না করলে তো হবে না, চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটাই বড় কথা। তো আপনার কি করতে ভালো লাগে?
2: আমার আর কি, আমার তো চাকরি বাকরিও সব শেষ, বয়স শেষ হয়ে গেছে আর কি, চাকরি তো আর খাইছি না, আর কি করবো আর কি। তার বাবুও অসুস্থ, ছেলে লেখাপড়ায় টেনশনে আছে এখন, আর ভালো বলতে ভালো না চিন্তা করার সময় হয় না, এই রোগ শোক লেগে আছি।
0: এটা হয়ে যায় মানুষের যখন বয়স বাড়ে।
2: ভালোই আছি, আমি কোনো ইয়ে নেই, টেনশন নাই, ভালোই আছি।
0: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে কথা বলার জন্য।
2: ঠিক আছে,
0: এবার আমাদের আরেকজন বন্ধুর সঙ্গে কথা বলছি, সবাইকে বন্ধু বলেই বলছি, দিদি হোক, একটু কাকিমা টাইপের কেউ আছেন সে যাই হোক, বন্ধু বললেই ভালো না? আপনার নামটা বলুন।
3: আমার নাম ঝুলন দত্ত। ঝুলন দত্ত।
0: ঝুলন দত্ত, কে গো রেখেছে নামটা?
3: নামটা তো বাপের বাপের বাড়িতেই নামটা দিয়েছে।
0: কেন ঝুলন রাখলো? ঝুলন ছিল ওই সময়,
3: ঝুলন পূজার সময় ইয়েছে, এর লিগে ঝুলন দিয়েছে।
0: সেজন্যই তো জিজ্ঞেস করলাম কেন ঝুলন হলো। আমার মনে হচ্ছে যে হয়তো ঝুলন পূর্ণিমায় আপনার জন্ম, এই পূর্ণিমায় জন্ম হয়েছে বোঝা যাচ্ছে দেখে, বলুন তো কেন?
3: পূর্ণিমায় জন্ম হয়েছে এর লিগে মা বাবা দিয়েছে ঝুলন।
0: না, আরো আমি বুঝতে পেরেছি আপনার পূর্ণিমায় জন্ম হয়েছে কেন বলুন তো, কেউ বলেনি? এই যে রংটা এত ফর্সা এজন্য বললাম। কি করেন আপনি এমনিতে?
3: এমনি কি করবো, বাড়িতে কাজ টাজ করিয়া, তারপরে রান্না টান্না করিয়া, দুই মেয়ে আছে, একটা বড়টা বিয়ে দিয়েছে, ছোটটা 12 ফাইনাল দিবে সামনে।
0: বড়টাকে পড়িয়েছেন? কি পড়েছিল?
3: কলেজে সেকেন্ড ইয়ারে তোকে বিয়ে দিচ্ছে।
0: তো গ্রাজুয়েশন করেছে?
3: না, গ্রাজুয়েশন করছে না।
0: এটা তো ভুল করলেন না, গ্রাজুয়েশন করে মেয়েটাকে বিয়ে দেওয়া উচিত ছিল।
3: তো পড়াইবে মনে করে ভাবি দিচ্ছি, তারা তো জামাইয়া বাইরে নিচে গেছে, দিল্লি লই গেছে, গাতে দিল্লি আছে, জামাই আর্মি চাকরি করে, তো এ আর পাইছে না দিতে বলে।

0: ছোটটা ইংলিশ মিডিয়ামে, একটু হলো ফাইনাল দিবে।
1: ছোট মেয়ের বেলা কিন্তু এটা করবেন না, অন্তত গ্রাজুয়েশনটা হোক, তারপর বিয়ে, ঠিক আছে?
0: আচ্ছা ঠিক আছে।
1: এত ছোট বয়সে বিয়ে দেওয়া ঠিক নয়। পড়াশোনাটা শেষ করুক, একটু চাকরি বাকরির চেষ্টা করুক, তারপর তো বিয়ে।
0: আচ্ছা ঠিক আছে।
1: আপনি কি বলেছেন?
0: আমি আর কি ঘুমো, এটি আছে আর কি বাড়িতে।
1: বাড়িতে কি কি কাজ করতে হয় শুনি?
0: বাড়িতে রান্না টান্না, রান্না আছে, রান্না করি। তারপরে তাই স্কুলে প্রাইভেটে যায়। তার বাবা তো ওই শাসিরাম বাড়িতে আগে আছিল, অক্ষণ আছে, শান্তির বাজার থানাতে আছে। এটা
1: আচ্ছা কি করেন?
0: এটা তো অক্ষণ অফিসে রয়েছে, কারণ এটা তো অন্য কিছু তো জানে, এটা হোস লইয়ারে জায়গা জায়গা যাবে, আর অন্য কিছু করে না, এক জায়গাতে থাকে। এটা এটা কা এলাকায় কেউরে ভাড়ায় কেউরে দিয়ে আনে, এই আর কি। উপরে র্যাঙ্ক উঠছে, এখন আছে, মোটামুটি ভালোই আছে।
1: আচ্ছা ঠিক আছে। তো দিনটা ভালোই কাটে, কিভাবে সকালটা শুরু করেন?
0: সকালে তো রান্না টান্না লই আসি, রান্না করি, শাশুড়ি আছে, টিফিন দুমু, মেয়েরে দুমু, তো নিজে স্নান টান করিয়া পূজা টুজা দিই, রান্না টান্না লই ব্যস্ত থাকি আর কি, আর কি এডি টুকটাক এইডি।
1: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
0: হ্যাঁ ঠিক আছে, নমস্কার।
1: এবার আমাদের একটা বোনের সঙ্গে কথা বলবো, তোমার নামটা বল।
2: আমার নাম কৃষ্ণা সেন সোম।
1: কৃষ্ণা সেন সোম, সেনবাড়ির মেয়ে?
2: হ্যাঁ সেনবাড়ির মেয়ে, সোমবাড়ির বউ।
1: তাই তোমার বাবার বাড়ি কোথায়?
2: আমার বাবার বাড়ি হলো এতে সুকান্তনগরে,
1: এই যে বিলুনিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তুমি এমনিতে কি করো?
2: আমি এক সময় 10,323 একজন টিচার ছিলাম, এখন বর্তমানে হাউস ওয়াইফ, রান্না বান্না করে সংসারের কাজকর্ম নিয়েই আছি।
1: আচ্ছা, শিক্ষকতা করতে এখন ঘর সংসার দেখতে হচ্ছে, বাচ্চা কি করছে?
2: ছেলে এখন ক্লাস 8-এ পড়ে।
1: তো তো বিশাল দায়িত্ব, 9-এ উঠবে তাই না?
2: উঠবে আগামীতে, আগামী বছর 9-এ। এরপরে তো আবার পড়াশোনারও চাপ অনেক বেশি, এগুলি নিয়েই এখন আছি সংসারের কাজকর্ম নিয়ে।
1: কিভাবে সকালটা শুরু হয় একটু শুনি তো।
2: সকালবেলা তো সকালবেলা 8টার আগেই তো আমার রান্না কমপ্লিট করতে হয়, কারণ সেই স্কুলে যায় বা ওর বাবা অফিসে যায়। তো আমার 8টার আগে ওর স্কুলে খাওয়া, টিফিন, মানে সবকিছু রেডি করে আমার 8টার আগেই করতে লাগে। তো সকালবেলা
1: বাচ্চাদের তো ওই যে স্কুল বাস যখন আসে
2: 8টা 8টা 8টায় বাস আসে, তার আগেই সবকিছু কমপ্লিট করে নিতে লাগে। তো আমার উঠতে হয় প্রায় 5টায়, ভোর 5টায় উঠি। তো সকালবেলা বাসি কাজকর্ম শেষ করে এবার রান্নাঘরে ঢুকতে থাকে, রান্নাবান্নার কাজ। এরপরে মোটামুটি অনেকটাই ফ্রি থাকি,
1: কারণ বাবা ছেলে বেরিয়ে যায়, তারপর তুমি ঘরে যা ইচ্ছে করতে। কি করতে ভালো লাগে তোমার?
2: কি করতে, আমি ঘরের কাজেই বেশি ইয়ে করি, মানে এখন আপাতত কমফোর্টেবল আছি ঘরের কাজ, এগুলি ভালোই লাগে করি। একটা ফুল গাছ, গাছপালা নিয়ে এখন একটু সময়।
1: ও আচ্ছা, ফুলের বাগান করতে ভালোবাসো, কি কি ফুল আছে তোমার?
2: এখন খুব বেশি ফুল নাই, কয়েকটা তো 10-12টা জবা ফুল গাছ, আমার গোলাপ গাছ আছে। আর এবছর আমি একটা ওই পদ্ম লাগাইছি গামলাতে,
1: এটা অনেক বাড়িতে আছে এখন।
2: তো নতুন করে কয়েকদিন আগে রিপোর্টিং করার পরে এখন থেকে দুইটা কুড়িও আসলো আমার পদ্ম গাছে।
1: দারুণ, এটাই তো
2: ভালো। এটা নিয়ে মোটামুটি যেদিন আমি গাছপালা নিতে অনেকটা সময় কাটে যায়, বুঝতেই পারি না কোন সময় টাইমটা পাস হয়ে যায়, অনেকটা সময় কাটে এটা নিয়েই।
1: ফুল গাছ যে কি মজার জিনিস, যখন ফুল ফোটে পুজো দাও।
2: হ্যাঁ দি,
1: পুজো করতে ভালো লাগে?
2: ভালোই লাগে।
1: তাহলে তো কথাই নেই, যা পুজো করতে ভালো লাগে, ঘরের কাজকর্ম করতে ভালো লাগে, বাগান করতে ভালো লাগে, গান বাজনা কিছু করতে নাকি?
2: গান বাজনা তেমন করি না, কারণ আমার গলায় প্রবলেম আছে, চেষ্টা করছিলাম গান শেখার কিন্তু হয় নাই। এটা আমার গলার স্বর ভেঙে যায়, আমি যখন এই রেওয়াজ করতে যাই তখন গলার স্বর একদম বন্ধই হয়ে যায় আমার। এলিয়া ডাক্তারও দেখাইছি কিন্তু এরপর বন্ধই করে দিছি আগে।
1: ও আচ্ছা, না কোনো যদি কোনো রকম সমস্যা থাকে আর যদি চিকিৎসকের পরামর্শ থাকে যে এটা করা ঠিক নয়।
2: হ্যাঁ রেওয়াজ করতে পারতাম, আমি দেখছি যখন যেদিনে একটু বেশি রেওয়াজ হতো এরপর আমার কথাই বন্ধ হয়ে যায়, মানে গলার গলা দিয়ে আওয়াজই বাইরে হতো না।
1: ঠিক আছে, তো এমনিতে গলা ভালো আছে তো এখন?
2: এমনিতে ঠিক আছে, কিন্তু যখন রেওয়াজ করি বা একটু প্রেশার পড়ে বা যখন পড়াশোনা, তো যখন একটু বড় করে আওয়াজ করে যখন পড়াশোনা করতাম বা সবসময় পরীক্ষার সময় আমার গলার স্বর ভেঙে যেত।
1: একটু সাবধানে থেকো তাহলে, ভালো।

0: থাকবে। অনেক ধন্যবাদ, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো।
1: ধন্যবাদ আপনাকেও।
0: ঠিক আছে, এবার আমরা যার সঙ্গে কথা বলবো আপনার নামটা বলুন।
2: আমার নাম বেবি বিশ্বাস।
0: আচ্ছা, এখানেই থাকেন?
2: কলেজ স্কোয়ারেই থাকি।
0: আচ্ছা, তো কবে থেকে আছেন?
2: আমি এখানে আজকে 20-22 বছর হবে।
0: ওরে বাবা, অনেক দিন। তো তো আগের সঙ্গে এখনের পরিবর্তনটা কি?
2: আগের থেকে এখন তো অনেক পরিবর্তন হয়েছে, যুগ তো অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে সব দিকে, পড়াশোনা বা মানুষজনের সাথে চলাফেরা আগে ছিল একরকম, এখন হয়েছে আরেক রকম। অনেক এখন দিন দিন তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছুই।
0: তা আপনি কি করেন এমনিতে?
2: আমি হাউস ওয়াইফ।
0: বাড়িতে কে কে আছে?
2: বাড়িতে এখন আমি আর আমার কর্তা আছে, ছেলে থাকে ধর্মনগর, ওখানে চাকরি করে।
0: ঠিক আছে, তো আপনার জন্য শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।
2: ঠিক আছে, ঠিক আছে, নমস্কার।
0: এবার যার সঙ্গে কথা বলবো তার নামটা জেনে নিই প্রথমে।
3: বিজলি দে।
0: বিজলি দে, আচ্ছা। তো আপনি কি কিছু করেন?
3: আগে করতাম, অঙ্গনাতে হেল্পার ছিলাম।
0: আচ্ছা, ওই কাজটা কি ছিল, কিরকম কিরকম কাজ করতে হতো, কি ধরনের?
3: রান্না বান্না, বাচ্চা কাচ্চা, ম্যাডাম না এলে আমি ক্লাসটা করতে হতো। এখন তো শুন কমে পরিশ্রম, তখন আমাদের কত প্রোগ্রাম যেত, ঋষিমুখ যেতাম, তারপরে টাউন হলে যেতাম, এ বিভিন্ন জায়গায় ওই টিবরা বাজার যেতাম, যেখান থেকে নতুন কিছু উদ্বোধন বাচ্চা নিয়ে যেতে হইতো।
0: আচ্ছা আচ্ছা, কি করতো বাচ্চারা গিয়ে?
3: নাচ গান, রবীন্দ্রসঙ্গীত, এগুলা করতে পারে।
0: এটা কবের কথা বলছেন আপনি?
3: আমি কবের কথা তো,
0: আপনি এখন চাকরি আছে?
3: না না, আমি রিটায়ারমেন্ট আজকে 5 বছর।
0: তো কোন সময় এরকম বাচ্চাদের নিয়ে যেতেন স্কুল থেকে প্রোগ্রাম করার জন্য? অনেক বছর আগে?
3: রিটায়ারমেন্টে যাওয়ার আগে।
0: বুঝতে পেরেছি। নানা জায়গায় যখন অনুষ্ঠান হতো বাচ্চাদের নিয়ে গিয়ে অনুষ্ঠানে,
3: মানে যখন বামফটা ছিল আপনার কাছে করতে, তখনই আমরা।
0: তো এখন যে আপনি যে অবসর নিয়েছেন, অবসর নিয়েছেন এখন, এখন সময়টা কিভাবে কাটছে?
3: এখন বাড়িতে কাজকর্ম করি, আমার কোনো পেনশনও নাই, কিচ্ছু নাই, আমরা ভাতও দিছে না, আমরা হেডে ভাতে দর্শন অন, বাড়িতে কাজকর্ম করি।
0: সকালে কি করেন ঘুমের থেকে উঠে?
3: উঠি, কাপড় চাড়ি, ফুল তুলি, ঠাকুর জাগায়, ঠাকুরের কাজটা শেষ হলে এবারই বাসি ঘরের কাজটা এগুলা করি। এবার কর্তা আছে, কর্তা শোক অপারেশন করছে, কর্তারে খাওয়ান টাওয়ান দিই, শোকে ওষুধ দিই, এগুলাই নিয়ে আসি আর। ছেলে আইয়ে এই তো একটু আগে আসে, ভাতটা দিই, মিটিংয়ে আইলাম এই আর।
0: আচ্ছা, তো আপনি তো অনেক বছর চাকরি করেছেন, এখন অবসর জীবন যাপন করছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল।
3: আচ্ছা,
0: এবার আমাদের একটা বন্ধুর কাছে এলাম। তোমার নামটা বলো।
4: আমার নাম স্মৃতি চৌধুরী।
0: আচ্ছা, এই যে আমাদের মহিলা মজলিস অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যে এসছো আজকে, কিরকম লাগছে বলো?
4: হ্যাঁ দিদি, আমার কাছে খুব ভালো লাগছে, সবার বিভিন্ন কথা শুনে, শুনছি, আমিও নিজেও বলতে মানে চান্স পেয়েছি, এটাই আমার কাছে খুব ভালো লাগছে।
0: বাহ, দারুণ বললে। তো তুমি কি বলতে চাও আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে? তোমার কি কোনো মেসেজ আছে?
4: না, আপাতত কোনো মেসেজ নেই, যারা বলেছে এগুলি তো শুনেছি, একজনের এক এক চাহিদা, এক এক রকমের, আমারও আছে এক এক রকম চাহিদা, ঠিক আছে, সবাই সবাই কথাগুলো শেয়ার করেছে, এটাই অনেক, এটাই।
0: তো তুমি এই যে ধরো আমাদের যে আজকে যে মহিলা মজলিস অনুষ্ঠান বা আমাদের আকাশবাণীর অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান আছে এগুলো শোনো?
4: হ্যাঁ, মোটামুটি শুনি মাঝে মাঝে, যে আপনাদের যে আকাশবাণীতে যে কবিতা কবিতা ছড়াগুলো অনেকগুলো, ছোট ছোট বাচ্চাদের, কচি কাচাদের যে
0: আজকের আজকের কবিতাটার কথা বলছো?
4: কবিতা, হ্যাঁ, আজকের কবিতা, ওটা হয়, ওটাও মাঝে মাঝে শুনে খুব মানে খুব ভালো লাগে আমার কাছে। আবার আমার কথাতে, আমার কথা একটা প্রোগ্রাম আছে না, ওই প্রোগ্রামে যে ওরা বলে নিজেদের কথাগুলো বলে, ওই কথাগুলো খুব মানে খুবই মানে হৃদয় বিদারক, খুব সুন্দর
0: হয়েছে। কি জানো, এই যে আজকের কবিতায় ছোট বাচ্চারা যেমন উৎসাহিত, আমরা বড়রা যারা আছি তারা কিন্তু তোমার এই যে আমার কথা অনুষ্ঠানে আমাদের মায়েরা বোনেরা।

0: বন্ধুরা, মনের কথা, প্রাণের কথা, যা যেটা ইচ্ছা বলছে। এবং এই অনুষ্ঠানটা কিন্তু খুব জনপ্রিয়, জানো তো? কারণ কি, সবাই নিজের মনের কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম পেয়েছে।
1: পেয়েছে, হ্যাঁ, এটা এটা অনেক, এই যে যেমন আপনি আজকে এসেছেন, যে আমরা সবাই এক পাড়াতে অনেক ধরনের মানুষ, এক মানে অনেকভাবে আমরা আমাদের কথাগুলো আপনার কাছে শেয়ার করতে পেরেছি। সবাই বলেছে, যার যেমন সবার কথাই বলেছে, এটাই যে আমরা মানে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক আজকে আজকের দিনে।
0: সেটাই তো, সবাই মিলে বসে আড্ডা দেওয়া, গল্প করা, কথা বলা। তোমার কি করতে ভালো লাগে?
1: আমার তো সংসারের কাজও করতে ভালো লাগে, আবার যেমন একটা স্কুলে পড়ায় তেমন পড়াতেও ভালো লাগে, বাচ্চাদের সাথে থাকতে ভালো লাগে, এটাই। আবার নিজের বাচ্চাকেও দেখতে ভালো লাগে, ইটস লাইক
0: কি, কোন বিষয়ে তোমার মানে কি বলবো, কোন বিষয়ের টিচার?
1: আমি তো এমনিতে বাংলা পড়াই, হোল স্কুলে বাংলাই আমার সাবজেক্ট, এটাই পড়াই।
0: আর এছাড়া অন্যান্য বিষয়গুলো?
1: এছাড়া আমি জিকে পড়াই, জিকেটাও পড়াই, এই দুটো সাবজেক্টই আমার।
0: আর বাচ্চার এখনকার বাচ্চাদের সঙ্গে আমাদের সময়ের বা তোমাদের সময়ের কি পার্থক্য তুমি আছে মনে করো?
1: দেখুন, এখন বাচ্চারা যখন একটা একটা বাচ্চা না, তো সবার সফট কর্নার, মানে এটাকে এটাকে এটাকে সবাইকে, যেমন আমাদের স্কুলে এমন হয় যে সবাইকে টিফিন আওয়ার একসাথে দেওয়া হলো, সবাই শেয়ারিংটা শেয়ারিং করে খায়। অনেক সময় শেয়ার, ওরা বুঝে না যে ওরা সিঙ্গেল বেবি না, তো শেয়ারিংটা ওরা বুঝে না। অনেক সময় দেখি যে স্কুলে আসার পরে তারা যে শেয়ারিংটা ওদের গড়ে উঠেছে, যেমন কেমন একজন একটা জিনিস এনেছে, ওটা ও আনে নি, ওকে দিয়ে শেয়ার করে খেলো, এটা। আর আমাদের যুগে তো তখন আমরা নিয়েই সবাই চটেপটে বন্ধু বান্ধবদের সাথে কি শেয়ার করবো, ওটা খেয়ে নিতাম, খেয়ে নিতাম, এভাবে সময় কাটিয়ে দিতাম, একজন আরেকজনের সাথে যেতাম, এটাই। এখন তো সবাই একা একা একা একা, একজন একজন।
0: একদম ঠিক বলেছো। ওরা না স্কুলে কি করে জানো তো, বলে আসে যে আমি কালকে এটা আনবো, তুই এটা আনিস, মানে ওদের একটা পার্টি হয়।
1: পার্টি হয়, হ্যাঁ, এটা আনবে ওটা আনবে। এখন যেমন গ্রুপ ইয়ে করে খাওয়া হয়, তখনও তখনের দিনেও হতো, তখন আমরা যখন স্কুলে,
0: আমরা টিফিন কোথায় নিতাম গো বলো? ভাত খেয়ে যেতাম, দুপুরবেলা একটু বিস্কিট টিস্কিট কিছু খেতাম, আবার আবার বিকেল বেলায় এসে আবার ভাত খেয়ে ফেলতাম,
1: ভাত খেয়ে ফেলতাম।
0: আর এখন বলো,
1: আর এখনের দিনে কি হয়, আমি আমার স্কুলের কথাই বলছি, যে দেখছি যে ওরা বলে দেয় যে আমি এটা এটা আনবো, বড়রা যেমন বলে দেয় যে ও তুমি এটা আনবে, এটা আনবে, এটা আনবে, একজনের ব্রেক টাইমে বসে সবাই একসাথে বসে টিফিন খুললো, টিফিন বক্স খুলে বললে এটা আমার ভালো লাগে, এটা এটা এটা করে শেয়ার করে খাচ্ছে। আবার আমার যেমন ক্লাস ওয়ানের ক্ষেত্রে বলছি, যখন আমরা ক্লাস ওয়ানে টিফিন আওয়ারে থাকি, আমরা সবাই একসাথে থাকি, তো তখন দেখছি যে হ্যাঁ, ওর ওটা ম্যাম ওটা ভালো লাগছে আমার, ওটা দেবে একটু, ঠিক আছে, আমি একটু ভেঙে ছিঁড়ে ওটা থেকে রুটি এনেছে, ওটা ওর ভাত রাইসটা ভালো লাগছে না, ও রুটিটা খেতে ভালো লাগছে, বলছে ম্যাম এটা ছিঁড়ে একটু একটু দেবে, ঠিক আছে, শেয়ার করে খাও, ও ভাত খেতে, যার ভাত খেতে ইচ্ছে করছে না ও ভাত খাবে না, ও একটা মিষ্টি এনেছে, ও মিষ্টিটা একটু শেয়ার করে খাবে, হ্যাঁ ঠিক আছে একটু দিয়ে দাও, এভাবে চলে। এখন অনেক অনেক অনেক শেয়ারিং এসেছে বাচ্চাদের মধ্যে।
0: এটা তো, এটাই তো দরকার, তাই না বলো? ভবিষ্যতের নাগরিক যারা, তাদের মধ্যে যদি এরকম একটা মনোভাব তৈরি হয়, সেটা তো খুবই আনন্দের।
1: হ্যাঁ, এটা খুবই আনন্দের, যে সবাই একসাথে মিলেমিশে একটা গ্রুপ ওয়াইজ থাকবে, সবাই একসাথে মিলেমিশে চলাফেরা করবে, এটাই এটাই অনেক।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ কথা বলার জন্য।
1: ধন্যবাদ দিদি, আপনাকেও অনেক ধন্যবাদ।
0: এবার আমাদের আরেকজন বন্ধুর সঙ্গে কথা বলবো, তোমার নামটা বলো।
2: পুষ্পিতা বৈদ্য বিশ্বাস।
0: একটু জোরে,
2: অস্মিতা বৈদ্য বিশ্বাস।
0: অস্মিতা বৈদ্য বিশ্বাস। আচ্ছা, অস্মিতা কি করো?
2: আমি কিছু করি না, এমনি একটু ঘরোয়া কাজ করি, আবার আমার পার্লার আছে ঘরে, কেক বানাই, কেকও শিখেছি আমি, এগুলোই নিয়ে আছি।
0: দেখো তোমরা সবাই শোনো, ও কি বলেছে, কিচ্ছু করি না, তারপর বলছে যে পার্লার আছে, কেক বানাই, এত গুণ, তারপর কিচ্ছু করি না, বলো তোমরা এটা ঠিক?
2: এটি তো ঘরও সবাই করে এলেগা।
0: না তো, আমি পারি না তো পার্লারের কাজ, কে বলেছে সবাই করে, কেকটা পারি, পার্লারের কাজ পারি না, তো কত বড় একটা গুণ জানো। আচ্ছা, পার্লারের কাজ কত বছর ধরে করছো?
2: আজকে শিখেছি যে আমি 6 বছর হয়েছে, এখন অব্দি করতেছি, ঘরেই করি, বাড়িতে পার্লার আমার।
0: আচ্ছা আচ্ছা, তো কিরকম লোকজন, কিরকম মায়েরা বা মেয়েরা বোনেরা তোমার কাছে আসে, তুমি খুশি?
2: আছে, আমার পরিচিত কিছু আছে, বাড়িতে তো তেমন থাকে না, দোকান দিলে হয়তো থাকতো, এমন আর কি।
0: তো তুমি একটু ধরো কি বলবো, একটু পরিচিতির দরকার, তাই না? একটু পরিচিতির দরকার।
2: হ্যাঁ, পরিচিতি হয়তো দরকার।

0: আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, মোবাইলে দেখেও আসে, আমার মোবাইলে গ্রুপ আছে, গ্রুপে দেখেও তারা অর্ডার করে, এমন আর কি।
1: তো এই যে তোমার যে কাজ, দুটোই খুব সুন্দর কাজ, একটা পার্লারের কাজ করছো, কেক তৈরি করছো, এটাতে তোমার কিরকম আয় হয়? তোমার হয়ে যায় নাকি আর একটু হলে ভালো হতো?
0: ভালো হতো, এমন আর কি, আরো একটু দরকার, যত আয় হলে তো ভালো।
1: সংসারে কে কে আছেন?
0: সংসারে হাজবেন্ড আছে, ছেলে আছে, আর আমি আছি।
1: আচ্ছা, ছেলে কি করে?
0: ছেলে ক্লাস 7-এ পড়ে।
1: ক্লাস 7-এ পড়ে ছেলে? আচ্ছা, তো এই যে তোমার কাজের পাশাপাশি সংসারের কাজ, বাচ্চার পড়ালেখা, সব সামলাও কি করে?
0: এই করি, আমার আমার কাকা শ্বশুর আছে, দাদু মামা আছে, তারা দেখে ছেলেকে, তারা ঘরে থাকে, পড়াশোনা করে তারা, করা এমন আর কি।
1: বাহ, দারুণ। তো এই যে আমাদের এই যে ব্যাপারগুলো, আমরা সবাই সংসারে যদি একসঙ্গে থাকি, মিলেমিশে থাকি, এই যে তোমার যখন কাজের সময় তুমি বললে বড়রা দেখেন বাচ্চাকে, তাই না? এটা কিন্তু একটা বিশাল পাওনা। আর আমরা যদি একা একা নিজেরা নিজেরা থাকতাম, এই জিনিসটা কিন্তু পেতাম না। তুমি কি বলবে, যে একা একা এরকম থাকা ভালো না সবাই মিলে থাকা ভালো?
0: থাকা ভালো, সবাই মিলে থাকতে ভালো লাগে। আমাদের বাড়িতেও সবাই মিলে থাকতো, আমার বাপের বাড়িও জুলাই বাড়ি, সবাই মিলে একসাথে থাকতাম, অনেক বড় বাড়ি ছিল আর কি, সবাই মিলে থাকতে মজা লাগে আর কি।
1: আচ্ছা, তো এই বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্যটা কি লাগে?
0: পার্থক্য দুটোই ভাল লাগে, তবু বাপের বাড়ি নিয়ে সবাই ভালো পায় এমন আর কি।
1: বাবার বাড়ি বাবার বাড়ি, তাই না? শ্বশুর বাড়ি ভালো, এটা কেন শ্বশুর বাড়িটা একটু কম ভালো লাগে বলো তো? কারণ কি, সারাদিন কাজ করতে?
0: সেই জন্য কাজও করতে হয়, তারপরে আবার একটু রেস্টও করি।
1: সবার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
0: সবাই দায়িত্ব নিয়ে নিজে।
1: আর বাবার বাড়িতে যাও, মানে তুমি বিন্দাস খাও ঘুমাও, করলে করলে, না করলে নাই, কি ড্রেস পরবে সেটারও বালাই নেই, কিছু কোনো কিছু ধরা বাধা নেই, তাই না? খুব মজা আর মজা। তো বন্ধুরা, আমরা কিন্তু মহিলা মজলিশে অনেকটা সময় পার করে এসেছি, আমাদের নির্ধারিত সময় কিন্তু ফুরিয়ে গেল। তোমাদের সঙ্গে আড্ডায় গল্পে এতটা সময় কিভাবে পেরিয়ে গেল টেরই পেলাম না। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর শ্রোতা বন্ধুরা যারা শুনছেন, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আর সেই সঙ্গে শেষ করছি মহিলা মজলিশ অনুষ্ঠান, আর সে সঙ্গেই শেষ হলো আমি নারী অনুষ্ঠানটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমি নারী অনুষ্ঠানে মহিলা মজলিস সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। আজ কথা হয়েছে কলেজ স্কোয়ার বিলোনিয়ার বন্ধুদের সঙ্গে, আড্ডায় ছিলেন সুপর্ণা সাহা। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, আর ঠিক এরপরই শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

শুনলেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন শুরু হচ্ছে পুরনো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনবেন একই ছবির গান, ছবি রাজিয়া সুলতান। প্রথম গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শুনলেন কাবান মির্জার কণ্ঠে এই গান। অবকাশ রঞ্জনের অনুষ্ঠানে শুনছেন রাজিয়া সুলতান ছবির গান।

শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান। রাজিয়া সুলতান ছবির আরেকটি গান শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনছেন রাজিয়া সুলতান ছবির গান। সবশেষ গানটি শুনলেন কাবান মির্জার কণ্ঠে। অবকাশ রঞ্জনী অনুষ্ঠান এখানেই শেষ হল। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে লোকসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনবেন লোকগীতি কার্তিক দাস বাউলের কণ্ঠে।

লোকসঙ্গীতের অনুষ্ঠানে লোকগীতি শুনলেন কার্তিক দাস বাউলের কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন নাটক চেথুয়াং এর দ্বিতীয় পর্ব, রচনা রুহি দেববর্মা,

0: ওজে থাই হানি সাকা বাই নখানি তলা নিনি বাই আনি গতমা সাজং না তংখাইবা আনো কিসা নুতই জাদি দো ও হা সাকানি নুগিয়া মুকুমাখাই গলাম জাদি দো আংন ন কতই থালে কিসা বাইখাই খুরম যাও কয়সা লব মানি এংসিনি লগ দি লক সে থুয়াং ল ও ও জাদু রাই ও মতই খাই ন লগ দি দো আং কালো বাড়ি নি সালনি নর ফাইয়ান
1: খাইবাইছিদিনিলাইখা আইলে খা ফাইখানো সামু
2: আও আমি বেলাই লেন খাতে সামু তামা তামা

0: ফাইছি দি মানি নখৰ ফাইছি দি
1: অমক খাই।

শুনলেন চেতুয়াং এর দ্বিতীয় পর্ব, ককবরক নাটক, রচনা রুহি দেববর্মা। ককবরক অনুষ্ঠানে এখন শুনবেন আধুনিক গান শিল্পী দিলীপ দেববর্মা।

0: ককবরক অনুষ্ঠানে শুনলেন আধুনিক গান শিল্পী ছিলেন দিলীপ দেববর্মা। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মিলনিয়া, এখন শুরু হচ্ছে খেতে খামারে অনুষ্ঠান। খেতে খামারে অনুষ্ঠানে আজ শুনবেন ত্রিপুরায় জৈব চাষ এক অপার সম্ভাবনার কাহিনী, এ নিয়ে নাটিকা।
1: লক্ষ্মীর ব্যাপারে কই যে সুগন্ধার বাড়ি চলো, সুগন্ধার লোক আজ ঝগড়া করব বুঝছো নি।
2: সুগন্ধার লোক তো কাইলে বাজারে না দেওয়া হইলো।
1: আর রে সুগন্ধা বুঝছো নি, বয়স হয়েছে না, অহন শুধু উল্টা আলটা কথাবার্তা কয়। পরশুদিন গত বুধবার দিন আর বাড়িতে আসিল বুঝছো নি, কয়ে আরে হাঁস বালটি গোবর দিয়েছে কি করবেন, ওই জমিতে দুমু। আরে রাসায়নিক সার দিয়ে আমরা চাষ করি ফসল ঠিকভাবে ফলাইতে পারিয়ে না, ইয়ে বলে গোবর দিয়ে বলে চাষ করবে বুঝলি।
2: আর ইয়ে তো আবার মানে জিয়ান কই, অবশ্যই জানি কয়, কিন্তু
1: না না জানে যে অন সুগন্ধার বয়স হয়েছে তো, অন তো সবকিছু তো সঠিক করবে এমন না।

0: গুবদ্দি আসিস তো তুলে আর মানুষের দোকান তুন যাই ফেকেটে কিনতাম নি।
1: আরে ইউরিয়া আন্দা ইউরিয়া মারি যে ইয়ে দি ফলন দি হিগতাল গত বাজারে কালিয়া বাজারে
0: গত মাসও 10,000 টাকা সার কিনছি বাবুরে কন কথা ভালো না বাকি তো লই আছি যদিও ইউরিয়া পটাশ ব্যাগ লই আছি
1: না সুগন্ধা কাইলে বাজারে গো দেখো
0: লক্ষ্মীবাদ
1: তোমার বাড়িতে গোবর আছে নি গোবর দিকে
0: আমার বাড়িতে হাঁস বাল্টি লই গেছে
1: গোবর দিকে
0: ও গেটে চলে আছি সুগন্ধা ডাকতো
1: না ও সুগন্ধা সুগন্ধা গরু না বান্ধে ও সুগন্ধা আরে আইসে কিন্তু শুনেন
0: আয় আপনার নমুনা দেখি বুঝলেন সুগন্ধা আপনি সন্ধ্যে হয়ে গেছে অহনো আপনি এই গরু গুন্ডে লই লই লই আপনি
2: বৃষ্টিতে খাইতে পারেন তো গুনে হেডে জ্বালাছ না গাছগুলো লাগাইছি কি সুন্দর করে এই গোবর দি সুন্দর করে বুঝছো নি হ্যাঁ গোবর দিয়ে সুন্দর করে গাছ কি সুন্দর দেখছো কি সুন্দর চকচে
0: গোবর চলে গেছে
1: আপনি কি সুগন্ধা নুরমিয়া লোক আপনার দেওয়া হয়েছে নাকি
2: না দেখা তো
1: হ্যাঁ তো বারে বারে গোবর নামা দিয়ে কি ব্যাপার গঞ্জে এটা আপনাকে নুরমিয়া দেয় কথা বলছি হ্যাঁ তো গোবর নামার আমরাও গোবর
0: দেয় তো সুগন্ধা তো হাঁস ভাল্টি গোবর লই আছে
2: আমি তো মোটামুটি সব প্রোগ্রামে যাই হ্যাঁ যে আলোচনা করছে ত্রিপুরায় জৈব চাষ এক অপার সম্ভাবনার কাহিনী
1: ইয়ান প্রোগ্রামে তো বাদ কাছে আমরা সুজিত স্যারও আসলে
2: আসলে তো
1: সুজিত স্যারও তো কথা
0: না না আমরা যে কন এই জৈব চাষ হিয়ানিতে মানে কি গোবর দিয়ে চাষ করুন নাকি
2: শুধু গোবর না আরো কত কিছু আছে এই যে অনুষ্ঠান কত কিছু
0: সুগন্ধা লক্ষীর ব্যাপারে হচ্ছে সুগন্ধার বয়স হয়েছে তো বুঝছো নি বাজারেতে এই যে ইউরিয়া বেচে পটাশ বেচে এগুলো আন্ডা লাইনে জমিতে দিলে বড্ডা বড্ডা যে বেগুন কত সেকেন্ডে বড় হয়ে যায় দেখছেন নি এই যে আলু টালুতে দিলে আপনার একখানে ঝকঝকঘা ফসল হওয়া যায় জিমিয়া
1: জৈব সার যেগিন দে কাস্টমার বলে এগিন আনলে সবজি এগিন মরামুট হইলো সেগিন বেশি কিনতে চায়
0: বাবুরে আই ডাটা করছিলাম সুগন্ধা পুরো ডাটার খেতে ইউরিয়া পটাশ আনবো দিছি মুড়া মুড়া হয়েছে বুঝছেন নি 40 টাকা
1: এমন কিছু লোক আছে যে একদম হুয়ের আনা কিনো কিনে কিন্তু জিজ্ঞে দেখি বার্মিনি কি কইছে বার্মি কম্পোস্ট দিছিনি না ইঙ্কি দিছিনি সারা কইছে
0: না লক্ষীর বাপ আয় শোনার কথা বিশ্বাস করতাম না তাহলে বলে সুগন্ধার ভাই চলো এর ভাই চলো সুন্দর
2: ওই মাটি এখানে যে মাটিতে ফসল একবার ফলাইছ এই মাটিতে আর দ্বিতীয় বাড়ি তো না ওই মাটি বেগুনে যে হুনি বানাও
0: কি বুকরে
1: টমেটো খেতে লাগি বাইগন খেতে লাগি রাখি দিছি
0: এই
2: যে রাসায়নিক সার দিলে মাটির যে গঠন আছে না মাটির যে মাটির যে মাটিতে মানে মাটি কিটা গুণগত মান বুঝলি নি এটা আরো নষ্ট হয়ে যাবে
0: মনে আইসি লক্ষীর বাবা আইসে বসি স্যার বসি
2: আচ্ছা স্যার অখন তো আইসি যে বুঝেন স্যার অখন আমার কথা বুঝেন নি এই মনে হতো লক্ষীর বাবাকে স্যার আমি তো একটু বয়স টয়স হয়েছি বুঝছেন স্যার ওই আগতায় বিশ্বাস করে না স্যার আমরা দিনে একটা কোশ্চেন না অনুষ্ঠানে স্যার ত্রিপুরায় জৈব চাষ এক অপার সম্ভাবনার কাহিনী বুঝছেন নি স্যার কারণ ত্রিপুরায় জৈব চাষ করলে মানে জৈব চাষের যথেষ্ট সুযোগ আছে স্যার স্যার আমরা পালা করে বুঝাই কোন স্যার জৈব চাষ করলে আমরা কি কি সুবিধা হইব আর কি কি আমরা আমরা কিভাবে বানাবো কিভাবে আমরা এটা প্রয়োগ করুন স্যার বুঝাই কোন স্যার

0: এনে দেখেন জৈব চাষ, জৈব চাষ মানে জৈবিক পদ্ধতিতে চাষ করতে হইব।
1: আচ্ছা,
0: আমার বাপ দাদারা যেরকম চাষ করত, তখন কি এত ইউরিয়া সুপার ফসফেট পটাশ দিত নি, তারা তো না খাইয়া আসিল
2: না।
0: আমার ঠাকুমা 105 বছর বাচ্চে, ঠিক আছে, কারণ তারার এখানে কোন সার ওষুধের কোন এফেক্ট নাই, ঠিক আছে। তো এইরকমই যদি আমরা আগের জায়গাতে আমরা ফিরে আইতে হইব, এটা কারণ হইল কি, যা যেমন মনে করেন এক সময় আমরা দুর্ভিক্ষ দেখছি, ভারত যখন স্বাধীন হয়েছে দুর্ভিক্ষ হয়েছে, খাওন নাই, ইয় নাই, কোনো কিছু নাই, ফ্যান খাইছে মানুষ। তো তখন থেকে কিন্তু কি হয়েছে, সায়েন্টিস্টরা আবিষ্কার করছে যে না, আমার ফলন বাড়াইতে হইব। ফলন বাড়াইতে গেলে কি করণ লাগবো, সার আনছে, নতুন বীজ আনছে, ওষুধ আনছে, কীটনাশক আনছে, সব আনছে, আমরা ফলন তো বাড়াই লেছি। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে সায়েন্টিস্টরা যে সমস্ত আবিষ্কার করতেছে যে ফলন তো বাড়ছে, এটি খাওয়ানোর পরে যে এফেক্ট, হ্যাঁ, দেখবেন অনেকের 40 না হইতে চুল ফাঁকে, 50 না হইতে দাঁত ফুইরা শেষ, কিডনির সমস্যা, বিভিন্ন শারীরিক সমস্যা, এটি কিন্তু এই ওষুধ সার ওষুধের কারণে।
1: এখন হেতারা তো আবিষ্কার করে দিয়ে গেছে, এইগুলো আমরা মাটিতে দিয়েছি কি ক্ষতি হননি, মাটি
0: না, মাটির তো অবশ্যই ক্ষতি হর, কারণ দেখেন এখানে এই যে বছরের পর বছর যদি আমরা জমিতে ইউরিয়া দিই, তখন কি হয়, জমির অম্লতা বাইরে থাকা, এসিডিটি বাইরে থাকা, এটা তো ট্রিটমেন্ট করবো,
2: জমির অ্যাসিড
0: আছে, অবশ্যই আছে, কারণ এই সমস্ত সার জমির অম্লতা বাড়ায়, ঠিক আছে। তো এটা লাগে আমরা
1: লক্ষ্মীর ভাবে মাঝে মধ্যে এমন এক কথা কাজে বুঝছেন, জমির অ্যাসিড আছে, আমরা এই সাতটা আমরা কয়না মাটি মাটি পরীক্ষা করতে,
2: তার সঙ্গে
0: তো এটা লেগে কি হয়, চুন ব্যবহার করো না। তো এটা লেগে আমার চুন ব্যবহার করতে হইব, এর পাশাপাশি কি হয়েছে, মাটির কি গঠন আছে না আছে, এটা পরীক্ষার লেগে স্যাম্পল পাঠাইবেন, আমরা পরীক্ষা করিয়া দেবো। এখানে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে এখন সয়েল টেস্টিং ভ্যান একটা ফাটাইছে গভর্নমেন্ট, এখানে ডিস্ট্রিক্টে কিন্তু আমরা পরীক্ষা করে দিতে পারব। আর দুই নম্বর কথা হইল গিয়া যে জৈবিক চাষ, এখানে আমার ঋষমুখে সাউথ মতাই ভিলেজ, এখানে জৈব চাষের উপর একটা ন্যাচারাল ফার্মিং এর একটা ভিলেজ সিলেকশন করা হয়েছে, এখানে 125 জন কৃষক সিলেকশন করা হইব, হেরারে জৈব চাষের ব্যাপারে এরারে সহযোগিতা করা হইব। সরকার থেকে এখানে দুইটা জিনিস আছে, একটা হইব জৈবিক চাষ, আর একটা হচ্ছে ন্যাচারাল ফার্মিং, মানে প্রাকৃতিক চাষ। জৈব চাষের ক্ষেত্রে কি হয়, অর্গ্যানিক ফার্মিং যেটা, এটা কয় জৈব চাষ, এটার ক্ষেত্রে আমরা যে কেমিক্যাল ব্যবহার করুম, এগুলো জৈবিক উপায়ে, যেমন মনে করেন নিম পাতা, এটা কিন্তু একটা ওষুধ, সাদা পাতা, এটাও ওষুধ,
2: নিমের ওষুধ দিবে,
0: এগুলো দিলে কি হইব, কৃষকেরা তো মানে না, আজকে কেমিক্যাল ওষুধ দিল, কোনটার এফেক্ট আছে আপনার 45 দিন, কালকে বাজারে উঠাই লইব, এই সমস্ত ওষুধ আজকে দিলে কালকে দিতে পারবেন, কালকে খাওয়াইতে পারবেন, ঠিক আছে। এই হইল কথা, তাহলে জৈবিক পদ্ধতিতে চাষ, আর একটা হলো ন্যাচারাল ফার্মিং যেটা, এখানে আমি বাইরে থেকে কোন সার ওষুধ কিছু কিনতাম না, আমার গরুর থাকবো, গরুর গোবর, গরুর সোনা, এটি দিয়ে কিন্তু এটাও সার, এটাই ওষুধ, এটা পদ্ধতি আছে। তো এটা জানানোর লাগিয়া প্রত্যেক গ্রামেতে দুইজন কৃষি সখী আছে, তারা বিশেষভাবে কেবিকের থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, ঠিক আছে, প্রত্যেক গ্রামে আছে, ঠিক আছে, কৃষি সখীরা এই ব্যাপারে প্রশিক্ষণ প্রাপ্ত, তারার সঙ্গে যোগাযোগ করলে কিভাবে তৈরি করবেন, নিমাস্ত্র আছে, এরপরে গোমূত্র দিয়া আছে, আপনার বাড়িতে যে সমস্ত জিনিস আছে এটা দিয়েই কিন্তু রোগ দমন হইব, এরপরে খাদ্য কিন্তু এই গরুর যে ইয়ে আছে, মলমূত্র আছে, এখান থেকেই কিন্তু গাছের খাওয়ান
2: পাবে। তাহলে তো স্যার বাইরে তো সার কিনতে হইছে,
0: এক কেজি সারও লাগবে
1: না। হ্যাঁ, আপনি কইছেন যে কথা জানার মনে লোকে মিলে গেছে, আপনারা কয়েকদিন আগে যে ওই বিকশিত কৃষি সংকল্প
0: এখানে
1: গেছিল, ওইখানে কৃষি সখীর লোক কথা কইছিল,
0: প্রত্যেক কৃষি সখী তারা আগে লুকাইয়া থাকতো, এরারে কেউ হাত্তা দেয় না,
1: হেরার কাছে বলে সব আছে,
0: তখন হেরারে ভেড়া বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত,
2: কৃষি
0: বিজ্ঞান কেন্দ্র বিচ্ছিন্ন মনোত্রিকা বা অন্যগান থেকে এরা 10 দিন 12 দিনের ট্রেনিং লই আইছে, সব জানে, এরা আমার থেকে বেশি বেলা জানে, ঠিক আছে, কেমনে তৈরি করব তারা সমস্ত পদ্ধতি তারা জানা আছে।
2: আচ্ছা,
0: তার সঙ্গে যোগাযোগ করবেন, দেখবেন আপনার মাঠে এরা কইরা দিব। এবার আমি আমার দপ্তর থেকে কিছু কিছু বীজও দিছি, সুগন্ধি ধান দিছি যে তোমরা চাষ করো, তোমরা এটি প্র্যাকটিস করো, তাহলে তোমরা দেখা দেখি অন্য কৃষকরা করবো, ঠিক আছে। আর সুগন্ধি ধান করতে গেলে নিয়ম হইল কি, এটার মধ্যে কোন কেমিক্যাল দন যেত না, দিলে যদি সেন থাকতো না।
3: এবার অল্প জমিতে স্যার সার দিচ্ছিলাম বুঝলেন স্যার, ইউরিয়া সুপার ফসফেট বুঝলেন স্যার, আর মনে হয় স্যার বাজারে নিছি আর ব্যাগে স্যার দৌড়ে দৌড়ে
0: কমি যায় আর কমতো না। এখন কত হইলো, আমি একবার দান দিছি নতুন করে, আবার ডিস্ট্রিক্টের কাছে চাইছি কালকে আরো 140 কেজি সুগন্ধি ধান, কালিঘাসা ধান আমি আবার নতুন অসুবিধা নাই, যোগাযোগ করতে হবে আমার বিএলডব্লিউর লগে, সেক্টর অফিসার লগে যোগাযোগ করলে পাইবেন। আমি এক্সট্রা ভাবে করার চেষ্টা করতেছি, কারণ এটা তো কৃষকের লাভ বেশি, কেজি 70 টাকা 80 টাকা 100 টাকা করে বেচবো।
3: হ্যাঁ দেখেন এই সুগন্ধা আপনি ভালো সেন্ট চালান স্যার, চালান বুঝলেন, যত দাম করবেন আপনার দাম হলে অসুবিধা হইতো না বুঝেনি। এখন স্যার এই জৈব চাষের মানে আমরা ত্রিপুরাতে সম্ভাবনা সামনে আর ভবিষ্যতে কিরকম সম্ভাবনা আছে?
0: অনেক সম্ভাবনা আছে এখানে আমরা যে গ্রাম এই যে দক্ষিণ মতায় সিলেকশন করা হয়েছে এখানে করামু, অন্য কৃষকেরও এখানে ঘুরে দেখামু, হ্যাঁ যে তারা দেখতে আয়োগ যে হেরা যে এক ফুটা সারও দিছে না, এটাতে কি রেজাল্ট পাইছে, ফলনে কোনো ক্ষতি হয়েছে কিনা। কারণ ওই যে একটু আগে শুনলাম কেডা বলে 10,000 টাকা সার কিনছে,
2: আমার তো সার কিনে
0: এখানে তো আমার 1 কেজি সারও লাগতো। ওই তো মোটামোটা ঠিকই আছে, এখানে খাইয়া তো ওই চুল ফাঁকবো দাঁত ফুরবো কইছি যে
2: সারে
0: দেখবেন দুদিন পরে বেলুত যাবেন ইয়ে যাবেন বিদ্যুৎ ফাতর মুখ ফাতর হইব।
1: সুগন্ধা দেখেন না স্যার, মাথা চুল না যে এইদিন খাই খাই না গেছে স্যার,
0: এটা তো আগে খাই
2: লাভের লাই বলি অল্প কত জমিতে যে সুগন্ধি চাল করবেলা করি, হ্যাঁ এর ওষুধ দিয়ে দি এগুলো ফলন অন বাজারে দাম হয় না, মানুষ খালি গোবিন্দ উগ্ন অথচ মানুষের কইতে কইতে সারে কইতে তো 7 দিবার টাকা দিছি।
3: ও আচ্ছা স্যার, তাহলে আমরা এবার গোবিন্দভোগের যদি ধান চাষ করি আমরা যদি জৈব সার দিই তাহলে স্যার সেন্ট আবার
0: অবশ্যই হইব, অবশ্যই হইব।
2: আচ্ছা স্যার আর এক কান্দে
1: তোমরা আগে তো আমরা জানতে হইব কেন এই জৈব সার দি সারা যে কইছে প্রাকৃতিক ভাবে চাষ করন যায়, এখন সারা তুমি কিন্তু শুনিল না কেমনে এই জৈব সার
2: তো কইব, কিন্তু আর একখান কথা সারে তো কইছে ত্রিপুরার জৈব সারের সম্ভাবনা একখান কইছে না, স্যার সম্ভাবনা কি আছে?
0: সম্ভাবনা বলতে আমার এখানে যেরকম আমার সাব ডিভিশনে একটা গাঁও সভা সিলেকশন হয়েছে, এরকম সারা ত্রিপুরা রাজ্যে মোট 40টা গ্রাম পঞ্চায়েত এভাবে সিলেকশন করা হয়েছে জৈব চাষের লাগে।
2: আন্ডা পঞ্চায়েত তো একদিন একদিন
0: হইব হইব, যখনই এই বছর থেকেই শুরু হয়েছে, এবছর একটা গ্রাম হইব, এবার অন্য গ্রামেও তারারে নিমু, এরপরে কৃষিযোগী প্রত্যেক গ্রামে আছে তারা সহযোগিতা নিয়া, আমরা সবাইরে কমু যে আপনারা উনাদের সহযোগিতা নেন, কিভাবে চাষ করবেন, কি কেমিক্যাল দিবেন, হেরার গাছের নিম অস্ত্র থেকে শুরু করে সব অস্ত্র আছে, ঠিক আছে। আমি চিনাই দিছি তো সমস্ত প্রোগ্রামে এরা আইন না।
2: আচ্ছা জৈব সার ব্যবহার করলে ফলনটা একটু কমও
0: কিনা? কম হইতো না যদি সঠিক ভাবে ব্যবহার করতে পারি, বরং এই বছর যা হইব আগামী বছর এর থেকে বেশি হইব, কারণ মাটির স্বাস্থ্য ঠিক হইব আস্তে আস্তে,
2: মাটির স্বাস্থ্য আস্তে আস্তে
0: আগের জায়গাতে আইব, হ্যাঁ তখনই দেখবেন আস্তে আস্তে ফলন বাড়বই।
1: কিন্তু স্যার এই জৈব সারের মধ্যে কি কি সার আমরা ব্যবহার করতে গোবর সার

0: কেমনি কেমনি কিসের ব্যবহার?
1: গোবরসারা আছে, যেমন মনে করেন আমরা খোল ব্যবহার করি, খোলের জায়গাতে নিম খোল যদি ব্যবহার করি তাহলে লগে আপনার ওষুধের কাজও করব। নিম হলো তিতা,
2: হ্যাঁ,
1: এখানে নিম খোল যখন ব্যবহার করুন তখন কিন্তু মাটিতে উলুর উপদ্রব বা অন্যান্য পোকামাকড়ের উপদ্রব কমে যাবে।
0: আচ্ছা,
1: ঠিক আছে। এছাড়া অন্যান্য যেমন নিম গঠিত ওষুধ আছে, হ্যাঁ, এগুলো ব্যবহার করা যেতে পারে। এরপরে বিভিন্ন জৈব ছত্রাকনাশক আছে, কীটনাশক আছে, সবই আছে।
2: তবে আরেকখান সুগন্ধা কৃষি সংকল্পদাতে সারে কইছে যে সারে কইছে না গোমূত্র কথা, গোমূত্র বলে এক কদিন মানে রাখি দেন লাগব, তারপরে
1: এটা সব পদ্ধতি কৃষি সকিরা জানা।
3: ঠিক আছে, আমরা স্যার আমরা মনারে আমরা এক কাজ করবো, স্যার যেটা কইছে আমরা এখানে কৃষি সকি আছে, হ্যাঁ, আমরা কোন সমস্যার সম্মুখীন হইলে প্রথমে কৃষি সকির কাছে যাবো, যাই ভালো করে বুঝিলাম,
2: আমরাই
0: ভালো হইব, আমরা কত টাকা দামে সার কিনুন লাগে।
2: আরেকখান কথা, এই বাজারে গেলে স্যার কোন কিছু কাস্টমার আছে মোড়া আগে একদিন কিনে না
1: তাহলে কিন্তু আপনার এই ফসলের চেহারাই আরেক রকম থাকবে। এই যে মোটা যেরকম এরকম মোটাই হইব। কেঁচুর মধ্যে কি হয়, কেঁচু সার বলতে যেমন মনে করেন একটা নির্দিষ্ট জাতের কেঁচু আছে, হ্যাঁ, এগুলো এগুলোর যখন আপনি খাওয়ান দিবেন, যেমন মনে করেন এই যে ঘাস ফসা কলা গাছ একটা কাটছেন, হ্যাঁ, কলা ছুরি কাটছেন, কলাও কেটে সেরা দিবেন, অথবা যত আবর্জনা যেগুলো ফসে, এখন ফলের সিজন, এই ফলের চোখলা সবজি চোখলা সব খাওয়াই দিয়া একটা ট্যাঙ্কির মধ্যে রাখলে এখানে কেঁচু সাইরা দিবেন, হ্যাঁ, এটা খাইয়া সেরা, এটার যে মল যেটা এটাই সার, হ্যাঁ, কেঁচু সার। তো কেঁচু সার যখন দিবেন এটার মধ্যে কেঁচুর গায়ের থেকে এমন কিছু হরমোন বাইর হয়, হ্যাঁ, যেটা নাকি গাছের বৃদ্ধি অনেক তাড়াতাড়ি বাড়ে। এই যে কোশ্চেন মোটা মোটা ডাটা, কেঁচু সার দিলে মোটা হয়ে ডাটা হইব,
2: ঠিক আছে,
1: ইউরিয়ার মধ্যে।
2: তাহলে একটা কথা, আজ যে শপথ নি, আজ যে আমরা সবার শপথ নি যে আমরা রাসায়নিক সার ব্যবহার কম করবো, জৈব সারের প্রয়োগটা বেশি করবো,
3: এবং আস্তে আস্তে রাসায়নিক সার একবারে বন্ধ করে দেবো,
2: হ্যাঁ, এবং আমরা এই ত্রিপুরাকে জৈব সার ভিত্তিক ফসলে পরিণত করবো।
0: আচ্ছা সুগন্ধা, রাত্রি হয়ে গেছে,
1: ধন্যবাদ, ধন্যবাদ সবাই,
3: ধন্যবাদ স্যার,
1: ধন্যবাদ সবাইকে।
2: আমি সারের ফসল ধরলে আমরা এক মুঠা কোমড়া গানে দেবো।
1: আপনারা তিনজনে শুনছেন, কালকে এই তিনজনের কথাটা 30 জন যাতে শুনে এটা প্রচার করতে।
2: নমস্কার,
1: নমস্কার, নমস্কার, নমস্কার।

শুনলেন ত্রিপুরায় জৈব চাষ এক অপার সম্ভাবনার কাহিনী, এ নিয়ে একটি নাটিকা। খেতে খামারে অনুষ্ঠানে এখন লোকগীতি।

অনির্বাণ সুরের কণ্ঠে শুনলেন লোকগীতি। খেতে খামারে অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী বিলোনিয়া।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7:05 শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজকের বিষয় বিপুলার নেতার বাকে গমন ও লক্ষিন্দরের অস্থি প্রক্ষলন এবং বিলাপ। পরিবেশনায় জীবনচন্দ্র দাস এবং তার দল। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্রের ককবরুক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ 7:55 আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনবেন রবিবারের আড্ডা। আজকের বিষয় স্বাধীনতা। রাত 9:00 শুনবেন বাংলা নাটক গঙ্গাপুত্র ভীষ্ম, রচনা সত্যপ্রকাশ দত্ত এবং নির্দেশনায় শেখর গাঙ্গুলি। রাত 10:00 হারানো দিনের গানের অনুষ্ঠান, এতে শুনবেন নানা রকের বাংলা গান। 10:30 আমাদের অনুষ্ঠানের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজকের বিষয় বিপুলার নেতার বাকে গমন ও লক্ষিন্দরের অস্থি প্রক্ষলন এবং বিলাপ। পরিবেশনায় জীবনচন্দ্র দাস এবং তার দল।

0: টাইলস শান্তির বাজার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রানাইট এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এস এস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজ আসুন স্যান্ডেডিউ সার্ভিসের বিপরীতে এস এস টাইলসের শোরুমে।
1: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাগরচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বাড়িতে এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমিতে কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানে থাকছে সুর ভারতী অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আন্তে হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস এ। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
3: শুনলেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, পরিবেশনায় জীবনচন্দ্র দাস এবং তার দল। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন সংবাদ আগরতলা ও কলকাতা কেন্দ্রের।
4: আকাশবাণী।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, অপারেশন সিন্ধু বিশ্ববাসীকে দেখিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে পারে। কেন্দ্রীয় খাদ্য, উপভোক্তা অধিকার ও জনবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী চলতি মৌসুমে চীনের বর্তমান মজুদ পরিস্থিতি, উৎপাদন স্তর এবং সার্বিক প্রয়োজনীয়তা পর্যালোচনার দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনো পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে বলে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে। ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান ঝড়ের মুখে পড়ে যাত্রীদের আহত হওয়ার ঘটনায় AAIB তদন্ত করতে চলেছে বলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ভারত এখনো পর্যন্ত 1টি রূপসহ 3টি পদক পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হয়েছে, চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা।

0: এবারের উদযাপনের অংশ হিসেবে সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে হর ঘর তিরঙ্গা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার পাশাপাশি বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিজেদের যৌথ সংকল্পকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা দেশের গৌরব, এই তিরঙ্গা পতাকা দেশের জন্য সর্বদা সেরা উজাড় করে দেওয়ার অনুপ্রেরণার উৎস। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14 আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করবে। এই পালনের কর্মসূচির মধ্যে থাকছে মৌন পদযাত্রা, দেশ বিভাগ বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অনন্য স্মারক অনুষ্ঠান। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক নাগরিকদের গর্বের জন্য জাতীয় পতাকা উত্তোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, অপারেশন সিন্দুর বিশ্ববাসীকে দেখিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে পারে। নতুন দিল্লির বেস হাসপাতালে আজ সিন্দুর মহারক্তদান যাত্রা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন। প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের নির্মূল করার জন্য ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।
1: পহলগাম মে ধর্ম পুজ কর হামারে নির্দোষ নাগরিকো পর কারানা আতঙ্কি হামলা হুয়া থা তো উসকে বাদ হামারি বাহাদুর সেনাও নে অপারেশন সিন্দুর কি শুরুআত কি থি হামনে পাকিস্তান মে বেঠে আতঙ্কিও অর উনকে সরপরস্তো কো নেস্ত নাবুদ কর দিয়া অর সারি দুনিয়া কো ইয়াহ বাতা দিয়া কি ভারত আপনে নাগরিকো কে সুরক্ষা কে লিয়ে ও কিসি হদ তক জা সকতা হ্যায়। অপারেশন সিন্দুর কে মাধ্যম সে হামনে দুনিয়া কো বাতায়া কি হামারি নারী শক্তি কে সিন্দুর কি রক্ষা করনে কে লিয়ে হাম কিসি ভি হদ তক জানে কো তৈয়ার হ্যায়।
0: সিন্দুর মহারক্তদান যাত্রা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন। প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের নির্মূল করার জন্য ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।
1: পহলগাম মে ধর্ম পুজ কর হামারে নির্দোষ নাগরিকো পর কারানা আতঙ্কি হামলা হুয়া থা তো উসকে বাদ হামারি বাহাদুর সেনাও নে অপারেশন সিন্দুর কি শুরুআত কি থি হামনে পাকিস্তান মে বেঠে আতঙ্কিও অর উনকে সরপরস্তো কো নেস্ত নাবুদ কর দিয়া অর সারি দুনিয়া কো ইয়াহ বাতা দিয়া কি ভারত আপনে নাগরিকো কে সুরক্ষা কে লিয়ে ও কিসি হদ তক জা সকতা হ্যায়। অপারেশন সিন্দুর কে মাধ্যম সে হামনে দুনিয়া কো বাতায়া কি হামারি নারী শক্তি কে সিন্দুর কি রক্ষা করনে কে লিয়ে হাম কিসি ভি হদ তক জানে কো তৈয়ার হ্যায়।
0: সিন্দুর মহারক্তদান যাত্রার গুরুত্ব তুলে ধরে শ্রী সিং জোর দিয়ে বলেন, অপারেশন সিন্দুর যেমন সাহসের পরিচয় দিয়েছে ঠিক তেমনই এই বৃহৎ রক্তদান শিবির এক সহমর্মিতার প্রতীক। মহাত্মা গান্ধীর ডাকে 1942 সালের আজকের দিনে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, সংগ্রামীরা ভারতের স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, তাদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রীবিজয়পুরমে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেন তিনি। বিআর আম্বেদকর ইনস্টিটিউট অব টেকনোলজি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বন্দে মাতরম উপলক্ষে তিরঙ্গা কনসার্টে উপরাষ্ট্রপতি ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গৌরবময় ইতিহাস স্মরণ করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, সংগ্রামীদের সাহস সকল ভারতীয়র জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক স্বাধীনতা সংগ্রামে নতুন উদ্দীপনা ও উপনিবেশিক শাসন থেকে মুক্তির দৃঢ় সংকল্প প্রতীত করেছিল বলে তিনি উল্লেখ করেন। পুনর্নবীকরণযোগ্য জ্বালানি বা জীবাশ্ম বহির্ভূত উৎস থেকে ভারতের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 300 গিগাওয়াট ছাড়িয়ে গেছে। এর ফলে 2030 সালের মধ্যে নির্ধারিত 500 গিগাওয়াট লক্ষ্যমাত্রার 60% বেশি ক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মধ্যে পুনর্নবীকরণযোগ্য জ্বালানির পরিমাণ 54% বেশি। কেন্দ্রীয় খাদ্য উপভোক্তা অধিকার ও জন বন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী চলতি মৌসুমে চীনের বর্তমান মজুদ পরিস্থিতি, উৎপাদন স্তর এবং সার্বিক প্রয়োজনীয়তা পর্যালোচনার জন্য খাদ্য ও জনবন্টন বিভাগের সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে শ্রী যোশী চীনের পর্যাপ্ত মজুদ বজায় রাখতে এবং নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে সময়োচিত পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ঔপনিবেশিক আইনের জায়গায় প্রবর্তিত নতুন 3টি ফৌজদারি আইন প্রযুক্তি, সময়কাল ও বিশ্বাসের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রযুক্তিবান্ধব ও সময়ানুবর্তী নতুন ফৌজদারি আইনগুলি দায়বদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গরিমেদুর পুলিশ ট্রেনিং স্কুলে পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি পুদুচেরির মুরুগা থিয়েটার সিগন্যাল পয়েন্ট থেকে হর ঘর তিরঙ্গা যাত্রা সূচনা করেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ অন্ধ্রপ্রদেশের গুন্টুরে রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তর আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর পেমাসানি চন্দ্রশেখর, অলুরি সীতারাম রাজু ও বিরসা মুন্ডা সহ

আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে শ্রী চন্দ্রশেখর বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার আদিবাসী এলাকায় রাস্তা সংযোগ ও পানীয় জলের সুবিধা বাড়ানোর লক্ষ্যে পিএম জনমান ও জল জীবন মিশনকে অগ্রাধিকার দিচ্ছে। গড়চিরোলি, গন্ডিয়া, নাগপুর সহ গোটা মহারাষ্ট্র জুড়ে আজ বিশ্ব আদিবাসী দিবস উৎসবের সঙ্গে পালিত হয়। গোন্ড রাজা বক্ত বুলন্দ শাহের স্মৃতিস্তম্ভে এবং বিধান ভবনের কাছে অবস্থিত আদিবাসী গৌরী শহীদ স্মৃতিস্তম্ভে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে আজ ত্রিপুরা জুড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আগরতলার সুকান্ত একাডেমিতে প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ পশ্চিমবঙ্গের খড়গপুরে ভারত জাকাত মাঝি পরগনা মহলের উদ্যোগে দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ শহরের ট্রাফিক রিক্রিয়েশন ময়দানে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে দেশজুড়ে 1,00,000,000 বেশি বাড়ি নির্মাণের কাজ শেষে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 1,00,000,000 বাড়ি মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর সহ 16টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর পরিবারের জন্য 2,09,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য 16,000 বেশি, তফসিলি জাতির মানুষদের জন্য প্রায় 22,000, তফসিলি উপজাতির জন্য 14,000 বেশি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 75,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ঝড়ের মুখে পড়ে যাত্রীদের আহত হওয়ার ঘটনায় বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা এএআইবি তদন্ত করতে চলেছে। উল্লেখ্য, চলতি মাসের 4 তারিখে বিমানটি উড়ানরত অবস্থায় হঠাৎ প্রায় 300 ফুট নিচে নেমে যায়। ঘটনায় কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু সদস্য আহত হন। গাজায় চলতি সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আজ মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়ে বলেন, হামাসকে প্রকৃত অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েল তার বাহিনী প্রত্যাহার করবে না। তিনি জানান কিভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে ইসরায়েলি আধিকারিকরা বর্তমানে মার্কিন অধিকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। রাশিয়া ইউক্রেন গত রাতে একে অপরের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে, এর ফলে উভয় পক্ষেই বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। রাশিয়ার বেলগারদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 4 বছরের এক শিশু সহ 5 জন নিহত হয়েছেন, আহত 20 জনের বেশি। অন্যদিকে ইউক্রেনের খার্কিভের সালতিস্কিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, 2 জন নিহত, 13 জন আহত। এদিকে ইউক্রেন তাদের পেট্রিয়েট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতি মাসে ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পের রূপ ও শাহনাজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 3-এ। মার্কিন যুক্তরাষ্ট্রের এই চ্যাম্পিয়নশিপে সাফল্য অর্জন করায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের নৌবাহিনীর ক্রীড়াবিদ বসন্ত কুমার মেঘওয়াল ও শাহনাজ খানকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মসূচিতে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। গাজায় সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। খবর শেষ হল, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরে কিশোর জমাতিয়া তিনি ককতমা বোবাক রকংখা তিনি ভারত ছাড়ো আন্দোলন সাল রাষ্ট্র বক্র জ্ঞাত সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলন মানজাক নাই ইয়কমানি স্বভাব মানজাক নাই রকনি ফাইসিং বরম রেখা হা কতর নিলগে তিনি হাস্তে বহরগর তিরঙ্গা সামঙ্গতাং চেঙ্খা অব সালচিস নি আগত জরা চলিবা নাই তিনি হায়ং সংযুক্ত ফাশাল অশাল না রেগে এডিসি নি সাক্ষরমা বাই আগরতলা নি রবীন্দ্র শতবার্ষিকী ভবন পান্ডা কাইসা সংখ্যা জাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম থিংজাকরণে পুইলা ডিভিশন লিগ ফুটবল বাতাইমঙ্গ সরস সংঘ রানার সংখ্যা রাষ্ট্রবক্র জ্ঞাচু সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলন মানজাক নাই ইয়কমানি সভাও মানজাক নাই রঙী ফাইচিং বরম রেখা সদানি কক্তমা লাম বর্ষাকা মহাত্মা গান্ধীনি করেঙ্গে ইয়া মরেঙ্গে ও ককমুংনি বেখা বাসাউই বরক ইয়কমানি সভাও বসঙ্গ থানসা খাইমানে মোসাং রাধাকৃষ্ণন তাই বর্ষাকা সাক বাই থাং ইয়াকার সুকমা তাই হা কতর্ন হামজাকমা থিনাংনি আসাই সঙ্গে বেখা বাসা

0: पृतङ्गो मन्त्री बखरक नरेन्द्र मोदी भारत छाडो आन्दोलन मान्छाक नै रोक्ने यकथानी चबकलाई नै रोक्न नदिने बरोक्ने फाइसिङ बरम रेखा हदानी कक्टमा लामो मसाङ मोदी शाखा बरोक्ने बखा कतर अङमा बारोक्ने लोको रोक्ने बाँकै पाइपलाई या जराने बाँकै बखा बासार गई थाङ्गन मन्त्री बखरक तैब शाखा महात्मा गान्धी अजमा बाई बखा बा साबु भारत छाडो आन्दोलन कबक मुङ हाकत्तने यकथानी चबकलाई मा बखा कतालखे थान्साङ रेखा ताई बुहानी फाये आरो शासन खाइनै रोक्ने या अग्न बागै लोकरोक समय ताङ्गै या पृष्ठमा नै नोक्जाकमा नै अब भारत छाडो आन्दोलन लाइभ मनमैतुकलाई तिनी प्रदेश कंग्रेस नि साक्थरम भाइ कंग्रेस भवन बुस्काङ्ग जोगालीचक पाण्डाका सब बसाउने बानाती शाखा कंग्रेस नि एमएलए सुदीप राई बर्मन लोक गान्धी खात शहीद हाय बरम रेखा कंग्रेस नि सामु ताङनाई अजारव भारत छाडो आन्दोलन नि सिसामा ताई यकमा सभाकलाई मानि कहाम बुस्काङ्ग तने वे हा कतर नि लोकोफान राईदा ताई राईदा बुसाप्ने काहाम नरमै नारकना कक्षाका एमएलए सुदीप राई बर्मन केन्द्र नि स्वराष्ट्र मन्त्री अमित शाह शाखा तापक नि केन्द्र हाफनि चल खलाइजाक माजरा बेरमा नि कताल केरङ काइथाम ताङसेप जरा तै खाजाक तै पुइतो थाङमा अ काइथाम थङ बाई स्नामजाक अ केरङ रोक्ने या फाङनाइ मुङ अङ्खा ताङसेप बाई तै खाजाक जराने बिसिङ दर्बनि समङ पाइरै तङ्क सङ्लोको रोक्न सय दर्बा खलाइ र सुक्नाने तिनी पुदुचेरी नि गुरी मेदु अ पुलिस ट्रेनिङ स्कुल ल जुगालिजाक पाण्डव स्वराष्ट्र मन्त्री अमित शाह अ कक शाखा मसाङसा पुदुचेरी पुलिस न ताए प्रेसिडेन्ट पुलिस कल्ला रेखा मसाङसा शाखा खरक बासाइसेक आदङ तेयै खाजक पुदुचेरी पुलिस बाहिनी नाइमथाङ्रमा बिसिङने टङ्कसाङता केन्द्र बैनाइकल जकाम चाहिँ बरङ मथाङना रेख्ना बागै कहाँके सामुङ ताङ्गै तङ्गो जम्मू ताई काश्मीर अमरनाथ थाङमुङ तिने निसिमी छालकिसानी बागै मथाक तनिजा खा पेहल गाउँ ताई बालताल लामा तै अमरनाथ थाङमा मठाक जाक तङ्गना सालकिसा सेकाङ वा तै गोबाङ फाइमा बागै लाम हामिया अङमाने स्नामना बागै ताइ बेसकाङ सालकिसा सेग्रमाइ नबार वाति फाइमा नहनै भारतनि नबार्ति बार नाइकुङनि बखाक तै साजाकमा बाइ अम हाइकक जाब जाखा अमरनाथ थाङनाइ रोक्ने नाइमा थाङताइ काहाम गरङने थाङलाइ सना कम थिङना बागै नाइकल सङनि डाकेमुङ राइजा रमै चलिना बागै भ कबक जाखा हाम तै रुबेला ब्यामारका सुना कक मुङनक तै तिनी कैलाशर साग खाम नाइखुङ ताइ बिफिट एन्ड आदर सामाजिक संस्था नि साक्थरमा बाई हजाक मुङने रेली कैसा संस्था जाका आरजीएम अस्पताल नि सिमी अ रेली च्याङ्गे कैलाशर नि जुदा जुदा लामा तै लाइखा अ सामुङ बुताङ्ग मान्जाखा कैलाशर आले नाइ मठानी चेयरपर्सन सपला रानी देव राई आकर्षण आकाशवाणी आगरतला केन्द्र नि अकक्तमा अइखलाइजा गैतङ्गो आकाशवाणी नि कक्तमा नि अपडेट मानाने बागै लग इन खलाइदी www.newsonair.com न्युज अन एआईआर एप हो खलाइदी हदा लाम फेसबुक तै एक्स ह्यान्डल हो इन्डिया रेडियो अल इन्डिया रेडियो न्युज तै इन्स्टाग्राम पेज हो एआईआर न्युज एलआर छ नाइदी अफिसियल युट्युब च्यानल यु न्युज अन एआईआर अबन कारिब आकाशवाणी आकलतल केन्द्र नि कक्तमा अपडेट मान्न निखे एक्स ह्यान्डल आकाशवाणी न्युज आकतल फेसबुक एआईआर न्युज आकतल त युट्युब आकाशवाणी न्युज आकतल नाइना नाङ्गना हाकतर नि लगे तिनी हास्ते बहरगर तिरङ्ग सामुङ बुताङ च्याङखा अब सालचिस नि आगो जरा चल्यन मन्त्रक र प्रोफेसर डाक्टर मानिक शाह हरगर तिरङ्ग सामुङ बुताङ चारैती सना बागै हास्ते नि जत तलको रोक्न कबखा मन्त्रक र शाखा हाकतर नि व्यापक साख बाइथाङ्ने लाइभ माने जराने बरम हा कतर नम हामजाकमा खापाङताइ बेलाय कतरखे साग पाइथाने याकर सुग्री फाइमा अङ्खा बसङ्ने बाना
1: त्रिवर्ण रञ্जित जातीয় পতাকা হচ্ছে আমাদের গর্ব আমাদের দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য হলো জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা দেশের সার্বভৌমত্ব গৌরব রাষ্ট্রবাদী চেতনা দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হলো এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা
0: তিনি সংযোগ দফা সালনরগে এডিসিনে সাকথরমা বাই আগতলানে রবীন্দ্র শতবার্ষিকী ভবন পান্ডা কাইসা সংসা জাখা পান্ড এডিসিনে চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং সংযোগ দফা রকনি মান ফাইনাতে কক শাখা পান্ড কুবনি বিসিং মান জাখা সামুসারি ফাং আদং অক্রা রুনেল দেববর্মা আগিনী মন্ত্রী মেবার কুমার জমাতিয়া আকাশং অবনী শিখাং আগরতলা সার্কিট হাউস বিস্কাং নিসিমে হিমলাই মুং চেঙ্গি রবীন্দ্র শতবার্ষিকী ভবন বিস্কাং ফাই পাইখা ইয়াং সালগ্রা হাঙ্কর আম চাহিব তিনি সংযুক্ত ফাসাল পালাই যাখা বীরচন্দ্র মনোয়তি প্রামথানী সাক্ষাৎমা বাই যোগালি যাক হিমলাই মুঙ্গ মানজাখা এমডিসি কেনারাম রিয়াং আকশং বলংমন্ত্রী অনিমেষ দেববর্মা সাকা সংযোগ দফানী হুকমুতাই লাইভ মানো খাতে ওই নারকমা লগি লগি বলংতাই টংখর খাতে ওই নারক থানী সংযোগ দফানী জার টঙ্গ তিনি হায়ং সংযোগ দফা সালনরে গই আগরতলানী সুকান্ত একাডেমিও যুগালি যাক পান্ডব ব অকক সাকা বসাকা সংযোগ দফারকনি রাংরি দি হামারিনি ইংখাই হদানী হামারি ইংগৈ নানা তাই সংযোগ দফানী বিশিং থানসা উমা বাঙানা পান্ডব হুকমু হদা নম মানে ন খবই জুদা জুদা কাহাম সামং তাঙ্গি মানাই খরক সুকুন বরম রে লাংসুক জাখা পান্ড ত্রিপুরানী জুদা জুদা সংযোগ দফানী হুকুমতাই লাইভ মানো ফনুক জাখা মন্ত্রীক প্রফেসর ডাক্তার মানিক সাহা লুকুরকনি কাহামনি বাকি হাস্তেনি সাখামনি সেপ মানফগ্রমানো তাই বকতাল কাহাম কুখলাইনা বাকি হাফাং সাকথারি দঙ্গ তিনি আগরতলানী মোটর স্ট্যান্ড কচাম আমচাই হাফা হাফাংনি হাসপাতাল চেঙ্গি রুমা পান্ডা নরগৈ যোগালি যাক থুই রুমা শিবির ব অকক শাখা মন্ত্রী অক্রা শাখা হাস্তে সাকামনি সেপ মানথক মাহামানি বাকি ন সাক নাইজাকনা বাকি ফাতার থাংমানি মারি রাও চার্চি বাংয়া অংখা ইয়াং মন্ত্রী অক্রা তিনি আউলি নাইখাই নি নৈশি নং ওয়ার্ড নি সাকথারমা বাই স্মৃতি ক্লাব যোগালি যাক থুই রুমা শিবির ন ব চেঙ্গি রেখা অবনরগৈ যোগালি যাক পান্ডব মানজাখা আগতল আউলি নাইখাইনি মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্ন দত্ত আকর্ষণ তিনি খোয়াইদলা বিল ইসালি সরাব তুই তুকুকনা থাঙ্গি তুই অকলগৈ কলজ পরিনাই খরক নই থইজাখা অ থইনাই রকনি বিশিং খরক সা অংখা ইক ফাই কলেজ পরিনাই মনদীপ পাল তাই খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজ পরিনাই বিষ্ম দাস চৌধুরী বরক নিনক খোয়াই আমচায় বরক তুইয়ক লগৈ থেমা বাই অ আমচায় খা খামানি সামপ্লি কলাইখা দলাইজালা হাসপাতাল খেনানি সিমি সানজা জরানি ওপিডি সাকনাই মংসেঙ্গানে সালব্রুম শারিকনি দাম্বানি সিমি সানজা দামসনি জরা অ হাসপাতালনি আউটডোরনি এলএম করিং ডাক্তার সাকনায়ন দলাইজালা হাসপাতালনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার বিধান ভৌমিক অ ককটমারখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কমথিংজাক অরণি পুইলা ডিভিশন লিগ ফুটবল বাতাইমঙ্গ সরোজ সংঘ রানার সংখা তিনি নিথমঙ্গ সরোজ সংঘ গোল কাইনি বুকজানি ফের বাই ফ্রেন্স ইউনিয়ন ন মেচেনখা খুরসাইমান ত্রিবনী সংঘ সেকাং ন অ বাতাইমংনি চ্যাম্পিয়ন ইংগ্রী পাইখা নবার্তিবারী ককমা বস্কাং দাম নৈশি ব্রীনি নবার্তিবারী সেকাংবারিয়া ককমঙ্গ সাজাকা হাস্তিনী বেবা খাংখর আমসায় ফেরাঙ্ক গৈওয়া তৈফাইমানো খনা টংমারি সাক থামচি ব্রী ডিগ্রী তাই খামাও নৈশি দক ডিগ্রী সেলসিয়াসনি গানঙ্গিনী দঙ্গৈমানো তিনি শাখানি টংমারি দংখা থামচি সাত দশমিক চার ডিগ্রী তাই খামানি টংমারি দংখা নৈশি দক দশমিক ব্রী ডিগ্রী সেলসিয়াস পারেনা সেকাং তিনি ককতমা বুবাগ্র কৈসে পড়ু তিনি ভারত ছাড়ো আন্দোলন সাল রাষ্ট্রবক্র কিয়াকচু সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলন মানজাক নাই ইয়কমানী স্বভাব মানজাক নাই রকনি ফাইসিং বরং রেখা হা কতরনি লগে তিনি হাস্তে ব হরগর তিরঙ্গা সামং বুতাং চেঙ্কা অব সাল চিসনি আগু জরা চলিওয়ানা তিনি হায়ং সংযুগ্ধ ভাষাল অ সালনারগৈ এডিসিনী সাক্ষারমা বাই আগতলানী রবীন্দ্র শতবার্ষিকী ভবন পান্ডা কাইসা সংসাজাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কমথিকজং অরণি পুইলা ডিভিশন লিগ ফুটবল বাতাইমঙ্গ সরোজ সংঘ রানা সংখা ককতমা তিনি নিভাগে অরণ পাইখা উলনি ককবরক বাই ককতমা আওয়াই এঙ্গানা খনাফুংনি দামসনি তামৈ সতী বৃষ্টি হওয়া

0: এই যে প্রতিদিন সংসার চালানোর খরচটা দিন,
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
0: আর ইলেকট্রিক বিলে
1: জিরো বিলে আবার টাকা দেবো কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যায়।
1: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: এই আগস্ট পর্যন্ত মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হরঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই জাতীয় পতাকা।
1: ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা হচ্ছে আমাদের গর্ব, আমাদের দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা।
0: গোমতী জেলাতেও শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। আজ গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে উদয়পুর রাজর্ষি হল প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। তিনি এই কর্মসূচির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মানুষের স্বার্থে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আজ আগরতলায় পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির ফলে চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফারেল রোগীর সংখ্যা 80% কমেছে। মুখ্যমন্ত্রী আজ আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্মৃতি ক্লাবে আয়োজিত রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বন ও পরিবেশ রক্ষায় আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আগরতলায় সুকান্ত একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আদিবাসীদের অর্থনৈতিক মানোন্নয়ন ঘটলে সমাজের উন্নতি হবে এবং আদিবাসীদের মধ্যে একতা বাড়বে। অনুষ্ঠানে সংস্কৃতি চর্চা, সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে 9 জন বিশিষ্ট নাগরিককে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান মুখ্য বনপাল আর কে সামল। অনুষ্ঠানে ত্রিপুরার বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এডিসির উদ্যোগে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এডিসির চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং আদিবাসীদের অধিকার রক্ষায় এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। উপস্থিত ছিলেন মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনেইল দেববর্মা, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখ। এর আগে আগরতলার সার্কিট হাউসের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে শেষ হয়। এদিকে দক্ষিণ জেলায়ও আজ নানা কর্মসূচিতে পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। বীরচন্দ্র মনুতে তিপ্রামথা দলের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন এমডিসি কেনারাম রিয়াং। হাম ও রুবেলা প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে আজ কৈলাসহরে স্বাস্থ্য দপ্তর এবং বি ফিট অ্যান্ড ফিট আদার্স সামাজিক সংস্থার উদ্যোগে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। আরজিএম হাসপাতাল চত্বর থেকে র্যালি শুরু হয়ে কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই কর্মসূচিতে অংশ নেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানি দেবরায়। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ করে আজ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনের সামনে এক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। পরে গান্ধীঘাটের শহীদ বেদিতে শ্রদ্ধা জানান কংগ্রেসের নেতাকর্মীরা। ভারত ছাড়ো আন্দোলনের চেতনা এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার বার্তা দেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ধলাই জেলা হাসপাতালে আগামীকাল থেকে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা শুরু হবে। প্রতিদিন সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের পরিষেবা দেবেন। ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিধান ভৌমিক জানিয়েছেন, জেলার বিভিন্ন প্রান্তের মানুষ যেন সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে যেসব পরিকল্পনা রূপায়ণ করছে তারই অঙ্গ হিসেবে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, মহাত্মা গান্ধীর করিঙ্গে ইয়ে মরিঙ্গে এই উদার্ত আহ্বানে অনুপ্রাণিত হয়ে তাঁরা স্বাধীনতার সংগ্রামে

জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। উপরাষ্ট্রপতি আরো বলেন, তাঁদের সাহস, আত্মত্যাগ এবং দেশপ্রেম প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, তাঁদের সাহস প্রতিটি ভারতবাসীর জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রধানমন্ত্রী আরো বলেন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে ভারত ছাড়ো আন্দোলনের দৃপ্ত আহ্বান দেশের স্বাধীনতা সংগ্রামে নতুন উদ্দীপনার সঞ্চার করেছিল এবং ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার জন্য জনগণের অটল সংকল্পকে প্রতিফলিত করেছিল। জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ থেকে কয়েকদিনের জন্য স্থগিত রাখা হয়েছে। পেহেলগাঁও এবং বালতাল উভয় পথে এই যাত্রা বন্ধ থাকবে। সাম্প্রতিক বৃষ্টির কারণে তীর্থযাত্রীদের যাতায়াতের পথ সারাইয়ের কাজ চলায় এবং ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের জন্য প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং যাত্রার সুষ্ঠু পরিচালনার স্বার্থে প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। এনএফ রেলওয়ের লামডিং বদরপুর সেকশনের অধীন নিউ হারিঙ্গেজাও স্টেশনে ক্ষতিগ্রস্ত দুটি রেল লাইনে মেরামতের কাজ চলছে। উদ্ভূত পরিস্থিতিতে কিছু ট্রেনের যাত্রা বাতিল এবং কিছু ট্রেনের যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারিঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30 নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া 20501 আগরতলা আনন্দ বিহার টার্মিনাল তেজস এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:00 রওনা হবে। খোয়াই ধলাবিল ইচালি ছড়াই স্নান করতে গিয়ে আজ জলে ডুবে দুই কলেজ পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হল ইকফাই কলেজের প্রথম বর্ষের ছাত্র মনদীপ পাল এবং খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র ভীষ্ম দাস চৌধুরী। তারা খোয়াই এলাকারই বাসিন্দা। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রবর্তিত নতুন তিনটি ফৌজদারি আইন, প্রযুক্তি, সময়সীমা ও বিশ্বাস এই তিনটি মূল ভিত্তির উপরে তৈরি করা হয়েছে। যে আইনগুলির প্রধান উদ্দেশ্য হল প্রযুক্তি নির্ভর এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। আজ পুদুচেরির গরিমেটুতে পুলিশ ট্রেনিং বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এদিন তিনি পুদুচেরির পুলিশকে প্রেসিডেন্স পুলিশ কালার প্রদান করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় শরৎ সংঘ রানার্স হয়েছে। আজ অনুষ্ঠিত লীগের খেলায় শরৎ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শরৎ সংঘ 2-0 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। উল্লেখ্য, ত্রিবেণী সংঘ আগেই আসরের চ্যাম্পিয়নের খেতাব নিশ্চিত করেছিল। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আদিবাসীদের অর্থনৈতিক মানোন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় রানার্স হয়েছে শরৎ সংঘ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী মিলনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুরু হচ্ছে রবিবারের আড্ডা লাইভ টক শো অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকের আড্ডার বিষয় স্বাধীনতা। স্বাধীনতা মানে কেবল নিজের ইচ্ছে মতোই চলা নয়,

অথবা নিজের ইচ্ছে মতো যেখানে সেখানে ঘুরে বেড়ানো, নিজের ইচ্ছে মতো চলাফেরা করা, শুধু নিজের ইচ্ছে মতোই সমস্ত স্বাদ আহ্লাদ পূরণ করা, সেটাই নয় স্বাধীনতা। হলো এক অর্থে নিজের মনকে সমস্ত কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং সংকীর্ণতা মুক্ত করা, স্বাধীন চিন্তা ভাবনার বিকাশ ঘটানো। এক কথায় মনকে স্বাধীন করে তোলা সমস্ত রকম জড়া সংকীর্ণতা থেকে, মুক্ত চিন্তাধারা এবং মুক্ত ও স্বচ্ছ চিন্তাধারার মাধ্যমে স্বচ্ছ জীবনযাপন। কবিগুরুর কথায়, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। সত্যিকারের স্বাধীনতা সেখানেই প্রকাশ পায় যেখানে মানুষের বিবেক চিন্তা সম্পূর্ণ স্বাধীন। আমরা নির্ভীকভাবে যখন নিজের মতামত প্রকাশ করতে পারি, মতামত তখনই সফল, তখনই হবে যুক্তিযুক্ত, যখন তা হবে কুসংস্কার মুক্ত, ধর্মীয় বেড়াজাল মুক্ত। আসুন সবাই মিলে আমরা সেই স্বাধীনতার কথা ভাবি যেখানে আমরা হব কুসংস্কার মুক্ত এবং অন্ধবিশ্বাস মুক্ত। আমাদের চেতনা, আমাদের চিন্তা ভাবনা হবে স্বাধীন। সেই অর্থে রবিবারের আড্ডায় আজকের এই বিষয় নিয়েই কথা হবে আপনাদের সঙ্গে। ফোন করবেন 8731875545 এই নম্বরে। স্বাধীন হোক আমাদের মতামত, স্বাধীন হোক আমাদের চিন্তা ভাবনা সমস্ত রকম বেড়াজাল থেকে মুক্ত হয়ে। আসুন সবাই একসাথে চলি। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে জানবো আপনাদের এই বিষয়ে মতামত। ফোন করবেন, অপেক্ষায় রইলাম আপনাদের ফোন কলের।

0: हेलो हेलो, হ্যালো হ্যালো, বলুন।
1: হ্যালো, আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন শ্যামলবাবু।
1: আজকে স্বাধীনতার কথা
0: হুম হুম
1: বলা হচ্ছে, তো প্রথমত বলি এই আগস্ট মাস হচ্ছে স্বাধীনতার মাস। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। তো সেটা পরিপ্রেক্ষিতে সেই স্বাধীনতা দিবসের কথা বলা হচ্ছিলাম বলা হচ্ছে
0: আসলে হ্যাঁ, আজকে আসলে ব্যাপারটা একটু অন্যরকম, আজকের ব্যাপারটা অন্যরকম নিয়েছি আমরা।
1: হিসাবে
0: হুম হুম
1: স্বাধীনতা
0: হুম হুম
1: প্রত্যেক
0: স্বাধীনতার মানেটা আসলে বলতে চেয়েছি যে একেবারে স্বাধীনভাবে আমরা নিজেদের অধিকারটাই ভোগ করব, স্বাধীনভাবে চলাফেরা করব, আমি স্বাধীন, সেই মানে আত্মকেন্দ্রিক ব্যাপারটা না হয়ে মুক্ত চিন্তাধারা, স্বাধীন চিন্তাধারা।
1: ব্যাপারটা হলো
0: হুম, ওটা নিয়ে।
1: কিন্তু আমরা আমাদের কিন্তু বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন
0: হুম হুম
1: লোকের বাস,
0: হুম
1: আমরা সবাই কিন্তু একসাথে বাস করি।
0: হুম
1: তো এখন প্রত্যেকের স্বাধীনতা আছে তার অধিকার
0: হুম
1: পাওয়ার জন্য, তবে সেই অধিকার পেতে হলে তাকে কিছু কর্তব্যও করতে হয়।
0: হুম
1: এখন ব্যাপার হলো, আমি আমার স্বাধীনতার পরিপ্রেক্ষিতে

0: মধ্যে আমি যা খুশি করতে পারবো, যেমন খুশি চলতে পারবো, যেমন খুশি বলতে পারবো, যদি এই মনোভাব নিয়ে চলি তাহলে কিন্তু প্রত্যেকেই সেই মনোভাবে যদি চলে তাহলে কিন্তু সেখানে হবে বিশৃঙ্খলা। সেখানে এখন স্বাধীনতা অর্থ আমি যেমন স্বাধীনতা আছে আমার,
1: অন্যদের কথা, হ্যাঁ অন্যদের স্বাধীনতার কথাও ভাবতে হবে,
0: স্বাধীনতা আছে তারও,
1: সেটাই সেটাই,
0: অর্থাৎ আমরা একে অপরকে সম্মান করতে হবে,
1: এটাই এটাই
0: কথা বলবো, তাকেও বলতে হবে সে কি বলছে সেটা আমাকে শুনতে হবে, আমি কি বলছি সেটা তাকে শুনতে হবে,
1: ঠিক এটাই, এটা নিয়েই আমরা আজকে কথা বলতে চাই, এটাই আমাদের বিষয়।
0: আমি পথ দিয়ে চলছি, এখন পথের উপরে আমি যেভাবে যেমন খুশি চলতে পারি না, সেটা সেটা একটা নিয়ম, রাস্তার নিয়ম কানুন আছে, সেইভাবে আমাকে চলতে হবে, আমার স্বাধীন আছে বলে আমি যেমন খুশি করতে পারবো সেইভাবে হবে না, কিন্তু তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। তারপরে যে জীবন যাপনের ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা আমাদের অনেক কিছু অধিকার আমরা পেতে পারি, কিন্তু তার জন্য আমাকে কর্তব্য করতে হবে, অর্থাৎ কাজ করতে হবে, সেটা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, আমি কি করছি না করছি সেটা আমাকে দেখতে হবে,
1: আমাদেরও কিছু দায় দায়িত্ব থাকে, হ্যাঁ ওটাই
0: অবশ্যই, আমি কারো কাছ থেকে কিছু আশা করবার আগে আমি কি করছি
1: সেটা
0: আমাকে আগে বিচার করতে হবে, সেটাই, তারপরে আমি অপরের কাছ থেকে আমি সেটা আশা করব। এখন সেটাই আসলে বাক স্বাধীনতা বলুন বা অন্য যে কোনো স্বাধীনতা, সেটা প্রত্যেকেরই অধিকার
1: আছে
0: পাওয়ার জন্য, কিন্তু তা বলে একে অপরকে আমরা
1: ছোট করব না,
0: ছোট করব না, প্রত্যেকে আমরা প্রত্যেকে সম্মান করতে হবে, আমরা একই দেশের নাগরিক, একই দেশের নাগরিক হিসাবে যেমন আমাদের একে অপরকে বুঝতে হবে,
1: মানে সমস্ত রকম সংকীর্ণতা থেকে উঠে মুক্ত হয়ে চিন্তাধারা উন্নত করতে হবে, স্বাধীন চিন্তাধারা, সেক্ষেত্রে স্বাধীন চিন্তাধারাটা শুধুমাত্র নিজের জন্য নয়, সামগ্রিক সবার ভালোর জন্য, ভালোর চিন্তাটা আমাদের করতে হবে, চিন্তাধারাটা মুক্ত, সেজন্যই আমার সেই রবি ঠাকুরের লাইনটা মনে পড়লো, সেটাই যা বললাম, যেমন দেশের স্বপ্ন কবিগুরু দেখেছিলেন যেখানে আমরা মুক্ত চিন্তাধারা হবে সবার, সকল ভারতবাসীর আমরা মাথা উঁচু করে বাঁচবো, যেখানে এই জন্য চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, মানে মাথা উঁচু করে বাঁচবো, ভয়মুক্ত হবে আর সমস্ত বেড়াজাল সংকীর্ণতা ধর্মীয় বেড়াজাল থেকে মুক্ত হয়ে আমরা তখনই আমরা বলবো যে আমরা স্বাধীন,
0: যেসব নিয়ম কানুন যেগুলিকে আমাদের আমাদের ক্ষতি করে এইসব এগুলিকে কিন্তু
1: এগুলোর থেকে মুক্ত হয়ে স্বাধীন ভাবে বাঁচতে হবে, সেটাই হলো আসল স্বাধীনতা,
0: স্বাধীন ভাবে চলবো এবং প্রত্যেক মানে মূল কথা হলো আমরা একে অপরকে সম্মান করতে হবে,
1: এটাই এটাই সত্যি
0: হবে, তারপরে সবকিছু কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে, এই জিনিসটাই প্রথম দরকার, মানে পরে সংকীর্ণতা থেকে উঠে উঠে সবাই আমরা একই দেশের নাগরিক, একই দেশে বাস করি, এই মন মানসিকতা নিয়ে যদি আমরা বাস করতে পারি তাহলেই সত্যিকারের যে স্বাধীনতা সেটা আমরা উপভোগ করতে
1: তার অর্থটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই
0: বলতে হবে না, তখন স্বাধীন আমি স্বাধীন আছি আমি জীবন খুশি চলবো বলতে হবে না, সবাই কিন্তু যদি সেটা সেই মন মানসিকতায় যদি আমরা চলতে পারি তাহলেই একমাত্র সত্যিকারের এই স্বাধীনতার কথা যেটা বলা হচ্ছে আজকে প্রসঙ্গটা সেটা সবাই সবাই ভোগ করতে পারবে,
1: কাউকে ছোট দেখানো নয়, কাউকে নিচু করে নিজের সুবিধাটা ভোগ করা নয়, সবার কথা যখন ভাববো আমরা, ওই যে প্রত্যেকে মোরা পরেত্তরে, এই যে ব্যাপারটা সবাই সবার উপরে নির্ভর, এবং সবাই সবারটা যখন বুঝবো ভালো মন্দ তখনই হবে এর আমাদের সবার জয়, ধন্যবাদ, ভালো বলেছেন, ধন্যবাদ আপনাকে, হ্যাঁ ভালো থাকবেন, ভালো থাকবেন, ফোন করবেন। আমাদের প্রথম শ্রোতা বন্ধুর কাছ থেকে আমরা শুনলাম আজকের বিষয় নিয়ে, আশা করি অন্যান্য শ্রোতা বন্ধুরা আপনারা আজকের যে বিষয় সেটা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন, ইতিমধ্যেই আমরা কথা বলবো সেই বিষয়টা নিয়েই, দেখছি কে রয়েছেন সঙ্গে, কথা বলছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন?
2: শুনতে পাচ্ছি।
1: ঠিক আছে, বাহ, বেশ, বলুন কে বলছেন?
2: আমি প্রেমজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
1: আচ্ছা আচ্ছা, শ্রীভূমি থেকে। হ্যাঁ বলুন, ভালো আছেন?
2: ভালো আছি।
1: আচ্ছা, নমস্কার আপনাকেও।
2: আজকের বিষয়টা হয়তো বা স্বাধীনতা দিবস আসছে, তার উপর ভিত্তি করে আপনারা সেই,
1: আমরা ঠিক স্বাধীনতা সংগ্রামের কথায় যাইনি, একটু অন্য টাইপের কথা নিয়ে বলছি স্বাধীনতার ব্যাপারটা। আপনি যদি শুনে থাকেন প্রথম থেকে, হয়তো বুঝতে পেরেছেন কোন জিনিসটার দিকে আমরা ঠিক দৃষ্টিপাত করছি স্বাধীনতা বলতে।
2: দেখুন, সমস্যা কি জানেন, আমাদের এদিকে ইন্টারনেটে একটা সমস্যা চলছে।
1: আচ্ছা আচ্ছা,
2: আর বিশেষ করে আসছে না ঘুরতে।
1: আচ্ছা আচ্ছা, আসলে আমরা আজকে যে বিষয়টা রেখেছি স্বাধীনতা বলতে, এখানে শুধু স্বাধীন আমি আমার অধিকারটাই বুঝে নেব সেটা নয়, স্বাধীনভাবে আমি যে কোনো জায়গায় চলাফেরা করব, নিজের নিজের সুবিধের কথাই ভাববো আমি স্বাধীন, সেটাই নয়। এখানে ব্যক্তি বিশেষের থেকে অনেকটা উপরে সবার সার্বিক স্বাধীনতার কথা বলা হয়েছে, সেটা মতামতের কুসংস্কার থেকে মুক্ত, অন্ধবিশ্বাস, যে কোনো সংকীর্ণতা থেকে মুক্ত।
2: আসলে দেখুন, কথাটি হচ্ছে যেমন বিশেষ করে আজকে দেখুন যে প্রাসঙ্গিক কথা এনেছেন আপনি, সেই প্রাসঙ্গিক কথা হয়তো বা আমাদের সবারও, যাতে মানে মত দেওয়ার অধিকার আমাদের সবার রয়েছে, এই মতটা যাতে গ্রহণযোগ্য হয়। কারণ দেখুন, আজকে হয়তো বা সেই যে প্রাসঙ্গিক কথা রেখেছেন, সেই প্রাসঙ্গিক কথার মধ্যে দিয়েও কিন্তু আজকে আমাদের হয়তো 12 বছর যারা স্বাধীন করেছেন উনাদের কিন্তু একটুখানি হলে আসছে। কারণ দেখুন, উনারা আমাদের দেশের জন্য যা করেছেন, আজকে করেছেন বলে আজকের দিন এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে একটি মত দিতে পারছি, আর আমার মত নিয়ে আপনি অন্য যথাযথ জায়গাতে সেই মতটা পৌঁছে দিচ্ছেন। আর আমার এই মত যদি গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে নিশ্চয় সেটি কাজে লাগে, ঠিক না? কিন্তু আসলে আমরা সবাই মত দেব, মানুষকে সাহায্য করব, এবং সেটি যাতে গ্রহণযোগ্য হয় বা গঠনমূলক হয়, কারণ অবাঞ্চিত কোনো যাতে মত আমরা না দিই,
1: কাউকে
2: অবাঞ্চিত কোনো মত না দেন,
1: ইতিবাচক ইতিবাচক সমস্ত কিছু যাতে হয়, উদার এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই হলো আমাদের লক্ষ্য। অন্যদের প্রতি যাতে মানে কোন রকম পক্ষপাত বা ঘৃণা দৃষ্টি না হয়, এটাই
2: কিছু কাজ করতে মনে। আমরা যেমন আমরা সবাই যাতে একসাথে মিলিত হয়ে আমরা যাতে কাজ করি ঐক্যর মাধ্যমে, কারণ দেখুন ঐক্য হচ্ছে একটি শক্তি, ঠিক না? ঐক্য হলে একে আমাদের শক্তি বাড়বে বা যেকোনো উন্নয়ন আমরা করতে পারবো, আমাদের দেশ মানে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অতএব দেখুন, এখানে অনেক কিছু রয়েছে, তার মানে আমরা সবাই এক হতে হবে সেটি। কারণ দেখুন, এখানে যদি আমরা আলাদা আলাদা ভাবে বিভাজন যদি তৈরি করে তাহলে কিন্তু আমরা কোনোদিন নিজেই অগ্রসর হবো না এবং
1: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ ফোন করার জন্য। আমরা শুনবো সবার মতামত আজকের এই অনুষ্ঠানে।

ধন্যবাদ। আরো অন্য কারোর থেকেও শুনি, এক একজন শ্রোতা বন্ধুরা কি কি বলছেন, শুনতে থাকুন অনুষ্ঠান। হ্যাঁ, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ ফোন করার জন্য। আমরা শুনবো সবার মতামত আজকের এই অনুষ্ঠানে।

0: এর বিষয় স্বাধীনতা মানে মানব অধিকার কথা বলতে হবে। আমি যা বুঝি আর কি, আমার ব্যক্তিগত মত প্রকাশ করি, মানব অধিকার আমার অধিকার,
1: সংকীর্ণ মানসিকতা, কুসংস্কার, পক্ষপাত, ঘৃণা, এই সমস্ত কিছু নেতিবাচক চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠে জীবন যাপন,
0: এই সবগুলো ত্যাগ করতে হবে। দেশ আমার, জাতি আমার, আমি আমাদের দেশ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ, সে প্রাচীন কাল থেকে এত উপজাতি, এত বিভিন্ন ভাষা, এত বিভিন্ন ধর্মের লোক পৃথিবীর আর কোথাও নাই, এই জন্য আমরা গর্ববোধ করি। কিন্তু সেই গর্বটাকে আমরা জানি বজায় রাখতে চেষ্টা করি। কবিগুরুর ভাষা বলতে হয় সংকীর্ণতার ঊর্ধ্বে যাহা আছে তাহারই অনুসরণ করতে হবে। আমি বড়, আমি শূদ্র নই, আমি কায়স্থ, আমি কুলীন, এইসব চিন্তা করলে হবে না। মানুষ মানুষ, রাজা আমার চিন্তায়, রাজাকে যিনি সৃষ্টি করছেন, নেতৃত্ব তিনি সৃষ্টি করছেন, কুলিনকে যিনি সৃষ্টি করছেন, মুচিকেও তিনি সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা একজন। এই সৃষ্টিকর্তাকে আমরা বিভিন্ন নামে ডাকি, কিন্তু সে বহুরূপী, সে বহুরূপী, আমরা এগুলা চিন্তা করি না। কেবল যার যার নাম আর যার যার ইয়েতে আমরা ইয়ে করতে চাই, বজার সেইটা, এই এই যে আধিপত্যটা, এই প্রাধান্যটা, এই প্রাধান্যটা আমাদের ত্যাগ করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, সেই মানুষকে ভালোবাসার সঙ্গে সঙ্গে মানুষের সেবা করতে হবে, দেশের সেবা করতে হবে, সমাজের সেবা করতে হবে, এইটি হল আমাদের মূল মন্ত্র। সংকীর্ণতার ঊর্ধ্বে যাহা আছে তাহলে আমাদের অনুসরণ করতে হবে। আমি হিন্দু না মুসলমান, খ্রিস্টান না জৈন, ওইসব চিন্তা করলে হবে, মানুষ মানুষ, এই হলো আমাদের উদ্দেশ্য। আর এই প্রেম, এই ভালোবাসা, একাগ্রতা নিয়ে আমরা এগিয়ে যাব। এবং আমাদের জাতীয় পতাকার তিনটি রং, শান্তি, ত্যাগ, প্রেম, এইটি আমাদের পথ প্রদর্শক, আমাদের পথ এগিয়ে নিলে আমরা এইটাই, এই পথ প্রদর্শন করে আমরা জানি চলি, আমরা জানি সংকীর্ণতা ত্যাগ করে আমরা জানি পদুগ্ধে যা আছে, মানে হৃদয়ের প্রেম, যে ভালোবাসা, যে প্রেম জিনিসটা কিনতে পাওয়া যায় না, সেই প্রেমটা জানি আমরা বিতরণ করি, সকলকে জানি ভালোবাসি, এই বলে শেষ করি।
1: ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন। স্বাধীনতা মানেই শুধু নিজের ইচ্ছে মতো জীবনযাপন করা বা অবাধে চলাফেরা করা নয়। প্রকৃত স্বাধীনতা হলো সংকীর্ণ মানসিকতা, কুসংস্কার, পক্ষপাত, ঘৃণা এবং অন্যান্য সমস্ত রকম নেতিবাচক চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে জীবনযাপন করা। আর এর অর্থ হলো ভয়, সীমাবদ্ধতার বেড়াজাল থেকে মনকে উন্মুক্ত করা, উদার ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং অন্যদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতার মনোভাব পোষণ করা। প্রকৃত স্বাধীনতার আনন্দ তখনই সফল হবে যখন নিজেকে উন্নত করার পাশাপাশি সমাজে সহমর্মিতা, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতির পরিবেশ যখন আমরা গড়ে তুলতে পারব, নিজের স্বাধীন মতামত যখন সবার মধ্যে মিলিয়ে দিতে পারব, আর এই স্বাধীন মতামত যখন অন্য কারোর জীবন সুন্দর করে তুলতে পারবে, সমস্ত রকম ধর্মীয় বেড়াজাল সংকীর্ণতা মুক্ত হয়ে স্বাধীন চিন্তাভাবনার যখন প্রকাশ ঘটবে, যেদিন আমরা সবাই, সকল ভারতবাসী সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে, সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে স্বাধীন চিন্তাভাবনা করব সবার মঙ্গলের জন্য, তবেই হবে আমাদের এই স্বাধীনতার সফল। দেখছি সঙ্গে কোন শ্রোতাবন্ধু রয়েছেন, কথা বলছি তার সঙ্গে। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
1: বলুন।
2: আমি মাধবনগর থেকে নারায়ণচন্দ্র মজুমদার বলছি।
1: আচ্ছা, বলুন, আজকের বিষয় নিয়ে বলুন।
2: স্বাধীনতা,
1: হুম,
2: আমার যেরকম চলার অধিকার, ভোগ করার অধিকার, সব শিক্ষার অধিকার, সবকিছু আমার যখন আছে, আমি নিজেই স্বাধীনভাবে চলবো, অন্যকে বাধা, কোনো কাজে বাধা দেবো সেটা হতে পারে না,
1: অন্যকে দমিয়ে রাখবো সেটা হবে না,
2: ওইটা হতে পারে না।

0: কারণ এখানে সমস্ত ভারতবর্ষের যে ধর্মীয় নানা ধরনের ভাষা, নানা ধরনের মত প্রকাশের অধিকার আছে। আমি বাঙালি বলে আমি পাহাড়িদের বা অন্য কোন জাতিদের অধিকার থেকে বঞ্চিত করবো, এটা হতে পারে না। যদি হয় তাহলে এটা তুচ্ছতার সৃষ্টি হয় এবং পরিবেশের এবং চলন বলনে অসুবিধার সৃষ্টি করে। কিন্তু তাই বলে আমি আমার স্বাধীনতা আছে বলে আমি যা খুশি তা করবো, এটা হওয়া বাঞ্ছনীয় নয়, এটা খুব ক্ষতিকারক। তাই সবাইকে বলবো, আমার থেকেও আরো অনেক স্বাধীনভাবে সবাই আরো বড় বড় লোকেরা আছেন, তারা যাতে ছোট বড় জাত বিজাত যাতে বিচার না করেন, সবাইকে যাতে সমান চোখে দেখেন, সেটাই সেইভাবে চললে মনে হয় আমার ভালো হবে। এই যে অন্য শ্রোতারা বলছে সেটাও আমি শুনেছি। আমি তো প্রথম ভেবেছিলাম আজকে এই অনুষ্ঠানটা বোধ হয় ওই 15 আগস্টের আগে অনুষ্ঠান করছেন বলে মনে হয়েছিল।
1: এসব নিয়েও হবে, একটু অন্য ভাবনা নিয়ে করলাম আজকে। আসলে স্বাধীনতার দিবসের উদযাপনটা সত্যি আমরা সবাই করি ভারতবাসীরা, কিন্তু একটা দিন শুধু একটা উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটা না করে এর আসল যে অর্থটা এটা নিশ্চয়ই আমাদের বুঝতে হবে। স্বাধীনতা মানেই শুধু স্বাধীনভাবে চলাফেরা তো নয়, হতে পারে না। তো হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই আমাদের চিন্তা ভাবনাটাও সেরকম স্বাধীন হতে হবে, মুক্ত চিন্তা ভাবনা হতে হবে, না সংকীর্ণ চিন্তা ভাবনা যাতে না হয়, যেটা অন্য কাউকে ছোট করা বা অন্যের অধিকার খর্ব করা যাতে না হয়, তাহলেই স্বাধীনতা দিবসের পূর্ণতা পায়। সবার সবার কথা যখন আমরা ভাবব। ধন্যবাদ আপনাকে। নমস্কার, ভালো থাকবেন।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: নমস্কার,
1: আমি কলসি থেকে গোপাল মহাজন বলছি।
0: গোপাল মহাজন, নমস্কার, বলুন আজকের বিষয় নিয়ে। শুনেছেন আপনি প্রথম থেকে? ঠিক আছে, ঠিক আছে, বলুন।
1: আমাদের শ্যামল বাবু মাস্টার,
0: হ্যাঁ হ্যাঁ
1: উদয়পুরের, উনি বলছে, সুন্দর কথা বলছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: একটু আগে নারায়ণ,
0: না সবাই ভালোই বলেছেন।
1: আমি আমার অভিজ্ঞতা থেকে
0: বলুন,
1: আমি প্রথম একটা শ্লোক বলবো। নানা ভাষা নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই কথাটা যে কবি গুরু রবীন্দ্রনাথ দেখে গেছেন, আমরা সেভাবে যদি চলি, সবাইকে সবার সহযোগিতা নিয়ে অগ্রসর হয় সামনের দিকে, তাইলে আমাদের আনন্দ। আজকে আমি রোড দিয়ে একটা বাইক লেগে গিয়ে তখন আরেকজনকে সাইড দেব না, আমার অবহেলা করতে আছে ওই লোকটাকে, আমার স্বাধীনের দিকে একটা আমি ভুক্তভোগী হবে না, ওকেও সহযোগিতা করতে হবে। একটি গাড়ি চলতে আছে, ওভারটেক করে যাচ্ছে, আছে গাড়িটা যদি ওভারটেক না করো, ওই ড্রাইভারটা আর কিছু চালায় কম্পিটিশনে চালাতে যাক, তখন আমাদের দুদিনীয় প্রাণ চলে যায়। কিন্তু এই আত্মনির্ভরটা আমরা সবাই সহযোগিতা করার দরকার, ওনাকেও সতর্ক করা দরকার। আর সামনে যে আছে, তো আগে কিছু কেন যাবে তোমরা, আমাদের বিপদ তো তোমরাই এনে দাও, এইভাবে যাতে না করো। স্বাধীন অধিকারে আছে বলে তোমার যেমন হত্যার অধিকার আছে, তুমি ট্যাক্স দর, রোজ ট্যাক্স দর সরকারকে, উনিও দেন, তাহলে সবাই সমান অধিকারে সহযোগিতা করাটাই আমাদের কর্তব্য। যেমন লেখাপড়া করে, একটা ছেলে এমবিবিএস পাস করে, একটা ইঞ্জিনিয়ার পড়ে, ওদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য। আশেপাশে যারা লোক লোকাতরে আছে তাদেরকে সহযোগিতা করে অগ্রসর করার দায়িত্ব। কেউ খারাপ পথে যায় তাকে ডাক দোয়া দিয়ে সামনে আনা, তাদেরকে কুসংস্কারের কাছ থেকে রক্ষা করার দায়িত্ব সবাই, একা হলে তো হবে না। আর আমরা এই ভারতবর্ষের যত মানুষ আছে সবাই আমরা এক মনে করে চললে সমাজে উন্নতি হবে, কাউকে প্রতিহিংসা করাটা দায় না আমাদের। স্বাধীনতা আছে বলে আমরা সবাইকে স্বাধীনতা দেব না, বাকযন্ত্র বন্ধ করে রাখবো, গায়ের বলে বলবো তুমি কথা বলিও না, আমি বলবো,
0: নির্ভীক নির্ভীক হতে হবে, সবাই নির্ভীক ভাবে যার যার

0: সবার মতামত প্রকাশ করার অধিকার সবার থাকবে।
1: তার অভিযুক্ত জানাক, আমার অভিযুক্ত জানাই, এইভাবে যদি সমানভাবে দুইজনে মিলে
0: তাহলে স্বাধীনতা সফল,
1: স্বাধীনতাটা সমানভাবে ভাগ করে নেওয়া যায়, একে অপরকে সাহায্য করা,
0: কাউকে দমন করে রাখা হবে না,
1: পয়সার অহংকারে
0: শোষণ করা দমন করা
1: শোষণ করা যায় না, উনি গরিব উনাকে শোষণ কর্ম, উনি ধনী উনাকে সবসময় বড় লোক মানি সান, এইভাবে না, ওই বড় লোক ধনীকে চেষ্টা করতে হবে, ধনীও গরিবকে চেষ্টা করতে হবে, সবাই যার যার কর্ম অনুযায়ী তো ভগবান এই পৃথিবীতে সৃষ্টি করছে আমাদেরকে, আমরা যে যতটুক কর্ম ততটুক আমাদের ফল অনুভব হবে আশা করি, এটাই আমি বলছি। আর অন্য
0: ধন্যবাদ,
1: কি বলে
0: ধন্যবাদ, ধন্যবাদ,
1: শুনতেছি রেডিও নিয়ে গেছি,
0: শুনুন শুনুন, আচ্ছা ঠিক আছে,
1: অত্যন্ত খুশি হলাম, লাইনটা
0: শুনতে থাকুন, ধন্যবাদ,
1: নমস্কার
0: নমস্কার।

0: হ্যালো হ্যালো,
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?
1: আমি সুমন মোদি বলছি, আগরতলা থেকে।
0: সুমন, আগরতলা থেকে। হ্যাঁ বলুন, আজকের বিষয় শুনেছেন তো?
1: হ্যাঁ, শুনে কি স্বাধীনতা নিয়ে? তো
0: হ্যাঁ, স্বাধীনতা নিয়ে, একটু অন্য ধরনের বিষয় নিয়ে আমরা কথা বলছি।
1: আচ্ছা, আমি
0: হ্যাঁ বলুন।
1: খুব সীমিত করে বলছি,
0: হুম হুম
1: কারণ আমাদের মানে কি বলবো তাও শুনবো।
0: হুম হুম
1: বিস্তারিত আলোচনা না করে ক্ষেত্র করে রয়েছি। দেখুন,
0: হুম
1: স্বাধীনতা মানে শুধু নিজের ইচ্ছা মতো চলা না,
0: হুম
1: বরং নিজের ভালো মন্দ বুঝিয়ে
0: হুম
1: নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়া।
0: হুম
1: আর কখনো কখনো সমাজের কথা, মানুষের কথা কিংবা অন্যের প্রত্যাশার কারণে আমরা নিজের
0: হুম
1: ইচ্ছেগুলোকে চাপা দিয়ে রাখি, কিন্তু
0: হুম
1: কিন্তু জীবনটা আমাদের আমাদের তাই নিজের স্বপ্ন, নিজের পছন্দ এবং নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া দরকার।
0: হুম
1: স্বাধীনভাবে বাছার অর্থ কাউকে ছোট করে না, বরং নিজের পরিচয়কে সম্মান করা। আর যেখানে নিজের নিজের কথা বলার অধিকার থাকে,
0: হুম নির্ভীকভাবে মত প্রকাশের অধিকার যেখানে রয়েছে, সেটাই স্বাধীনতা। আবার আবার অন্যদিকে নিজের কথা যেমন ভাববো, অন্যদের স্বাধীনতা যাতে খর্ব না হয়, অন্যদের অধিকারটাও যাতে নষ্ট না হয়, সেটাও আমাদের দেখার
1: একদম
0: দায়িত্ব।
1: একদম। দেখুন, নিজের ভুলটাকে শেখার সুযোগ থাকে কিন্তু, এবং নিজের স্বপ্ন পূরণের সাহসও থাকে, সেখানে প্রকৃত স্বাধীনতা আমি মনে করি। জীবন একটা অন্যের খুশির জন্য নয়, নিজের আত্মসম্মানের শান্তির সঙ্গে তাল মিলিয়ে ব্যক্তির সেটাই হলো আসল স্বাধীনতা, আমি এটাই মনে করি ম্যাডাম।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
1: বাকি কি বলবো শুনবো, আপনি
0: হুম
1: কি
0: হুম
1: বললেন?
0: শুনতে থাকুন, শুনতে থাকুন। আমরা কথা বলছি আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে, ফোন নাম্বার 8731875545। রয়ে গেছি আরেকজন শ্রোতা বন্ধুকে, দেখছি স্বাধীনতা সম্পর্কে উনি কি বলেন, ওনার মতামত। হ্যালো হ্যালো, আচ্ছা বলুন বলুন।
2: আজকে তো স্বাধীনতা সংগ্রামের দিন নাকি বিষয়টা?
0: ঠিক সংগ্রামের দিন না, স্বাধীনতার অর্থ নিয়ে আমরা কথা বলছি।
2: হ্যাঁ,
0: স্বাধীনতা বলতে আমরা কি কি বুঝি? স্বাধীনতা মানেই শুধু? হ্যাঁ বলুন।
2: আজকে তো শুধু স্বাধীনতা না,
0: হুম
2: আজকে 9/11 ভারত ছাড় আন্দোলন কেমন,
0: আচ্ছা,
2: আর আমাদের স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন, সারা বিশ্ব আজকে আদিবাসী রাষ্ট্রীয় দিবস পালন করা হয়,
0: আচ্ছা,
2: এটা তো আপনারা জানা আছে কেমন?
0: স্বাধীনতার মাস দেখে আমরা স্বাধীনতার বিষয়টাকে নিয়ে একটু অন্যভাবে আজকে আলোচনা করছি। হুম
2: ভগবান স্বাধীনতা সংগ্রামী নাকি?
0: বলুন আপনার কি বলার আছে বলুন।
2: হ্যাঁ, আজকে ঠিক আছে, তো আজকে স্বাধীনতা আমাদের 200 বছরে পরদিনের থেকে ভারতবাসী নারী পুরুষ আজকে কত আমাদের বিপ্লবীরা কত মারকুলের সন্তান আজকে স্বাধীনতা জন্য আন্দোলন করছে, ইংরাজকে আমরা বলকে বিতরণ করছি, আমরা সুন্দর ভারত গড়বো, আমাদের জাত পাত ধর্ম

0: ভগবান দেবী আমাদের সময় ভারতবাসী। তো আজকে আমাদের একটা দুঃখের সাথে বলতে হয়, এই স্বাধীনতার ফলশ্রুতি কতটুকু আমরা ভুল করতে পারছি। আমাদের মৌলিক অধিকার যেটা ইতিহাসে তা আমি বলছি না, আমি সেটি দিয়ে বলছি দিদি, এটা অনেক লম্বা ইতিহাস। তবে আমাদের মৌলিক অধিকার হয়তো আরম্ভ করে আজকে কি চলছে দেশের মধ্যে সেটি আমি বলার চেষ্টা করছি। তা আমার বক্তব্য থাকবো, আমরা ভারতবাসী দলমল নির্বিশেষে আমরা ভারতীয়, আমাদের সম অধিকার সমতা, আমাদের যদি সমস্ত ভারতের নাগরিক থাকে এটাই আমাদের ভারতের স্বাধীনতার লাভ, এটাই আমাদের বক্তব্য আর কি।
1: ঠিক আছে।
0: আর কিছু বলা যাইব দিদি?
1: হ্যাঁ, আরো কিছু বলবেন? দেখি অন্যরাও কিছু বলুক, সবাই সবার থেকে একটু শুনি, শুনতে থাকুন আপনি অন্যরাও কি বলছেন। ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ।

0: হ্যালো, বলুন। হ্যালো, কে? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন?
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
0: ধর্মনগর থেকে?
1: হ্যাঁ হ্যাঁ
0: অবিনাশ, হ্যাঁ বলুন
1: হ্যাঁ
0: বলুন, আজকের বিষয় নিয়ে।
1: হ্যাঁ, তো আজকে স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, তো দেখুন, আমি একটা ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, সত্তর শৃঙ্খল কে পড়িতে চায়, হে কে পড়িতে চায়। সেই কবিতায় আমরা ছোটবেলা থেকে জানি যে স্বাধীনতা না থাকলে কিন্তু আমাদের জীবনটা প্রায় নরক তুল্য। সেই জন্য কিন্তু আমাদের স্বাধীনতা অতি প্রয়োজন। আমরা নিজের যেভাবে স্বাধীনভাবে থাকতে চাই, সেভাবে কিন্তু আমাদের অন্য অন্য কথা ভাবতে হবে। যেমন আমরা একটা ছোট পাখিকেও যদি বন্দি করে রাখি, সেটা কিন্তু আমরা ভুল করছি। কারণ আমরা যেভাবে স্বাধীনভাবে বাঁচতে চাই, এদেরও কিন্তু সেই মানে ইয়েটা রয়েছে বাঁচার। কিন্তু আমরা যদি এভাবে যদি কাউকে নিজের অধীনে করে রাখতে চাই, সেটা কিন্তু আমাদের একটা অপরাধ তুললো। সেই জন্য কিন্তু কাউকে এভাবে কিন্তু পরাধীন রাখা ঠিক নয়, আর নিজেও কারো পরাধীন স্বীকার করা সেটাও ঠিক নয়। সেই জন্য কিন্তু আমাদের স্বাধীন ভাবে বাঁচতে হবে। আর এমন ভাবে মানে স্বাধীনতার মানে এটাই নয় যে একদম অন্যের ক্ষতি করে আমি নিজের স্বার্থে সব কাজকর্ম করে যাব, সেটা নয়। যেমন যেমন আমি একাডেমিতে কথা বলছি, সেটা কিন্তু আমার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। কিন্তু আমি যদি সেই স্বাধীনতাকে যদি অন্যভাবে নেই, যে আমি যে যে যে কোনো কথা বলতে পারি, সেটা কিন্তু নয়, আমার সেই সীমাবদ্ধ ভাবেই কথা বলতে হবে। সেটাই বলতে চাই।
0: ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ
1: ধন্যবাদ।
0: অনেকেই বলেছেন যে স্বাধীনতা মানে শুধু নিজের কথাই ভাববো তা নয়, সেটা অবশ্যই। নিজের স্বাধীনভাবে জীবনযাপন করা, নিজের ইচ্ছে পূরণের কথাই ভাববো, না অন্যের মতেরও আমরা সম্মান দেব, অন্যের অধিকারের কথাও ভাববো। আসলে ব্যাপারটা হলো, শুধু নিজের স্বাধীনতার কথা ভাববো, নিজের অধিকারের কথা ভাববো, সেটা সেটা একটা ঠিক কথা, সেটা নয়। এছাড়াও অন্যদের জন্য আমরা যেমন ভাববো, অন্যদের মতামতকে যেমন সম্মান জানাবো, তার পাশাপাশি আমাদের নিজেদেরও অনেক রকম সংকীর্ণতা থেকে আমাদের মনকে মুক্ত করতে হবে, তখনই আমরা বলবো আমরা স্বাধীন। ব্যাপারটা একটু মন দিয়ে যদি আমরা ভাবি, একটু গভীরভাবে যদি চিন্তা করি, আসলে আমরা কি স্বাধীন সত্যি? আমরা কি সবাই এতটাই মুক্ত বিভিন্ন সংকীর্ণতা থেকে? সেটা ধর্মীয় বেড়াজাল হোক বা বিভিন্ন কুসংস্কারের ব্যাপারই হোক বা পক্ষপাতের কথাই হোক, ঘৃণা হিংসার কথাই হোক, আমরা কখনোই কি বলতে পারবো যে হ্যাঁ আমি স্বাধীন, আমি কুসংস্কার মুক্ত, আমি ঘৃণা থেকে মুক্ত, আমি যে কোনো রকম মানসিক সংকীর্ণতা থেকে মুক্ত? আসলে ব্যাপারটা কিন্তু তাও, নিজেকে আগে সমস্ত রকম সংকীর্ণ বেড়াজাল থেকে মুক্ত করতে হবে, নিজের

থেকে নিজের চিন্তা ভাবনাকে নেতিবাচক সমস্ত বেড়াজাল থেকে মুক্ত করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি যখন আমরা গড়ে তুলতে পারবো, তখনই হবে হয়তো আসল স্বাধীনতা। অর্থাৎ নিজের মনকে সমস্ত কিছুর ঊর্ধ্বে নিয়ে যাওয়া, সমস্ত রকম নেতিবাচক ব্যাপার থেকে মুক্ত করা, সমস্ত রকম সংকীর্ণতা মুক্ত করা, তখনই হবে আসল স্বাধীনতার স্বাদ গ্রহণ। দেখছি কে রয়েছেন সঙ্গে। হ্যালো, হ্যালো।

0: हेलो हेलो।
1: দাস বলছি।
0: রতন দাস, আপনি রেডিওটার ভলিউম কমান, না হলে একটু দূরে দূরে রাখুন রেডিওটা। বলুন
1: ঠিক আছে,
0: বলুন বলুন।
1: আচ্ছা আজকের হলো স্বাধীনতা,
0: হুম
1: সত্যি কি আমরা স্বাধীন? আমরা মনে মনে বা রাজনৈতিক ভাবে আমরা জানি আমরা স্বাধীন, স্বাধীন ভারতের নাগরিক, কিন্তু
0: আমাদের চিন্তাধারা কি সত্যিই স্বাধীন? সেটাই প্রশ্ন।
1: সেটাই প্রশ্ন। আমি ঠিক এই কথাটা আমি বলতে চাইছি না। আমরা স্বাধীন বলতে আমরা নিজেদেরকে স্বাধীন বলে, অন্যদেরকে কি আমরা স্বাধীন বলতে শিখেছি?
0: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না কিছু, হঠাৎ লাইনটাতে ডিস্টার্ব করছে, শোনা যাচ্ছে না। দেখছি আবার যোগাযোগ হয় কি না। হ্যালো হ্যালো হ্যালো, খুব অস্পষ্ট শোনা যাচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? কেমন একটু, আমি কিন্তু শুনতে পাচ্ছি না ভালো করে। আচ্ছা বলুন, আপনি কে বলছেন? হ্যাঁ, আমি হালকা হালকা শুনতে পাচ্ছি। রেডিওতে ঠিক শোনা যাচ্ছে কি না আমি ঠিক জানি না। আপনি রেডিওতে শুনছেন নাকি অ্যাপে শুনছেন? অ্যাপে শুনতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন।

हेलो। শোনা যাচ্ছে না কেন বুঝতে পারছি না, আমি শুনতে পাচ্ছি না কিন্তু।

হ্যালো হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না।

हेलो हेलो। হ্যাঁ, খুব অস্পষ্ট শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ বলুন। আসলে খুব আস্তে শুনতে পাচ্ছি আমি, আর একটা কেমন সাউন্ডটা পরিষ্কার আসছে না। হঠাৎ হঠাৎ করেই এই এই বিভ্রান্তিটা। হ্যাঁ, হঠাৎ করে এই বিভ্রান্তিটা, সাউন্ডে একটু অসুবিধা হচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হালকা শুনতে পাচ্ছি।

0: हेलो हेलो, हाँ
1: হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: অল্প শুনতে পাচ্ছি। আচ্ছা বলুন।
1: অল্প শুনলে কি হবে? হালকা যদি আপনি না শুনতে পারেন,
0: হালকা,
1: হালকা শুনলে কি?
0: আচ্ছা আপনি বলুন বলুন, একটু একটু শুনতে পাচ্ছি আমি, বলুন। হ্যাঁ, ভলিউম বাড়ানোই আছে, একটা অন্যরকম সাউন্ড আসছে, শুনতে পাচ্ছি আমি একটু একটু। বলুন। হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম হুম উচ্চ যেথা শির, সেটা দিয়েই আমি শুরু করেছিলাম কথাটা। হুম হুম হুম হুম হুম
1: ব্যাপারটা যদি ঠিকঠাক বেরোয় না, হয়তো বা আমরা কি বলবো, আমরা বড় মুখা দেখতে পাই। বিশেষ করে আপনি দেখবেন অনেক সংবাদপত্র আছে, তারা বলেন যে আমরা লিঙ্গিক নিরপেক্ষ, আমরা ঠিকঠাক সংবাদ প্রদান করে আনি। বিশেষ বেশি করে যদি কিছু বেশিরভাগ মানে সব সব সবচেয়ে খারাপ বা সবচেয়ে নিরপেক্ষ বা স্বাধীন মত করা ঠিকঠাক করছে না, এটা নয়।
0: আসলে নীতি

বাচকটা না হলে হয়, সেই স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে অন্যকে আমরা যাতে মানে আঘাত না করি। হুম হুম ইতিবাচক দিকটাকে তুলে ধরবো। হুম হুম মানুষ মানুষের জন্য। হুম হুম হুম হুম হুম হুম হুম হুম আসলে ব্যাপারটা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা অন্যের কথা তো ভাববো, তার সঙ্গে কিন্তু নিজের নিজের উন্নতির কথাটা, নিজের মানসিক অবস্থার উন্নতির কথাটাও জরুরি, তখনই হবে স্বাধীন। মানে আমি কি সত্যিই স্বাধীন, আমি কি মুক্ত সমস্ত রকম সংকীর্ণতা থেকে, সেটাই। হুম নিজেকেও বেড়াজাল থেকে মুক্ত করতে হবে। হুম হুম ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্ত থাক, কারণ কথাগুলো এমনিতেই খুব আস্তে আস্তে আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। হুম ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আসলে স্বাধীনতার মাস, কদিন পরে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব, তার প্রাক্কালেই আমরা আজ স্বাধীনতা এই বিষয় নিয়ে কথা বলছি। আজকে কোনো সে দেশপ্রেমীদের কথা নিয়ে আমাদের আলোচনা নয়, কিভাবে আমাদের স্বাধীনতা এলো সেটা নিয়েও নয়, কিভাবে এক একজন দেশপ্রেমীরা নিজেদের আত্মবলিদানের মধ্য দিয়ে স্বাধীনতা এনেছেন তার কাহিনীও নয়। আমরা এসব নিয়ে আজকে আলোচনা করছি না, অনেক শত সহস্র আত্মবলিদানের ফলেই আজকে আমাদের এই স্বাধীনতা, আমরা আজকে এই স্বাধীনতার আনন্দ ভোগ করছি, অনেক অনেক অমূল্য প্রাণের বিসর্জনের বিনিময়েই আজকে স্বাধীনতা। তবে এই স্বাধীনতা আসলে যাদের রক্ত ঝরা ফসল এই স্বাধীনতা, আমরা

সেখানে ইচ্ছে মতো চলাফেরা করতে পারছি, নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারছি, অবাধ আমাদের চলাফেরা। কিন্তু প্রকৃত স্বাধীনতার মানে যদি আমরা খুঁজতে যাই, আসলে কি আমরা সেই অর্থে স্বাধীন হতে পেরেছি? সবাই সবাই কি এতটাই মুক্ত? আমাদের চিন্তা ভাবনা এতটাই কি মুক্ত, এতটাই কি সংকীর্ণতার ঊর্ধ্বে? আমরা কি ভয়শূন্য হতে পেরেছি নিজেদের মতামত প্রকাশে, নাকি অন্যকে মতামত প্রকাশে উদ্বুদ্ধ করতে পেরেছি ততটাই? একটু ভাবুন তো। যখন আমরা সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ভাবব, আমাদের চিন্তা ভাবনা হবে সবার জন্য, ইতিবাচক দৃষ্টিভঙ্গি যখন আমরা গড়ে তুলব, নির্ভয়ভাবে যখন মতামত প্রকাশ করব, ধর্মীয় বেড়াজাল অথবা কুসংস্কার মুক্ত হয়ে, পক্ষপাতহীন হয়ে যখন চিন্তা ভাবনার মতামতের প্রকাশ করব, তখনই হবে সত্যিকারের স্বাধীনতার মূল্যায়ন। সমাজে সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতির পরিবেশ গড়ে তোলে যখন সবাই, জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে সমস্ত বেড়াজাল মুক্ত হয়ে জীবনযাপন করতে পারব, তখনই হবে এই স্বাধীনতা যথার্থ। নমস্কার সবাইকে, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন সবাইকে। ধন্যবাদ, শুভরাত্রি। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন বাংলা নাটক গঙ্গাপুত্র ভীষ্ম, রচনা সত্যপ্রকাশ দত্ত, নির্দেশনায় শেখর গাঙ্গুলি। নাটক গঙ্গাপুত্র ভীষ্ম।

আলোড়িয়া স্বর্গ মর্ত রসাতল, কাহারা করেছে কান্দন? বিসর্জন দিয়েছি সত্রী পুত্র জলে, বিসর্জন দিয়েছি অঙ্গীকারে আবদ্ধ মহারাজ শান্তনু। অশ্রুসিক্ত চোখে আমার দিকে তাকিয়ে ভেবেছেন, মা হই আমি রাক্ষসী না পিশাচি? না না, আর নিষ্ঠুর হব না। ষোলো বৎসর আমার শেষ পুত্র দেবব্রতকে নিয়ে আমি নিরুদ্দেশ। শোনো মহারাজ, এইবার দেবব্রতকে তোমায় দান করব।

0: তারপর তুমি তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করো।
1: দাঁড়াও মা,
0: কে তুমি পুত্র?
1: মানবী হয়ে সবই তুমি ভুলে গেছো মা, আমাকে তুমি চিনতে পারছো না?
0: চিনেছি, তুমি মহামুনি পরাশর পুত্র কৃষ্ণ দৈপায়ন ব্যাস, তোমার মা।
1: চুপ করো মা, চুপ করো, এই পরিচয় আমার থাক, আমি বিসর্জিত সন্তান, জন্ম আমার রহস্যে ঢাকা।
0: পুত্র,
1: আমি জানি মা, আমি জানি, জন্মক্ষণে কেউ আমার জন্য শঙ্খধ্বনি করেনি, কেউ দেয়নি উলুধ্বনি, জনমানব শূন্য দ্বীপে আমার জন্ম, তাই তাই আমার নাম দৈপায়ন, আমি আমি কৃষ্ণ কাহাই কুৎসি।
0: না, তুমি সত্য, তুমি সুন্দর, তুমি শিব, ঋষি পুত্র ঋষি তুমি, তোমার কালো রূপ জগতে আলো দেবে, পৃথিবীর মানুষকে তুমি উপহার দেবে, মহাকাব্য মহাভারত।
1: মহাভারত? এতদিন এতদিন আমি শুধুই ভেবেছি আমি যে কাব্য গ্রন্থ রচনা করছি তার নামকরণ কি হবে, কি হবে, কি আনন্দ, কি উত্তেজনা, আ সমুদ্র হিমাচল ভারত কাহিনীর নাম হবে মহাভারত।
0: এইবার বলো কেন তুমি আমার কাছে এসেছো?
1: জানতে এসেছি মা, মহারাজ শান্তনুর পর কে হবে ভারতের সম্রাট।
0: কেন, আমার পুত্র দেবব্রত?
1: নিয়ম ধর্মে তাই ঠিক দেবী, তবু ব্যাসের কল্পনাতে যে ঘটনা রূপ পাচ্ছে না ভারতবর্ষে তা ঘটবে না।
0: চুপ করো ঋষি পুত্র, আমার আশীর্বাদে দেবব্রতই হবে অপরাজেয় সম্রাট।
1: অপরাজেয় অবশ্যই হবে, কিন্তু সম্রাট হবে না। আমার কল্পনায় আমি কি দেখছি জানো মা?
0: কি?
1: দেবব্রতের মুখ উঠে নিশি, আর শেষের ত্যাগের মহিমায় উজ্জ্বল। মা হয়ে তুমি দেবব্রতকে ত্যাগের মন্ত্রে দীক্ষা দাও।
0: না, আমি তো জানি সে সম্রাট নন্দন, মা হয়ে আমি দেবব্রতকে সর্বত্যাগী সাজাতে পারবো না।
1: ওকে ভুবন পালিনি মা, মানবী হয়ে তুমি শুধু দেবব্রতেরই মা হয়েছো, তাই এত তোমার ভ্রম, এমনি মাটির মায়া, এমনি মায়ায় বলে ভগবান শ্রীরামচন্দ্র মানবের মতো এসেছেন, কেঁদেছেন। তোমাকেও কাঁদতে হবে জাহ্নবী মা, তবেই আমার মহাভারত হবে ত্যাগের মহিমায় উজ্জ্বল।
2: কে আপনি? তুমি দেবব্রত? প্রণাম ঋষিবর, আমি দেবব্রত।
1: কল্যাণ বস্তু। না না, আমার কল্পনা ভ্রান্ত না, মিথ্যা হবে না, ওই তো, ওই তো তোমার ললাটের সমুজ্জ্বল রেখা, পারবে, তুমি পারবে।
2: কি পারবো ঋষিবর?
1: পরহিতে ত্যাগ করতে।
2: ত্যাগ? কি ত্যাগ?
1: পার্থিব জগতে নিজের সুখ। পারবে, পারবে, তুমি যে পৃথিবীর গৌরব, তুমি সর্বকালের সর্বযুগের স্রষ্টার বিস্ময়ে তুমি মানবের জন্য আত্মবলি দিতে তুমি পারবে
2: ঋষিবর।
1: না না না না, ভয় পেও না, স্বয়ং স্রষ্টা তোমার মহিমা কীর্তন করবে। যাই, আমি যাই, শ্লোকে শ্লোকে ছন্দে ছন্দে তোমার কীর্তি রচনা করে গে যাই।
2: আশ্চর্য, কেই কৃষ্ণকায় ঋষি বনবাসী দেবব্রতের মর্মস্থলে কি আলোড়ন তুলে দিয়ে চলে গেলেন?
3: হ্যাঁ বৎস, তুমি পারবে, আমার আশীর্বাদে তুমি ত্রিলোক জয় করতে পারবে।
2: গুরুদেব,
3: ধনুর্বেদ শিক্ষা তোমার সমাপ্ত হয়েছে দেবব্রত, আমার বলতে যা কিছু ছিল সব আমি তোমাকে দান করেছি, যদি তুমি ইচ্ছা করো সসাগরা ভারতের অধীশ্বর হতে পারো।
2: আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন আদর্শ মানব হতে পারি, পরহিতে নিজের আত্মসুখ বলি দিতে পারি।
3: দেবব্রত, আশ্চর্য, আজ তোমার একই ভাবান্তর বৎস, এ যে আর এক সাধনা, মহামুনি দধিচির আত্মত্যাগের সাধনা। না না না, এ সাধনা তো তোমার জন্য নয় পুত্র, তুমি ক্ষত্রিয়, রাজ সিংহাসন রাজ মুকুট তোমার জন্য অপেক্ষা করছে।
2: আমার মতো বনবাসীর জন্য রাজ সিংহাসন অপেক্ষা করছে, এ কি প্রহেলিকা গুরুদেব?
3: সব প্রহেলিকার অবসান হবে ক্ষত্রিয় নন্দন, যাও তুমি তোমার দেবী মায়ের কাছে যাও, এতদিন তুমি আমার ছেলে, আমি তোমার বুদ্ধিবৃত্তি জাগিয়েছি, অস্ত্রবিদ্যায় পারদর্শী করেছি, আমার শেষ আশীর্বাদ শোনো দেবব্রত, ভাগ্য দোষে যদি গুরু শিষ্যে রণ হয়,
2: গুরুদেব,
3: তোমার জয় হবে পুত্র, পরাজিত হবে চির অপরাজেয় এই পরশুরাম।
4: তোর গাই তো বধ কন্দরে, আরে তো বাচ্চা, তো বাচ্চা মৎস্যগন্ধা, কি বাবা, এই কিসের

0: পদ্মগন্ধ বাবা?
1: হ্যাঁ, যে গন্ধ স্বয়ং নারায়ণের গায়ে থাকে সেই গন্ধ। মৎস্যগন্ধ বলে তুমি আমাকে ডেকো না বাবা, সত্যদ্রষ্টা মহাপুরুষের মা আমি, আমার নাম সত্যবতী। বাবা
2: আগে যা গঙ্গায় ডুব দিয়ে আজকে যা,
1: 100 ডুব দিলেও এ গন্ধ আর দূর হবে না বাবা। ঋষির আশীর্বাদে আমি অনন্ত যৌবনা পদ্মগন্ধি সত্যবতী। যৌবনে যেমন ভাটা পড়বে না, তেমনি পদ্মগন্ধ হবে না লুপ্ত। বলো বাবা বলো, নরলোকে আমার চেয়ে ভাগ্যবতী কে?
3: অপেক্ষা করো, অপেক্ষা করো প্রাণেশ্বরী, অপেক্ষা করো। ষোলো বৎসর উন্মাদের মতো আমি তোমায় খুঁজছি।
1: তুমি কে?
3: আমি হস্তিনাপুর অধিপতি মহারাজ শান্তনু।
1: তুমি সেই রাজার রাজা? আমার প্রণাম নাও। কিন্তু এ কি করলে মহারাজ, তুমি আমার হাত ধরলে?
3: ক্ষমা করো অনিন্দিতা, আমি স্ত্রী ভ্রমে তোমার হাত ধরেছি।
1: তোমার স্ত্রী?
3: হ্যাঁ, আমার স্ত্রী জাহ্নবী। আজ 16 বৎসর সে নিরুদ্দেশ। বিবাহের সময় কুক্ষণে আমি অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম, কোনোদিন তার কোনো কাজের প্রতিবাদ করব না। আমার চোখের সম্মুখে সত্যপ্রসূত আমার সপ্তপুত্রকে সে গঙ্গায় বিসর্জন দিল।
1: সে কি, কেন
3: জানি না, আমি যে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম তাই তো কোনো কাজের প্রতিবাদ করতে পারিনি। কিন্তু না, আর পারলাম না। যখন আমার অষ্টম নন্দনের জন্ম দিলে জাহ্নবী, তখন আমি চিৎকার করে বললাম, ভিক্ষা দাও, ভিক্ষা দাও রানী, অন্তত একটি সন্তান তুমি আমাকে ভিক্ষা দাও। হায় রে নিষ্ঠুরা রমণী, আমার কোনো কথাই সে শুনলে না, সত্যভঙ্গের অপরাধে।
1: ছেলে নিয়ে তোমার স্ত্রী নিরুদ্দেশ হয়ে গেল?
3: হ্যাঁ, শুধু যাবার সময় বলে গেল, 16 বৎসর পূর্ণ হলে এই গঙ্গার তীরে তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তাই তো উন্মাদের মতো আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। তারপর তোমার অঙ্গ সৌরভে আকৃষ্ট হয়ে পত্নী ভ্রমে আমি তোমার পানি গ্রহণ করেছি।
1: এক কুমারীর পানি গ্রহণ করেছো রাজা?
3: কুমারী? ছি ছি ছি ছি, এ আমি কি করলাম? আমি যে বৃদ্ধ।
1: আমার চোখে তুমি বর্ষিয়ান পুরুষ।
3: কে তুমি রমণী রত্ন? আমার এই শূন্য হৃদয় তুমি আনন্দে ভরিয়ে দিলে, বলো তুমি কে?
1: আমার নাম সত্যবতী। আমি
3: সত্যবতী ভগবরানে আমিও তোমায় বাগদান করছি, তুমি আমার ভাবী স্ত্রী।
1: কি করলে মহারাজ, আমি ধীবর কন্যা।
3: অঙ্গে যার ফুলের সৌরভ সে তো সামান্য
1: নয়,
3: একই আকাশে চন্ড সূর্য বিরাজ করে। আমার স্ত্রী জাহ্নবীকে যদি আমি ফিরেও পাই, তুমি হবে আমার দ্বিতীয় রাজ্ঞী।
1: আমি ধন্যা, আমি ধন্যা। আমার বাবা মাকে আমি বইগে যাই, আকাশের মতো বিরাট পুরুষ আমার ভাবী স্বামী।
3: মহাকাল, কি বিচিত্র তোমার লীলা! আমার স্ত্রী জাহ্নবীর সন্ধানে এসে লাভ করলাম নারী রত্ন সত্যবতী।
1: সত্যবতীকে তুমি ভারতেশ্বরী করো মহারাজ, জাহ্নবী শেষ বিদায় চাইতে এসেছে।
3: দেখি রানী, তুমি তুমি এসেছো?
1: আজ সব রহস্যের শেষ। শোনো রাজা, আমি দেবাদি দেব শঙ্কর ঘরণী গঙ্গা। দেব কার্যে মর্তে আমি তোমার স্ত্রী হয়েছিলাম, তোমার পুত্রগণ স্বর্গের অষ্টবসু। লোমশ ঋষির অভিশাপে মর্তে আমার গর্ভে তারা জন্মগ্রহণ করেছিল, আমি উপলক্ষ মাত্র। বিধাতার ইচ্ছায় সপ্তবসু স্বর্গে ফিরে গেছে, শেষ পুত্র তোমার আজও জীবিত।
3: জীবিত? আমার বংশের প্রতি জীবিত? বলো বলো, কোথায় আমার পুত্র?
1: ওই তোমার সর্বগুণান্বিত পুত্র দেবব্রত।
3: দেবব্রত? দেবব্রত, প্রাণাধিক দেবব্রত।
4: দেবব্রতের প্রণাম নিন পিতা, আপনার পদধূলিতে আমার মানব জন্ম ধন্য হলো।
3: এতদিন পরে আমি পুত্র ফিরে পেয়েছি, সপ্ত দিবানিশে হবে আনন্দ উৎসব, তারপর তোমার রাজ্যাভিষেক। এসো এসো দেবব্রত, তুমি আমার সঙ্গে এসো।

0: 아로디 아리로디 샤바자네 몬디 나조란다.
1: 저는 전하 마하문드리 উৎসব সমাপ্তি দিবসে করেছি মনন যজ্ঞ পুত্রে দিব রাজ্যভার কিবা অভিপ্রায় দেব
2: মম অভিপ্রায় যৌব রাজ্য অভিষিক্ত করুন কুমারে তারপর রাজকার্য শিক্ষা করিদান দেবপ্রতি রাজ্যভার করুন অর্পণ
1: দিন হতে দিনান্ত হে মন্ত্রীবর পালিয়া রাজকার্য পরিশ্রান্ত আমি অবসর
3: অবসর না আপনার হবে না রাজা ধীরাজ
2: হে তুমি
3: মহাদন আজ্ঞে আমি সেনাপতি দাসরাজের দূত হয়ে আমি রাজা ধীরাজের রাজসভায় এসেছি
1: দাসরাজ তার নাম কি গদাপানি
3: মহারাজের অনুমান ঠিক রাজা ধীরাজের বাগদানের কথা শুনে তার মনে বড় আমোদ হয়েছে ফলে তিনি স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে আনন্দে একেবারে মুটি মাটা হয়ে আসছে
1: শান্ত হও শান্ত হও মন্ত্রীবর এই যুবক উন্মাদ নয় উন্মাদ আমি
2: পিতা
1: ভুল ভুল স্মৃতির কি বিভ্রম পুত্র ফিরে পাওয়ার আনন্দে আমি ভুলেই গিয়েছি ভারতের একচ্ছত্র সম্রাট হয়ে পুণ্যতোয়া গঙ্গার তীরে দাঁড়িয়ে কি অঙ্গীকারে আমি আবদ্ধ হয়েছি
2: কি অঙ্গীকার মহারাজ
1: দৈব দৈব মন্ত্রীবর সবই দৈব নইলে উপযুক্ত পুত্র বর্তমানে এমন অঙ্গীকার আমি করব কেন
2: পিতা অনুগ্রহ করে বলুন আপনার তো চঞ্চল কেন বলুন কি প্রতিজ্ঞা আপনি করেছিলেন
3: আগে জেলে রাজা গদাপতির মেয়েকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছে
2: সেনাপতি
1: সেনাপতির কথা সত্য দেবব্রতের মায়ের সন্ধানে বেরিয়ে দৈবাধীন হয়ে দাসরাজের মেয়েকে বিয়ে করব বলে আমি অঙ্গীকার করেছি
2: এইমাত্র এরই জন্য আপনি এত চঞ্চল হয়ে উঠেছেন সেনাপতি কোথায় আমার মা
4: মা এসেছে ছেলে এই নাও তোমার মা
2: তুমি মা
4: হ্যাঁ আমি তোমার মা
2: কল্যাণময়ী আমি তোমাকে প্রণাম করি
1: দাসরাজ আমার দেবব্রতের দেবী মায়ের সঙ্গে ইহলোকে আর আমার সাক্ষাৎ হবে না সুতরাং এই সত্যবতী হবে আমার একমাত্র ধর্মপত্নী
5: মনে আমার খুব আমোদ হয়েছে যে আমার মেয়ে পাত্রানি হবে কিন্তু তারপর সেই খেলেই তো সমস্যা
2: কি সমস্যা দাসরাজ
5: ছেলে আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে
4: ঠিক কথা এসব কথা থাক মা
5: আরে তুই থাক রাজা হবে আমার মেয়ের ছেলে
1: অসম্ভব অসম্ভব আমার সর্বগুণান্বিত পুত্র দেবব্রত সিংহাসনের উত্তরাধিকারী না না তাকে আমি বঞ্চিত করতে পারবো না
5: তাহলে আমিও মেয়ে দিতে পারবো না
1: সে তোমার অভিরুচি এতদিন পুত্রহীন থেকে আমি পুত্র ফিরে পেয়েছি যার তুলনা স্বর কেউ নেই সেই দেবব্রতই ভারতের ভাবি সম্রাট সত্যভঙ্গের অপরাধ আমি নরকে যাব তবে গঙ্গা পুত্র দেবব্রতকে আমি ভিখারি সাজাতে পারবো
5: শুনলে শুনলে রানী মস্ত বড় রাজার কথা শুনলে ফিরে চলো রানী ফিরে চলো ওই কলঙ্কি মেয়েকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আমরা বাড়ি যাব
2: না না না যাকে আমি মা বলে ডেকেছি তাকে আমি কিছুতেই জলে ভাসাতে দেব না
1: দেবব্রত
2: আমি সব শুনেছি পিতা আপনার বাগদান আপনার প্রতিজ্ঞার কাছে কি ছাড় রাজ্য কি ছাড় সিংহাসন আমি এই প্রকাশ্য রাজ সবাই দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি
4: শান্ত হও যুবরাজ মা বলে তুমি আমাকে ডেকেছো মায়ের অনুরোধ শোনো
2: বাধা দিও না মা বাধা দিও না ভগবান শ্রী রামচন্দ্র যদি পিতৃসত্য পালন করতে পারেন আমিও পারবো আমি প্রতিজ্ঞা করছি
1: দেবব্রত
2: আপনার অবর্তমানে হস্তিনার সিংহাসন আমি গ্রহণ করব না আরো প্রতিজ্ঞা করছি এই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করব
1: নিয়তি নিয়তি
2: দাসরাজ
5: তুই রাজ্যের অধিকার ছেড়েছ সোনার ছেলের মতো কাজ করেছ কিন্তু তোমার ছেলে সেই ছেলে যদি বেঁকে বসে তখন
2: আমার তো এখনো বিবাহ হয়নি দাসরাজ
5: আজ হয়নি কাল হবে আর বিয়ে হলেই ছেলে হবে সেই ছেলে যদি আমার নাতিকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দেয়
1: অস্তব্ধ হও স্তব্ধ হও দাসরাজ
2: দাসরাজ তুমি রাক্ষস না পিশাচ শান্ত হন মহামন্ত্রী দাসরাজকে তার বক্তব্য বলতে দিন
4: না না আর কোনো কথা নেই
5: তুই থাম কুমার দিব্যি গেলে রাজ্যের অধিকার ছাড়লে কিন্তু তারা
1: কন্দ হও কন্দ হও কালরূপী দাসরাজ রাজপ্রাসাদের বিষাক্ত বায়ু শ্বাসরোধ করেছে আমার
2: শান্ত হও শান্ত হও পিতৃরূপী মোর ভগবান স্বর্গ থেকে তুমি বড় সর্বধর্ম সার জীবনের যাত্রা পথে জানিয়াছি শ্রেষ্ঠ সুখ ত্যাগ পরহিতে ওই ওই হের ব্যাকুল দেবতা উর্ত হতে চায় মোর পানে পদতলে সর্বং সহা নিশ্চলা ধরণী জগতে ঋষি কুল উচ্চারিছে ত্যাগ মন্ত্রধ্বনি মেঘস্তর ফেদি বৈকুণ্ঠ গোলকে তুলিয়াছে মহালরণ মা মা কোথা তুমি জননী জাহ্নবী, শক্তি দাও হৃদয়ে, অটল সুমেরু সম করো মা গো প্রতিজ্ঞা পালনে, সাক্ষী থাকো দেবতানিগর, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ উল্কা জয়, এই ত্রিসত্য রক্ষা করে ঐহিকের সর্ব সুখ দিন বিসর্জন, আজই হতে ব্রহ্মচর্য করিলাম সার, এ পৃথিবীতে ভাট যা কেউ হবে না আমার, আজই হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী।
6: ধন্য ধন্য তুমি জাহ্নবী নন্দন, ধন্য তুমি মানব দেবতা, যে প্রতিজ্ঞা করিলে ভীষণ তারই তরে দেবতা নিকট, ঈশ্ব নাম দানিল তোমায়।

0: বুঝেছি তুমি মৃত্যুদূত, মহাকাল, আর কিছু কাল আমাকে বাঁচতে দাও।
1: বাঁচবে কাশীরাজ, সম্মুখে তোমার মৃত্যু যোগ নেই।
0: কে কে আপনি ত্রিকালজ্ঞ ঋষি? আপনার পরিচয়?
1: মানব সমাজের বাইরে আমি অবস্থান করি, সকলের কাছে আত্মপ্রকাশের সময় এখনো আমার আসেনি। কল্পনা যখন গজাননের লেখনীতে লিপিবদ্ধ হয়েছে তখন নিশ্চয়ই হবে।
0: আপনি নিশ্চয়ই প্রকৃতিস্থ নন মহাভাগ।
1: আমি যা বলেছিলাম দেবব্রতের জীবনে অক্ষরে অক্ষরে তা মিলে গেছে, এবারও মিলবে। কাশীরাজ, তোমার তিন কন্যার বিবাহের যোগ উপস্থিত।
0: আমি সাগ্রহে তার প্রতীক্ষা করছি। বলুন ঋষিবর, কোন রাজপুত্র আমার কন্যাদের যোগ্য পাত্র?
1: একজন রাজপুত্রই যোগ্য পাত্র।
0: তিন কন্যার এক পাত্র? এ কি রহস্য আপনার?
1: রহস্য? আমার অমর কাব্যে যা লিপিবদ্ধ হয়েছে তাই আমি বলছি। আমিও চাইনি কাশীরাজ, আমিও চাইনি, কিন্তু নিয়তি শুনলে না। শুনবে কেন? ত্রিশ কোটি দেবতা এবার পরীক্ষা চায়।
0: কিসের পরীক্ষা?
1: সন্ত ধর্মের পরীক্ষা, ত্যাগের পরীক্ষা, ব্রহ্মচর্যের পরীক্ষা, দেবব্রত ভীষ্ম, সে দেবে পরীক্ষা। আর পরীক্ষা নেবে কি জানো?
0: কি?
1: তোমার তিন কন্যার এক কন্যা।
0: ঋষি
1: হলেও আমি দেহধারী মানুষ।

0: সঙ্গীত কর্ণের মধ্যে দিয়ে মর্মে বিঁধে গেল।
1: আজ আমি ধন্য যে আমি তোমার পানি গ্রহণ করেছি।
2: অন্যায় করেছো রাজা, বিশ্বকন্যা তুমি পানি গ্রহণ করেছো।
1: বিশ্বকন্যা আর বিশ্বকন্যা, বারবার এই কথা বলে তুমি আমাকে বিমুখ করেছো। কিন্তু আমি তোমাকে আগেও যা বলেছি আজও তাই বলছি, তোমার মতো বিশ্বকন্যাকে নিয়ে এই সৌভাধিপতি শাল্য রসাতলে নেমে যাবে। তবু এই জীবনে অন্য কোন দেবকন্যাকে নিয়ে স্বর্গেও যাবে না।
2: চুপ করো রাজা, চুপ করো। নারী অম্বার বুক ভেঙে আজ কান্নার বন্যা বেরিয়ে আসতে চাইছে, তুমি চুপ করো।
1: অম্বা, পেরেছি অম্বা, এতদিন পরে তোমার মনে আমি প্রেমের প্রদীপ জ্বালাতে পেরেছি।
2: প্রদীপ আজ জ্বলেনি রাজা, অনেকদিন আগেই জ্বলেছে, কিন্তু নিয়তি আমাকে বলতে দেয়নি। তুমি তুমি আমার হৃদয় সিংহাসনের রাজা।
1: আজ আমি ধন্য, আজ আমি কৃতার্থ।
2: বীরের অর্চনা দিয়ে তুমি আমাকে জয়লব্ধ করে নিও, আর যদি না পারো আমার মালা তুমি কোনোদিনও পাবে না। মনে রেখো রাজা, স্বামীর বীরত্ব অগ্নিকন্যা অম্বার একমাত্র অলঙ্কার।
1: নিশ্চিন্ত হও অম্বা, সে প্রয়োজন হলে পৌরুষ দিয়ে আমি তোমাকে জয় করব।
3: তোমার অযাচিত করুণার শেষ নেই শাল্যরাজ। জ্যোতিষীর ছদ্মবেশে এসে কেন আমাকে অপমান করেছো?
1: অপমান?
3: নিশ্চয়ই অপমান। তুমি অম্বার পানি গ্রহণ করেছো এবং তা করেছো আমার অজ্ঞাতে।
4: রাগ করবেন না মহারাজ, আপনার কন্যা দেবী অম্বা আর আমার এই মহাশালক বহুদিন হতেই।
3: তুমি চুপ করো কাঞ্চি রাজপুত্র। শাল্যরাজ, আমি বৃদ্ধ হলেও রাজা, অম্বার করপ্রার্থী হয়ে কেন তুমি আমার কাছে এলে না? এরপর আমি কেমন করে বুঝবো যে তুমি অম্বার যোগ্য?
1: কিসে আমি অযোগ্য কাশীরাজ? কুলে শিলে শক্তিতে আমি কি আপনার সমতুল্য নই? আমাকে কন্যা দান করলে আপনার অগৌরব হবে না এই বিশ্বাসে আমি অম্বার পানি গ্রহণ করেছি।
3: শক্তির পরীক্ষা দিয়ে তুমি অম্বাকে গ্রহণ করতে পারবে?
1: নিশ্চয়ই পারবো। ভারতের যে কোনো রাজশক্তিকে পরাজিত করে অম্বাকে আমি বিজয় লক্ষ্মী রূপে নিয়ে যেতে পারবো।
4: তোর চিন্তা কি? আপনার তিন কন্যাকে আপনি ওই বীর্য শুল্কা করে দিন মহারাজ।
3: বীর্য শুল্কা? সত্য বলেছ অকৃতবর্মা, আমাদের কন্যাদের আমি বীর্য শুল্কা করব। হস্তিনাপুর ছাড়া আর সব রাজন্যবর্গকে আমি স্বয়ংবরে আমন্ত্রণ জানাবো।
1: মহাবীর ভীষ্মকে আপনি আমন্ত্রণ করতে পারেন
3: শাল্যরাজ,
1: তাকেও পরাজিত করে আমি বুঝিয়ে দেব ভারতবর্ষ বীর শূন্য নয়।
4: আসি মহারাজ।
3: বীর্য শুল্কা, এতদিন এই কথা আমার মনেই হয়নি। আমি ঘোষণা করে দেব, এক পক্ষকালের শেষ দিনে হবে আমার তিন কন্যার স্বয়ংবর।
5: দেবব্রত,
6: কে ডাকে আমাকে? কে ডাকে মা?
5: এ কি করেছিস বৎস? পিতার মনস্তুষ্টির জন্য ঐহিকের সর্বসুখ বিসর্জন দিও, শেষে তোর নয়ন থেকে নিদ্রা দেবীকেও বিসর্জন দিয়েছিস।
7: দুঃখ করো না মা, দুঃখ করো না। গুরুবংশের অতন্দ্র প্রহরী আমি, তাই আমি প্রতিজ্ঞা করেছি আজীবন আমি থাকবো নিদ্রা।
5: তোর মুখে এত আলো কেন, এত দীপ্তি কেন?
7: আমার মায়ের জন্য, তার কল্যাণ স্পর্শে আজ আমার মুখে এত আলো এত দীপ্তি।
5: সত্যবতী তোকে বুঝি বড় ভালোবাসে,
7: এমন সন্তান পালিনি মা বুঝি আর নেই মা।
5: দেবী,
7: সে তো ভারতের রাজন্যবর্গ, আমার মাকে সেই সম্মান দিতে কেউ রাজি হচ্ছে না মা। সবাই বলছে অস্পৃশ্যা ধীবর নন্দিনীর পুত্রকে কেউ কন্যা দেবে না। আমার ভয় হচ্ছে গুরুবংশ বুঝি লোপ পাবে মা।
5: না, গুরুবংশে নূতন রাজলক্ষ্মী অচিরেই আসবে।
7: আসবে? বলো মা বলো, কোথায় গেলে রাজলক্ষ্মী পাবো?
5: কাশীরাজ,
7: কাশীরাজ আমার বিচিত্র পিত্রকে তার কন্যাকে দান করবেন?
1: না।
5: এ কি তুমি?
7: প্রণাম ঋষিবর।
1: ভীষ্ম,
5: আমার দেবব্রতকে তুমি ভীষ্ম সাজিয়েছ, তোমার অমর কল্পনাকে মহাকাল চির অমর করেছে। বল ঋষি, তুমি কি কল্পনায় দেখতে পাচ্ছ কুরু বংশ লোপ পাবে?
3: মানবী রূপে তুমি যে বংশের বধু হয়েছিলে সেই বংশের বিনাশ নেই
7: ঋষিবর।
3: আশীরা তার তিন কন্যাকে বীর্য শুল্কা করেছেন।
5: বীর্য শুল্কা?
7: হ্যাঁ মা।
5: দেবব্রত, বীর্য শুল্কা কন্যা আপন পৌরুষ দিয়ে জয় করার মধ্যে কোনো অগৌরব নেই। মা হয়ে আমি আদেশ দিচ্ছি, অনাহত হয়ে তুমি স্বয়ংবর সভায় যাও, ক্ষত্রিয় রাজাদের যুদ্ধে পরাজিত করে
2: বরণ করে নিয়ে এসো বিজয় লক্ষ্মী রূপে তিন কন্যা।
8: মা,
2: অগ্নি সত্যপতির পুত্র বিচিত্র বীর্য আমারও পুত্র, তিন কন্যার সঙ্গে তার বিবাহের দিনে অলক্ষ্য থেকে আমি আশীর্বাদ করব। বিদায় বৎস।
9: প্রণাম ভগবান। দাদামণি কোথায়?
10: তুমি রাজাধিরাজ বিচিত্র বীর্য?
9: আর শুনুন ভগবান, রাজা আমি হতে চাইনি, সবাই মিলে জোর করে আমাকে রাজা সাজিয়ে দিলে। রাজা হলে প্রকৃতির লীলা খেলা আমি কখন দেখব? সাধারণ মানুষ হয়ে আমি বাঁচতে চাই।
11: তোমার দাদামণি যে রওনা হয়ে গেছে, কাশীরাজ কন্যাদের সঙ্গে তোমার বিবাহ হবে?
9: না না,
11: ভীষ্ম যদি তোমাকে বিবাহ করতে আদেশ দেয়।
9: দাদামণির আদেশে রাজা বিচিত্র বীর্য বিবাহ করবে, কিন্তু মানুষ বিচিত্র বীর্য সে আনন্দে যোগ দেবে না। ঋষিবর
8: বিচিত্র,
9: ঐহিকের সর্বসুখ বিসর্জন দিয়ে যিনি আমাকে রাজা সাজিয়েছেন, আমি যে সেই ভীষ্মের ভাই, তাই দেবব্রতকে ভালোবেসে আমি ফুরিয়ে যেতে চাই।
10: বিচিত্র,
11: বিচিত্র বীর্য, তুমি শিশু ভোলা না, কিন্তু কিন্তু ইয়ে আমি কি দেখলাম, অদূর ভবিষ্যতেই তোমার মৃত্যু না। গুরু রাজবংশের বংশধর চাই, নই আমার মহাভারত হবে অসম্পূর্ণ। তাই আমার পরমায়ু থেকে তোমাকে আয়ু দান করে ব্যর্থ করে দেব নির্মমনীয় দিন।
12: আসুন আসুন, এখনই স্বয়ম্বর অনুষ্ঠান আরম্ভ হবে। জয় মহারাজ কাশী অধিপতির জয়।
13: সুস্বাগতম। ধন্য আজি কাশীরাজ সভা।

0: শুনো সমাগত রাজন্য মণ্ডলী, রাজপুত্রগণ, আজি মোর তিন কন্যার স্বয়ংবর যজ্ঞজনে বরমাল্য করিতে অর্পণ। কন্যাদের ইচ্ছা মতো আছে অধিকার, শুধু পিতা হয়ে বাসনা আমার, কন্যাত্রয় হয় যেন বীরের খরণী, তারই লাগে বীর্য শুল্কা করেছি তাদের।
1: মহারাজ, তব আমন্ত্রণ বীর ক্ষত্রিয় হয়ে সর্বাগ্রে আমি করি অনুগ্রহ।
0: সাধু শাল্যরাজ, লহ মোর অভিনন্দন। প্রতিহারী, রয়েছো কন্যাত্রয় রাজন্য সমীপে।
2: অপূর্ব,
0: অহ
1: ধন্য হলো স্বয়ম্বর সভা, ওই অনিন্দিতাগণ তোমার সভাকার শুভ আগমনে।
0: করিয়াছি পণ, বীর্য শুল্কে দানিব কন্যা, যদি থাকে বীরত্ব বৈভব, ক্ষত্রবীর শাল্যরাজ সনে দ্বন্দ্বযুদ্ধে হও অগ্রসর। দেখি সভাস্থল নীরব নিথর, প্রার্থী কেহ নাই, বীর শূন্য তবে কি সভাস্থল?
1: জানি আমি মহারাজ, সমগ্র ভারতে দৈরথ সমরে সমকক্ষ যোদ্ধা কেহ নাহি মো।
2: আছে শাল্যরাজ, শিরে তব তুলে দিতে পরাজয় ডালা, বীর্য শুল্কে লোভিতে ললনা আসিয়াছি আমি। শুনে বীর্যপন, ক্ষত্র রক্ত নাচে শিরায় শিরায়, যদি সাধ্য থাকে বাধা দাও প্রতিদ্বন্দ্বী শনে, নাহে ফেরু সমকর পলায়ন।
1: স্তব্ধ হ বাক্যের বুদ্বুদ, প্রস্তুত হ উন্মাদ পতঙ্গ, ছিন্ন শির তোর লুটাবে ধরা।
3: স্বপ্ন সাদ মোর চূর্ণ হয়ে গেল।
2: পরাজিত তুমি শাল্যরাজ, যাও হে মুন্ডে সভাস্থল কর পরিত্যাগ।
4: অপমান, ইয়া হতে মৃত্যু ছিল শ্রেয়, পাইলে সুদিন নব প্রতিশ।
0: সত্য কহ, কেবা তুমি বীর?
2: ঈশ্বামি শান্তনু নন্দন।
0: হস্তিনার যুবরাজ ভীষ্ম দেবব্রত?
2: সত্য মহারাজ, গঙ্গাপুত্র ভীষ্ম আমি, এক মাতা যার ধীবর নন্দিনী সেই ভীষ্ম আমি। হস্তিনানিপতি তোমার সম্রাট, তবু আমি যাতে আত্মহারা হয়ে নিমন্ত্রণ করনি মোদের, তাই অনাহূত আসিয়াছি শক্তি বলে রাজলক্ষ্মী করিতে গ্রহণ মোর ভ্রাতার লাগিয়া। সুস্বাগত এই কন্যাগণ, এসো মোর রথে, যদি বাধা দিতে থাকে মতি, সমগ্র ভারত ত্রিপতি একসাথে হও ভগবান। বানে বানে আচ্ছাদিত করিয়া গগন, প্রমাণ করিব আমি রাম শিষ্য বিশ্ব তোমার পর অজে জগতে।
0: কোথা ভারত ত্রিপতিগণ, এক যোগে সবে করো আক্রমণ, কি গ্রীষ্মের সুতীক্ষ্ণ সায়কে পরা।

0: রাজ মহামন্ত্রী
1: একই ভগবান পরশুরাম
0: বলুন মন্ত্রী বাবু রাজবংশের মঙ্গল
2: মঙ্গল এখন তুঙ্গে
3: আপনি যখন উপস্থিত আরো কিছু মঙ্গল করুন
0: রাজা
3: আপনি আমাকে রাজা সাজিয়েছেন সোনার খাঁচায় বন্দী করেছেন
1: এ তুমি কি বলছো রাজা হস্তিনা সিংহাসন
3: সর্বশ্রেষ্ঠ সম্মানের আসন হলেও আমার চোখে সুবর্ণ পিণ্ড
1: বিচিত্র বিচ্ছ
3: আপনি দান করলেন সিংহাসন আর পূজ্যপাদ বিশ্বদেব আমার জন্য হরণ করলেন কাশীরাজের তিন কন্যা তাদের নাম অম্বিকার অম্বালিকা কিন্তু যাকে বুকে রাখার কথা মানে যার নাম অম্বা তাকে দেখেই আমার বুকে রক্ত হিম হয়ে যাচ্ছে
1: কেন রাজা অম্বাই সর্বশ্রেষ্ঠ সুন্দর
3: যাকে দেখে শ্রদ্ধায় প্রণাম করতে মন চায় তাকে কি স্ত্রী পাওয়া যায়
0: রে নিয়তি জানি না ভাগ্যপটে কি লেখা আছে
3: তার অর্থ কি
0: সমুদ্র মন্থনের বিষ মহাদেব কণ্ঠে ধারণ করেছিলেন তাই তার নাম নীলকণ্ঠ বিশ্বকেও নীলকণ্ঠ হতে হবে ধারণ করতে হবে জীবন সমুদ্র মন্থনের বিষ
3: ভগবান
0: চিরদিন তাকে জয়ী হও বলে আশীর্বাদ করেছি আজও সেই আশীর্বাদ করে যাচ্ছি তোমরা তাকে জানিও নারীর চোখের জলে প্রলয় সৃষ্টি হয় বিশ্ব যেন কখনো অম্বার চোখে জল না ঝরা
4: প্রণাম মহামন্ত্রী তিনি কোথায়
1: কে মা
4: নররূপে দেবতা যিনি আমার কর ধারণ করে সর্বাগ্রে রথে তুলেছেন আমি একবার তার সাক্ষাৎ চাই
1: বিশেষ সাক্ষাৎ চাও
4: হ্যাঁ বলুন তিনি কোথায়
1: তুমি অপেক্ষা করো যথা সময়ে দেবব্রতে দেখা তুমি পাবে
4: কুমার দেবব্রত তুমি যদি ভীষ্মদেব না হতে পৃথিবীর রমণী কুল তোমার পায়ে লুটিয়ে পড়ত কিন্তু তুমি নিষ্ঠুর তাই আমার স্বপ্নকে ব্যর্থ করে দিয়ে অন্যের বাগদত্তাকে তুমি হরণ করেছো আমি নারী বঞ্চিতা আশাহতা নারী আমার আশা যদি পূর্ণ না হয় দিগ দাহি জ্বালায় জ্বলে উঠে এই হস্তিনার রাজবংশের উপর আমি অভিশাপ দেব
1: না রাজকুমারী তুমি আমাকে অভিশাপ দাও
4: না না আপনাকে অভিশাপ দিতে পারি আপনি যে নররূপী দেবতা
1: মিথ্যা কথা রাজকুমারী আমি তোমাদের মতোই মাটির মানুষ তবে আজন্ম ব্রহ্মচারী
4: ব্রহ্মচারী ব্রহ্মচারী নিষ্ঠুর সত্য আপনি ব্রহ্মচারী আপনি যদি ব্রহ্মচারী কেন তবে প্রতারণা করে আমাকে হরণ করে নিয়ে এলেন
1: প্রতারণা সেদিন প্রকাশ্য রাজসভায় দাঁড়িয়ে বলেছিলাম আমার ভাইয়ের জন্য তোমাদেরকে আমি বীর্য শুল্কে হরণ করে নিয়ে যাচ্ছি
4: আপনি আমাকে হাত ধরে রথে তুলেছেন
1: বড় ভাই অনাসে ছোট বোনের হাত ধরতে পারে অম্বা এর মধ্যে অন্যায় কিছু নেই আর অধর্ম কিছু করেছি বলে আমার মনে হয় না কারণ ভারতের সর্বশ্রেষ্ঠ সম্রাট হবেন তোমাদের
4: না
1: অম্বা
4: অম্বিকার অম্বালিকায় গৌরবে গৌরবান্বিত হতে পারে কিন্তু আমার লজ্জা
1: রাজকুমারী তুমি জানো না তুমি কি বলছো আমার ভাই বিচিত্র বীর্য
4: সরল উদার মহৎ আরো বড় পরিচয় তার কুটির সংসারের মাঝে শিশু ভোলানাথ তাই তাকে আমি ভাই বলে স্নেহ করতে পারি স্বামী বলে ভালোবাসতে পারি
1: অম্বা না না না না না এই কি ফুল করলাম বাবা এই কি ফুল করলাম আমার এই ফুলের প্রায়শ্চিত্ত আমি করব আজই তোমার স্বয়ংবরের আয়োজন করি
4: অসীম আপনার দয়া ভীষ্মদেব কিন্তু তার আর কোনো প্রয়োজন নেই যে অপরের বাগদত্তাকে হরণ করতে পারে তার কৃপা আমি চাই না অপরের বাগদত্তা এর অর্থ কি মা
1: বলো আম্মা কে তোমার বাগদত্ত স্বামী
4: সৌভাধিপতি শাল্যরাজ
1: শাল্যরাজ
4: অনুগ্রহ করে আপনি বীরত্ব দেখাতে উপস্থিত না হলে আমি তার গলায় বরমাল্য অর্পণ করতাম
5: এ কথা আগে কেন বলনি অম্বা আমার ছেলে কিছুতেই তাহলে তোমাকে হস্তিনার প্রাসাদে নিয়ে আসতো না দেবব্রত কাশীরাজের কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে অম্বাকে তুই তার পিতৃগৃহে রেখে
4: পিতৃগৃহে আমি যাব না
1: তাহলে তুমি কোথায় যেতে চাও রাজকুমার
4: আমার বাগদত্ত স্বামীর কাছেই আমি যেতে চাই আমাকে আপনারা শাল্যরাজের কাছে পাঠান
1: শাল্যরাজ যদি তোমাকে গ্রহণ না করেন
4: শাল্যরাজ আপনার মতো প্রতারক নন আর নিষ্ঠুর নন
5: অম্বা আমার সামনে দাঁড়িয়ে তুমি কাকে কি বলছো জানো জগতে যার তুলনা নেই যার নামে আসমুদ্র হিমাচলের মানুষ শ্রদ্ধায় মাথা নত করে তাকে তুমি বলছো প্রতারক
1: এই তিরস্কার আমার প্রাপ্য মা এর জন্য তুমি বিচলিত হয়ো না চলো অম্বা আমি নিজে তোমার দেহরক্ষী হয়ে তোমাকে শাল্যরাজের কাছে পৌঁছে দেবো
6: না দেবব্রত অম্বাকে নিয়ে আমি যাবো শুভ রাজ্যে গিয়ে তোমার মতো দিগ বিজয়ী বীরকে আমি ক্ষমা চাইতে দেব না
5: চমৎকার মহামন্ত্রী যান অম্বাকে নিয়ে আপনি সৌভরাজ্যে যান শাল্যরাজ যদি অম্বাকে গ্রহণ না করে মায়ের বুকে তুই ফিরে আসবি মা কন্যা বলে তোকে আমি বুকে করে রাখবো
1: সৌভাগ্যপতি জয় হোক
7: কে আপনি আগন্তুক
1: আমি হস্তিনার মহামন্ত্রী
8: নমস্কার মহামন্ত্রী কিন্তু খুবই আশ্চর্য
2: হস্তিনার মন্ত্রী শৌভরাজ প্রাসাদে সেই বর্বর ভীষ্ম নিশ্চয় মার্জনা ভিক্ষা চেয়ে পাঠিয়েছে।
6: মার্জনা ভিক্ষা? ভীষ্মদেব মার্জনা চাইবে কোন অপরাধে মহারাজ?
2: নারী হরণের অপরাধে?
6: বীর্যশুল্কায় কন্যা গ্রহণ অশাস্ত্রীয় নয়, অক্ষমতা আপনাদের যে আপনারা অপরাধে ভীষ্মের কাছে পরাজিত হয়েছেন।
2: তা আপনার শুভাগমনের উদ্দেশ্য?
6: উদ্দেশ্য মহৎ, আপনার বাগদত্তা পত্নীকে নিয়ে আমি এসেছি।
2: বাগদত্তা পত্নী? তার অর্থ কি বলুন, কে এসেছে?
4: আমি আমি এসেছি রাজা।
2: মা, তুমি?
4: হ্যাঁ, সত্য সত্যই আমি তোমার কাছে এসেছি।
6: বিদায় মা, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।
2: অম্বা, আমার কাছে কেন তুমি এসেছো?
4: স্ত্রী স্বামীর কাছেই তো আসে, আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। না, আমাকে তুমি না।
2: অম্বা, না না না, যে হাত ধরে ভীষ্ম তোমাকে রথে তুলেছে সে হাত আমি ধরতে পারবো না।
4: সে অপরাধ কি আমার না তোমাদের? ভারতের রাজন্যবর্গ স্থানুর মতো দাঁড়িয়ে রইল, আর ভীষ্মদেব আমাকে বীরের অর্চনা দিয়ে হরণ করে নিয়ে গেলেন, এর জন্য কি আমি দায়ী? কেন তুমি পারুনি?
2: তার কৈফিয়ত আজ আর আমি তোমাকে দেব না, কারণ তুমি ভীষ্ম কর্তৃক অপহৃতা। অপহৃতা নারীকে আমি স্ত্রী বলে গ্রহণ করব না।
4: তুমি বিশ্বাস করো রাজা, কেউ আমার এতটুকু অমর্যাদা করেনি।
2: আমার কাছে এসে তুমি ভুল করেছো নারী, ভীষ্মদেবের কাছে তুমি ফিরে যাও। যে মুহূর্তে ভীষ্ম তোমাকে স্পর্শ করেছে সেই মুহূর্তে তুমি ভ্রষ্টা হয়েছো। আমার চোখে তুমি উচ্ছিষ্টা, কলঙ্কিত।
4: ভগবান, ক্ষত্রিয় সমাজের কলঙ্ক শাল্যরাজ আমাকে বলছে আমি কলঙ্কিনী?
2: স্তব্ধ হও দুর্বিনীতা নারী, আমি আবার বলছি তুমি ভীষ্মের উচ্ছিষ্ট। সৌভাধিপতি শাল্য ভীষ্মের উচ্ছিষ্ট গ্রহণ করবে না।
4: কথা বজ্র নেমে সমস্তিষ্কে আমার, বুদ্ধি না নারী আমি, তাই আবর্জনা স্তূপে আসিয়াছি দিতে আমার তো বিসর্জন।

0: কাছে গলিত কুষ্ঠ রোগী নদীতে প্রেম আলিঙ্গন ধিক ধিক শতধিক মোরে
1: অম্মা
0: ওরে ঘৃণিত দশকর ওরে পুরুষত্বহীন মনুষ্যত্বের জীর্ণ কঙ্কাল ধিক তোর বল বীর্যে ধিক তোর খচ্চ রক্ত ধিক তোর নরকের কৃমি তোর নামে পুনঃ পুনঃ করি পদাঘাত
1: লক্ষ্মী প্রহরী তোমারে হয়ে যাও উন্মাদিনী রে
0: শোন সন্ধে দুরাচার অম্বারে সাজাইলি তুই দানবী রাক্ষসী রক্ত চাই ক্ষুধিত নারী আত্মা মন লাখ লাখ জীব ভাবিনী নর রক্ত চাই বিষ কন্যা যদি আমি বর্ষণ করিব বিষ ধারায় ধারায়
2: একি উল্কার মতন কে ছুটে আসছে কে কে তুমি
0: আমি এসেছি সম্রাট
3: একি অম্বা মা তুমি
0: হ্যাঁ আমি অবহেলিতা উপেক্ষিতা আমি
3: তবে কি শাল্যরাজ
0: আমাকে গ্রহণ করেননি তাই তো পদাহতা কুকুরের মতো আবার হস্তিনার রাজ প্রাসাদে আমি ফিরে এসেছি
4: অম্মা ও কি সম্ভব তুমি যে বলেছিলে তুমি শাল্যরাজের বাগদত্ত স্ত্রী কেন তিনি তোমাকে প্রত্যাখ্যান করেছে
0: আপনার জন্য
4: আমার জন্য
0: শুনুন রাজমাতা আপনার পুত্র ভীষ্মদেব আমাকে হাত ধরে রথে তুলেছেন তাই শাল্যরাজ এ হাত আর স্পর্শ করবেন না
4: এইমাত্র অপরাধ চলো রাজকুমারী আমি নিজে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব
2: হ্যাঁ যাবে দাদা
4: আমি যাব শাল্যরাজের কাছে ক্ষমা চাইতে
2: আমি তোমাকে ক্ষমা চাইতে দেব না
4: ওরে চুপ কর বিচিত্র চুপ কর ওই দেখ রাজকুমারীর চোখে জল
0: না না জল নয় জল নয় তরল আগুন ক্রুদ্ধাফণিনীর উষ্ণ নিঃশ্বাস বুকে নিয়ে আমি এসেছি আমি চাই বিচার
5: বিচার তুমি পাবে মা নারী হয়ে নারীর ওপর এই লাঞ্ছন আমি সহ্য করব না বিচিত্র বীর্য তুমি রাজ চক্রবর্তী রাজা 50,000 সৈন্য পাঠিয়ে তুমি শাল্যরাজকে বন্দী করে নিয়ে এসো আমি অম্বার সঙ্গে তার বিবাহ দেব
2: তুমি বলছো মা আমি এক্ষুনি যাচ্ছি
0: শাল্যরাজ আমার চোখে কৃমি কীটের অধম সেই নরকের শয়তানকে আমি বিবাহ করব না
3: মা
0: শুনুন রাজমাতা নারীর লজ্জা নারীর সংকোচ সব ত্যাগ করে আজ আমি হস্তিনার রাজ প্রাসাদে ফিরে এসেছি আমিও স্বামী চাই সংসার চাই আপনার পুত্র ভীষ্মদেব আমাকে হাত ধরে রথে তুলেছেন তাই শাল্যরাজ এই হাত আর স্পর্শ তাই আমি চাই
4: কি চাও তুমি রাজকুমারী
0: আপনাকেই আমার স্বামী রূপে চাই
2: অসম্ভব
4: আমি ব্রতধারী ব্রহ্মচারী দেবব্রত আমি কোনদিন তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারব না
0: রাজমাতা
3: এইখানেই যে আমি বড় অসহায় আমি রাক্ষসী হয়ে দেবব্রতের ঐহিকে সর্বসুখ চিবিয়ে খেয়েছি কান্নার পাহাড় আমার বুকে জমা হয়ে আছে তবু ছেলেকে আমি ধর্মভ্রষ্ট হতে বলতে পারবো না কিছুতেই
0: যুবরাজ দেবব্রত সত্য রক্ষাই শুধু আপনার ধর্ম নয় বিপন্নকে রক্ষা করা আপনার ধর্ম আপনি আমাকে বাগদান করুন
4: আমি বথির রাজকুমারী
0: সম্রাট
4: আমি যাই
0: কোথা যাও পুরুষ প্রধান মোর পানে চেয়ে দেখো আমি যে রমণী অযোগ্য নহিক তোমার আমারে গ্রহণ করো তুমি নরোত্তম
4: অম্মা আমারে করিও ক্ষমা জানো তুমি ব্রতধারী ব্রহ্মচারী আমি
0: কত ঋষি মহর্ষি ব্রহ্মর্ষি যুগে যুগে অর্জিত তপস্যা তাহার অনায়াসে ঢালিয়াছে নারীর চরণে নহ তুমি মদন বিজয়ী মহাদেব দুর্বল মনুষ্য মাত্র
4: তাই জড়ি রমণী রে বলে মদন বিজয়ী মহাদেব তোমারে সবরে আকরি ধরিতে পারি তা আমি নিজ বক্ষ মাঝে দুগ্ধ পোষ্য শিশু সম নিশ্চিন্ত নির্ভয়ে কিন্তু আমি যে মানুষ
0: যদ্যপি মানুষ তুমি রমণী রে রমণী বলিয়ে ভালোবাসিতে আছে তব পূর্ণ
4: অধিকার না না উঠিতে থেমে গেছে জীবনের সুর আত্মসুখ হমাননে আত্মা হুতি দিয়া লবিহাচি বিশ্বনাম তোমার আমার মাঝে আছে এক মহা ব্যবধান তাই কহি কর জোরে মুক্তি দাও মুক্তি দাও না
0: মুক্তি মুক্তি মুক্তি প্রভু নাহে আমারে উন্মাদ করি রবে তুমি স্থির তুমি পূজা পাবে জগতে আর আমি আমি ভীষ্মের উচ্ছিষ্ঠা বলি লবিব ধিক্ষার না না রসাতলে যাক ভীষ্ম নাম তব সত্য ধর্ম বিষে যাক অনন্ত আধারে
4: বা ভগিনী
0: ভগ্নী
4: ভীষ্মের প্রতিজ্ঞা নহে ভঙ্গোর অঙ্গিকা
0: না না না ওইটাকে ভুলিব না আমি ভগ্নী আমি বিচিত্র বীর্যের তুমি মোর প্রিয়তম স্বামী
4: সত্য উন্মাদিনী গ্রহ যদি কক্ষচ্যুত হয় সূর্য করে অগ্নিবৃষ্টি তথাপি ভাঙিবে না প্রতিজ্ঞা শোনো নারী মৃত্যুদণ্ড

0: দেবতা বন্ধবাস কর, আজি হতে তুমি জননী আমার, জননীর পদে পূজিয়া তোমারে করি নমস্কার। তোমার আমার মাঝে লুপ্ত হোক মোহ অন্ধকার।
1: না না, নারীত্ব করিয়া খর্ব চাহিনা অসার মাতৃত্ব, লজ্জা মোর ভাঙিতে নারীন ভীষ্মের প্রতিজ্ঞা। হেকি চোখে কেন জল আসে, আখি জল বাষ্প হয়ে উড়ে যাও, আজই হতে বেঁচে যাবো প্রতিশোধরে, হয় ভীষ্মলাভ নয় নিধন তাহার করিনো শপথ।

0: শান্তি নেই, আনন্দ নেই, তৃপ্তি নেই। পুষ্কর তীর্থে কুঠার বিসর্জন দিয়ে এসেছি, তবু নিয়তি আমার হাতে কুঠার তুলে দিতে চায়।
1: এই তো শুরু, কিন্তু শেষ কোথায়?
0: ঋষি ব্যাস,
2: নমো নারায়ণ।
0: নমো নারায়ণ, বলো মহাভারতের রূপকার, কেন তুমি দলিতা ভুজঙ্গিনী অম্বাকে আমার কাছে পাঠিয়ে?
2: আমি কি পাঠিয়েছেন? সর্বলোকেশ্বর নারায়ণ, তাছাড়া অম্বার মতো শরণাগতকে আশ্রয় দেওয়া আর কার সাধ্য?
0: না না, আমার পক্ষে সাধ্য অতিরিক্ত। আশ্চর্য, ঋষি ব্যাস যেন আমার কাছেও দুর্বোধ্য।
3: প্রণাম ভগবান।
0: শাল্যরাজ, অম্বাকে বাগদান করে তুমি তাকে প্রত্যাখ্যান করেছো।
3: সত্য মহর্ষি, কিন্তু সে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অম্বার নিজে।
0: মিথ্যা কথা।
3: না মিথ্যা নয়, ভীষ্ম যখন তাকে হরণ করে নিয়ে যাচ্ছিল তখন তার বলা উচিত ছিল সে আমার বাগদত্তা।
0: চমৎকার, যাকে যাকে বলো এখন কি করতে চাও?
3: আমি ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধ করব।
0: শাল্যরাজ,
3: অম্বার প্রতি রূঢ় ব্যবহারে আমি অনুতপ্ত মহর্ষি, কিন্তু ভীষ্ম জীবিত থাকতে আমি তাকে গ্রহণ করতে পারি না, ক্ষত্রিয় সমাজ আমাকে ধিক্কার দেবে, তাই আগে চাই ভীষ্মের মাথা।
0: তুমি বাতুল, সেদিন কি ভীষ্মের সম্যক পরিচয় তুমি পাওনি?
3: মার্জনা করবেন মহর্ষি, সেদিন বিশ্বে আমি হতবাক হয়ে গিয়েছিলাম, আজ আমি প্রস্তুত, ভীষ্মকে পরাজিত করে অম্বাকে আমি গ্রহণ করব।
4: কিন্তু আমি তোমাকে গ্রহণ করব না, যে আমার চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে আমার চোখে সে নরকের কীট।
0: রাজকন্যা,
4: ক্ষমা করবেন মহর্ষি, ওই শয়তানকে আমার পদ সেবার অধিকার দিতে পারি, কিন্তু আমার স্বামিত্বের অধিকার দেব না।
3: উত্তম, এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাচ্ছি।
0: রাজকন্যা, এ তুমি কি করলে? শাল্যরাজকে আমি ডেকে নিয়ে এলাম আর তুমি তাকে প্রত্যাখ্যান করলে, আমার কাছে তাহলে তুমি কি চাও?
4: মহাদান চাই। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার প্রার্থনা আপনি পূর্ণ করবেন।
0: ভার্গবের প্রতিশ্রুতি ভীরুর শপথ নয়, সাধ্যায়ত্ত হলে নিশ্চয় তোমার প্রার্থনা পূর্ণ করব।
4: দেহি নারায়ণের অসাধ্য কিছুই নেই।
0: বলো কন্যা, আমার কাছে কি চাও?
4: নরদেবতা ভীষ্মদেবকে এই স্বামী রূপে চাই।
0: অম্বা, রাজকন্যা,
4: আপনার সম্মুখে প্রতিজ্ঞা করে যাচ্ছি, ভীষ্মদেবকে যদি স্বামী রূপে পাই তবেই আমি আমার জীবন রাখবো, না হলে এই আশ্রমের জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমি দেব আমার প্রাণ বিসর্জন।
0: ভীষ্ম,
5: গুরুদেব,
0: আমি তোমার কে?
5: আপনি আমার অস্ত্রগুরু, আমি ভক্ত, আপনি ভগবান।
0: তোমার ভগবান আজ প্রার্থী দেবব্রত।
5: আপন পৌরসাদ ধর্ম ছাড়া সব আপনাকে আমি দান করব গুরুদেব।
0: অম্বার প্রার্থনা শুনেছ, তার প্রতিজ্ঞা শুনেছ,
5: আপনিও ভীষ্মের প্রতিজ্ঞার কথা জানেন গুরুদেব।
0: তুমি অম্বার হাত ধরে রথে তুলেছ, সমাজ ধর্মে তুমি তার পানি গ্রহণ করেছ, তোমার জন্য শাল্যরাজ তাকে প্রত্যাখ্যান করেছে, তাই আমার আদেশ অম্বাকে তুমি বিবাহ কর।
5: আমি আপনার চরণ ধরে মিনতি করে বলছি গুরুদেব, আপনি আমাকে সত্য ভঙ্গ করতে আদেশ দেবেন।
0: এই তোমার গুরু ভক্তি।
5: ভক্তির পুষ্পাঞ্জলি দিতে আমি আমার জীবন দেব ভগবান, তবু গুরুর অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না।
0: ভীষ্ম, তুমি জানো আমার ইচ্ছায় পাহাড় সরে যায়।
5: কিন্তু ভীষ্মের প্রতিজ্ঞা কোনোদিনও টলবে না গুরুদেব।
0: এত তোমার তর্প, বেছে নাও দেবব্রত, হয় বিবাহ না হয় মৃত্যু।
5: আমি মরবো, তবু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আদেশে সত্য ভঙ্গ করবো না।
0: শোনো ভীষ্ম, আমি তোমাকে কুরুক্ষেত্র প্রান্তরে আগামী পরস্ব দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করছি।
5: ভার্গবের সঙ্গে যুদ্ধে আমি সম্পূর্ণ সক্ষম হলেও সে স্পর্ধা আমার নেই, আমি বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করছি।
0: বিনা যুদ্ধে পরাজয়? এই তোমার পৌরুষ, আমি জানতাম না যে আমার অস্ত্র শিষ্য এত ভীরু, এমন কুলাঙ্গা।

0: ঈশ্বর চোখে আপনি এমন ভাবে খেপিয়ে দেবেন না, আপনি সাবধান।
1: তুইও সাবধান গুরু দ্রোহী। সর্বেশ্বর, আমি যদি তোমার কাছে পরাজিত হই তবেই আমার আদেশ আমি প্রত্যাহার করব।
0: আমিও প্রতিজ্ঞা করছি গুরুদেব, আমি যদি আপনার কাছে পরাজিত হই আমার অঙ্গীকার আমি ভঙ্গ করব।
2: ঈশ্বর
0: প্রণাম গুরুদেব, আপনার চরণে জানিয়ে গেলাম আমার ভক্তির প্রণাম।
3: এই ধ্বংসযুদ্ধ মাঝে কোথা পাই তারে অদ্ভুত সময়, ত্রয়োবিংশ দিন ব্যাপী রণ সাগর ভূধর কাঁপে থরথর। শাল্যরাজ,
4: একে অকৃতবর্মা, তুমি রণক্ষেত্রে কেন?
3: তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, নইলে পাত্র মিত্র মন্ত্রী চক্রান্তে নিজের রাজ্যখণ্ড হারাবে।
4: রাজ্য হারিয়ে আমি প্রতিশোধ চাই। ঈশ্বর আজ জীবিত অকৃতবর্মা।
3: শাল্যরাজ,
4: ওই ওই আমার সৈন্যদের কোলাহল দেখি কোথা আছে ভীষ্মদেব।
1: এইবার তোমার রক্ত চায় শাল্যরাজ।
4: তুমি হত্যা করবে আমাকে? যাও যাও, ভীষ্মদেবকে পাঠিয়ে দাও।
1: ভীষ্মের হাতে মরবার সৌভাগ্য তুমি করনি পাপিষ্ঠ রাজা।
4: আমি তোমাকে জমালয়ে পাঠাবো।
1: মৃত্যুর পূর্বে জেনে যাও, তোমার মৃতদেহে অগ্নি সংযোগ করতে তোমার অধীনস্থ একটি সৈনিক আর বেঁচে নেই।
5: অমৃত পুরুষ ভীষ্ম, আজ আজ আমিও বলছি সত্যের জয় হো।
1: রান্ত রান্ত তুমি রাজবালা।
6: রান্ত আমি?
1: তোমার দাঁড়িতে কুল যথাশক্তি করেছি সমর, তবু ভীষ্ম করে পরাজিত আমি। ধন্যমর অস্ত্র শিক্ষাদান ভীষ্ম সমহেন যোদ্ধা, সুরলোকে নরলোকে কিম্বা রসাতলে অদ্যাবধি জন্মে নাই কেহ।
6: ত্রিলোক বন্দিত বীর তুমি ভৃগুরাম, নামি তব চরাচর কাপি। তুমি যদি কহো ভীষ্ম জয় অসম্ভব, তুমি মোর জীবনের কর অবসান।
1: মাতা,
6: আজি যুদ্ধ শেষ, মোর পানে চাহ দয়াময়। তুমি মরে দিয়াছো আশ্বাস, সেই ভীষ্মের বিচুর নেবে দৎপহংকার, শিষ্য হয়ে যাবা গুরুদ্রোহী।
1: গুরুদ্রোহী নির্মম নিষ্ঠুর সত্য অথবা কল্যাণী, যাও অন্তরালে, অবসান মধ্যাহ্ন বিরতি, রণভেরি বাজবে এখনি, মৃত্যুরঙ্গে মাতিব আমি মহাকাল রূপে। অস্ত না যাইতে দেব দিবাকর, আজিকার শেষ রণে ভীষ্ম জয় অথবা করিব সংহার।
6: জাগিয়াছে জাগিয়াছে মহাকাল, ওই ওই বাজিল ভেরি, দেখিব দেখিব ভীষ্ম এই যুদ্ধে জয়ী কে হয়, ওই মহাকাল কিংবা ভীষ্ম ধনুর্ধর।
7: কথা গুরুদেব, আজিকার শেষ যুদ্ধে যেন জয়ী হয় সত্য জ্যোতির্ময়, ওই কথা গুরু আমি যে প্রস্তুত।
1: প্রস্তুত আমি গুরুদ্রোহী, আজি তোরে পাঠাইব সমন সদন।
7: নহি গুরুদ্রোহী, নিত্য তাই চরণ কমলে জানাই প্রণাম। দর্প তব ব্রাহ্মণত্ব করিয়াছে নাশ, দর্পে তুমি ধরেছ কুঠার, সত্যের পূজারী আমি, তোমারে বাঁধিব আমি ভক্তির শৃঙ্খল।
1: না কাপ্য কথা শুনিতে নাহি চাহি, যুদ্ধ করো দেবব্রত।
7: দেখি চারু নেত্র হতে জলধারা বহে কেন গুরু, ভক্তের বুদ্ধিতে এসে কাঁদে ভগবান। জয়ী হও তুমি, মৃত্যু দাও মোরে।
1: দিব মৃত্যু ওই হেন তমহর দেব দিবাকর, পশ্চিম দিগন্তে করেছেন চরণ স্থাপন, শেষ যুদ্ধ করো দেবব্রত।
7: গুরুদেব
1: দেখি স্ফুরিত অধর কেন, আরে আরে ভীরু কাপুরুষ।
7: শান্ত হও ক্ষান্ত হও রণদব্যে ভার্গব, অরণের জল তব চিত্ত বড় করিল বিকল, এবে দেখো ভীম কর ধরুন কার মুখ, আনো আনো তব ভয়াল কুঠা।
1: সাবাসি, এতদিন দেখিয়াছ ভার্গবে, আজি নেহারিবে মহাকাল রূপ, প্রলয়ের অন্ধকারে ডুবে যাকে ধরা, পাশুপাত মহামন্ত্র সরি আজি হারিব কুঠা, ইচ্ছা মৃত্যু তব করিব সংহার।
7: সংহার সংহার, দেবতা ৩৩ কোটি যক্ষ রক্ষ গন্ধর্ব মানব, চক্ষু মুদে থাকো সদাগতি সমীরণ, বৌহে বারতা নিক্ষেপ বেবে আমি বান সম্মোহন, যাও যাও সম্মোহন, বাসুপতে করো হে সংহার।
1: দেবব্রত সৃষ্টি
2: যে ধ্বংস হয়, কোথা মহেশ্বর কৃপা করে রক্ষা করো তুমি।
7: সম্বর সম্বর সর বিশ্ব দেবব্রত, গঙ্গা পুত্র দেব সৃষ্টি করে নাশ রক্ষা করো তুমি।
6: জাহ্নবীর পুত ধারা প্রবাহিত হোক গুরু শিষ্য মাঝে।
7: শোনো শোনো বিশ্ববাসী, ব্রহ্মচারী ভীষ্ম হলো ভারত বিজয়ী।
3: সাধু সাধু। দেবগণ ভীষ্ম শ্রী কর পুষ্প বরিষ।
8: হে গাঙ্গেয় প্রিয় শিষ্য মোর, গর্বে ও আনন্দে চক্ষু ভরি আসে জল। রে বৎস, প্রতিশ্রুতি হতে মুক্তি দিলু তোরে, পরাজিত আমি তুই হলি ভার্গব বিজয়ী।
6: সংহার স্বর্গমর্ত তোলে যার যদ্ধনি, আমি চাহি তাহার সংহার। ওগো ওগো অগতির গতি দেব মহেশ্বর, কৃতাঞ্জলি পুটে ডাকি তোমা আমি দেহমর, বিশ্বে আমি করিব সংহার।
7: বর দিন নারী দেহান্তরে অর্থ নর অর্থ নারী রূপে বিশ্বে তুমি করিবে সংহার। এ জন্মে ইচ্ছা মৃত্যু দেবব্রত অবদ্ধ সভা।

শুনলেন নাটক গঙ্গাপুত্র ভেষ্য, রচনা সত্যপ্রকাশ দত্ত এবং নির্দেশনায় শেখর গাঙ্গুলি। এখন শুনবেন বাংলা আধুনিক গান। শিল্পী লগ্নজিতা চক্রবর্তী।

বাংলা আধুনিক গান শুনলেন লগ্ন জিতার কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে হারানো দিনের গানের অনুষ্ঠানে, বাংলা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন নানা রঙের গানের অনুষ্ঠানে, হারানো দিনের গানের অনুষ্ঠানে বাংলা গান। শিল্পীরা ছিলেন আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মোহাম্মদ রফি, হেমন্ত মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী বিলোনিয়া জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 10ই আগস্ট সোমবার আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 6টায়। 6:05 অমৃতবাণী অনুষ্ঠানে শুনবেন ভগিনী নিবেদিতার বাণী থেকে পাঠ। সুরঞ্জলি অনুষ্ঠানে বাংলা ভক্তিগীতি। 6:10 শিল্পী দেবাশিস রায়। ককবরক অনুষ্ঠান হায়ুনি খরাং। 6:25 আগরতলা কেন্দ্র থেকে রিলে করে

ইন্টারনেটের অমৃত বাণী অনুষ্ঠানে শুনবেন ভগিনী নিবেদিতার বাণী থেকে পাঠ। সুরঞ্জলি অনুষ্ঠানে বাংলা ভক্তিগীতি, 6:10 শিল্পী দেবাশিস রায়। ককবরক অনুষ্ঠান হায়ুনি খরাং, 6:25 আগরতলা কেন্দ্র থেকে রিলে করে।